গল্পের মধ্যে একেবারে তাৎক্ষণিক বা বলা যায় অনেকখানি ছোট স্প্যানে একটা ঘটনা বা একটা মুহূর্ত দেখতে পাই। তো যাই হোক, তারই মধ্যে দিয়ে আজকে আমরা অরিন্দমের নানান রকম পরিস্থিতি দেখছি। তো হসপিটালে যখন মা তাকে একথা বললেন কাঁদতে কাঁদতে, তার মধ্যে কিন্তু একটা দারুণ পরিবর্তন এল। প্রথমবার বোধহয় অরিন্দম ওই প্রলোভনের পরে নিজের অবস্থা উপলব্ধি করল। সে দেখল বাবার চুল আগের চেয়ে অনেক বেশি সাদা হয়ে গিয়েছে, মায়ের চোখের নিচে গভীর কালো দাগ। নিজের জন্য নয়, আজও কাঁদল বাবা মায়ের জন্য। সেই রাতে হসপিটালে জানলার পাশে বসে সে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। নিজের মনে বলল, আমি কি এটাই হতে চেয়েছিলাম? আমি কি এদের স্বপ্ন ভাঙার জন্য জন্মেছিলাম? পরদিন থেকেই নিজেই সিদ্ধান্ত নিল নেশা ছাড়বে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া সহজ, তাকে বাস্তবায়ন করা বেশ কঠিন। নেশা ছাড়ার সময় তাকে অসহনীয় শারীরিক এবং মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হলো। মাথা ব্যথা, অস্থিরতা, রাগ, হতাশা, সব কিছু একসঙ্গে ওকে আক্রমণ করল। অনেকবার মনে হয়েছে হাল ছেড়ে দিচ্ছে বা হাল ছেড়ে দেবে, কিন্তু না, প্রতিবার অরিন্দমের মায়ের চোখে জল আর বাবার মুখ মনে পড়ছে। ধীরে ধীরে চিকিৎসা, কাউন্সেলিং আর পরিবারের ভালোবাসার সাহায্যেই ও সুস্থ হতে শুরু করে। প্রায় এক বছর কঠিন সংগ্রামের পর অরিন্দম একেবারে নেশামুক্ত হল আর শুরু হল অরিন্দমের নতুন জীবন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম শ্যামা রহমানের কণ্ঠে। আর এই যে আজকে গল্পটা শুনছি, শুনতে শুনতে তো প্রায় গল্পের শেষ মুহূর্তে চলে এসেছি, যে হসপিটালে থেকে একটা রিহ্যাবের মধ্যে দিয়ে অরিন্দমের নতুন এক জীবন শুরু হলো, আবার সে পড়াশুনো শুরু করলো, এর সঙ্গে সঙ্গে ও সমাজ সেবামূলক কাজে যুক্ত হলো, বিশেষ করে নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাকে নিজের জীবনের লক্ষ্য বানালো। এই কথাটা বলতে গিয়ে না অনেক দিন আগের একটা ছোট্ট গল্প মনে পড়ে যাচ্ছে। একজন এরকম আর কি নানান রকম নেশাগ্রস্ত এক সন্তানকে নিয়ে এক মা একজন সাধুর কাছে এসেছেন যে প্রভু আপনি বলে দিন, আমি এই সন্তানকে নিয়ে এত মানসিক অশান্তিতে রয়েছি, আর্থিক অশান্তিতে রয়েছি, কী করব। তো উনি তখন তাকে বললেন যে ঠিক আছে তুমি এক সপ্তাহ বাদে এসো। তারপরে এক সপ্তাহ বাদে তিনি যখন এসেছেন তখন ছেলেটিকে তিনি বললেন, শোনো তুমি নেশা করো না, নেশা করা ভালো না। তখন সে মা বললেন যে এটা তো আপনি বাবা সেদিনই বলতে পারতেন, এক সপ্তাহ পরে এসে আপনি কেন এই কথা বললেন। বললেন, শোনো আমার তো আর এই ধরনের কোনো উৎপাত ছিল না, তোমার সন্তানের মঙ্গলের জন্য, ভালোর জন্য, সত্যি এটা ভালো না মন্দ, নেশা খারাপ না ভালো সেটা বোঝার জন্য এক সপ্তাহ আমি নানান রকম নেশা করে দেখলাম, না ও শরীরের জন্যও ভালো না, কোনো কিছুর জন্যই ভালো না, তাই জন্যই আমি এক সপ্তাহ নেশা করার পর তোমার সন্তানকে বলতে পারলাম নেশা করা ভালো না। এই অরিন্দমের এই ব্যাপারটা শুনতে শুনতে মনে হচ্ছিল বা পড়তে পড়তে যে অরিন্দম অনেকটা সময় নষ্ট করেছে, অনেকখানি এনার্জি নষ্ট করেছে, এবং তারপরে কিন্তু সে সমাজসেবায় নানান রকম কাজে যুক্ত হয়েছে, বিশেষত নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাতে। তো একদিন ওর ওই অঞ্চলের স্কুলে, তখন অনেক দিন হয়ে গিয়েছে ওর পড়াশুনো শিখে জীবনে প্রতিষ্ঠিত, বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানোয় মঞ্চে উঠে অরিন্দম বলল, আসলে নেশা কখনো বন্ধু নয়, নেশা প্রথমে আনন্দের প্রতিশ্রুতি দেয়, তারপর স্বাধীনতা কেড়ে নেয়, তারপর পরিবার ভাঙে, তারপর স্বপ্ন ধ্বংস করে, আর মানুষকে নিজের কাছ থেকেই তাকে দূরে সরিয়ে দেয়। আমি একদিন বই হারিয়েছিলাম, বন্ধু হারিয়েছিলাম, সম্মান হারিয়েছিলাম, কিন্তু সৌভাগ্যবশত আমি দ্বিতীয় সুযোগ পেয়েছি,

তোমরা কেউই ভুল করো না। যে টাকা নেশায় খরচ হয় তা দিয়ে বই কেনা যায়, আর যে সময় নেশায় নষ্ট হয় তা দিয়ে একটা জীবন গড়া যায়। পুরহল নীরব হয়ে শুনল ওর কথা, তারপরেই একেবারে করধারিতে ভরে উঠল চারিদিক। সেদিন ওই মিটিংয়ে বসে থাকা শেষ সারিতে বাবা হরিপদ এবং মা কমলা দেবী, তাদের চোখে জল ছিল, কিন্তু সেই জল ছিল গর্বের, যাকে আমরা বলি আনন্দাশ্রু। অনেকদিন পরে অরিন্দম একটা নেশামুক্তি কেন্দ্র প্রতিষ্ঠা করল, যেখানে অসংখ্য তরুণ তরুণী নতুন জীবন খুঁজে পাবে। প্রবেশদ্বারের সামনে একটা ফলকে লেখা ছিল, নেশা কখনো শক্তির পরিচয় নয়, নিজের দুর্বলতাকে জয় করাই প্রকৃত শক্তি। আর তার নিচে ছোট ছোট করে লেখা, অন্ধকার যতই গভীর হোক একটা আলোর প্রদীপই তাকে দূর করার জন্য যথেষ্ট। আমরা এই গল্পটা থেকে এটাই বুঝতে পারি যে নেশা আসলে সাময়িক আনন্দ দিলেও শেষ পর্যন্ত মানুষকে তার স্বপ্ন, পরিবার, স্বাস্থ্য, সম্মান, সব কিছুকে ধ্বংস করে। আর সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ আর পরিবারের সমর্থন মানুষকে সে অন্ধকার থেকে আলোর পথের দিকে ফিরিয়ে আনতে পারে। আজকের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653992 তে। আসুন।

বলতে বলতে চলে এসেছেন। প্রথমে দেখে নি একটু মেসেজগুলো, কে লিখছেন মেসেজে। আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, আজ তোমার গল্প সঙ্গে গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে। আজ ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং, মাদক সেবনের বিরুদ্ধে গণচেতনার উদয় হোক। আসুন আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে অরিন্দমের সুস্থ জীবনে ফিরিয়ে আনার আনতে ব্রতী হই। ভালো থেকো, আগামী পর্বে কথা হবে নিশ্চয়ই। গুড মর্নিং আপনাকেও। তাই তো, এই অরিন্দমরা ছড়িয়ে আছে, ছড়িয়েছিল, যেন আর না থাকে, এই অপেক্ষায় আমরা থাকি। হাওড়া থেকে, আচ্ছা, কেমন আছেন দিদি ভাই এখন সঙ্গে? আচ্ছা, কে লিখছেন, কে লিখছেন? সঙ্গে আছি চিরন্তনী, রঞ্জন। আচ্ছা, হাওড়া থেকে রঞ্জন, বেশ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কি লিখছেন? বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি, হৃদয় নিরে দোলা দিয়ে যায় ভোরের আবাহনী, হৃদয় মাঝে মৃদু বাতাসের শব্দ আমরা শুনি। এটা কি লিখেছেন? বেকুল, বেকুল বকুল, জানি না আমি ঠিক পড়লাম কি না। ফুলেরা আজ সুভাষ সুভাষ ছড়ায় প্রাণে, সুভাষ না সুভাষ, রাগ রাগিনী উঠল ভিজে ভোরে গানে গানে। তাই তো, মনের মাঝে সুরে তরি ভিড়ল এসে এসে আজি, গানের খেয়া বইছে দেখো আজ এই মন মাঝি। ইংলিশে লেখার নাই একটা ব্যাপার, যিনি লিখছেন আর যিনি পড়ছেন দুজনের মাঝখানে ওই ইংরেজি শব্দগুলো বাংলা সঠিক শব্দটাকে সঠিক করে আনতে দেয় না। যদিও লেখার জন্য অনেক ধন্যবাদ পায়েল, আমাদের নিত্য সঙ্গী, নিত্য বন্ধু, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। কেমন, কে লিখেছেন একেবারে? ও বাবা, 5:02 থেকে দেখি কে কে লিখছেন। সুপ্রভাত, চিরন্তনী শুনতে বসলাম ভোর ভোর, চিরন্তনীতে গান গল্পে ভরে উঠবে আসর, সৌভিক ঢাকুরিয়া থেকে, থ্যাংক ইউ। আর আপনাকেও অবশ্যই সুপ্রভাত। এরপরে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রানিধি,

শুনতে শুরু করলাম দিদি এগিয়ে চলুন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। বাহ, সুপ্রভাত। এরপরে কে লিখছেন দেখি। গুড মর্নিং ইন্দ্রাণীদি, আমি এখন বাসে ট্রাভেল করছি আর শুনছি চিরন্তনী, ভালো গান ও গল্প শোনার অপেক্ষায় আছি। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসোয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। আচ্ছা, এত ভোরে কোথায় যাচ্ছেন? বেশ, খুব ভালো লাগছে আপনি ট্রাভেল করতে করতেও চিরন্তনীর সঙ্গে আছেন। এভাবেই সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, গুড মর্নিং। এবার কে লিখছেন, শুভ সকাল দিদিভাই, চিরন্তনীর নেশা বা রেডিও নেশা ভালো। সৌমিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে লিখছেন। একদম দারুণ ভালো নেশা এটা।

এরপর কে লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, জানি সামনে আছে অজানা পথ, তবু পথ চলতে হয় গল্প গানে চিরন্তনী সাথী হলে, পথ চলায় নেই কোনো ভয়। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে, সুপ্রভাত, আপনাকে একদম ঠিক বলেছেন, অজানাই তো জানা হয়। কোথাও একটা শুনেছিলাম পৃথিবীতে দুটো বিষয়ে আমাদের জীবন বদলে যায়, একটা জানা আর একটা অজানা। আর এই অজানার প্রতি আকর্ষণ আমাদের সকলের, অজানা থেকে জানায় উত্তরণটাই জীবনের চলা। যাই হোক, এবার কে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর চারটে উঠে যখন পদচারণায় ব্যস্ত আছি, রাস্তার পাশে কয়েকটা শিয়াল যেন সভা করছে, মনে হচ্ছে ওরা অন্ধকার থেকে আলোতে আসতে চাইছে, তাই ওদেরকে বলছি অসতম সদগামায়া তামসৌমা জ্যোতির্গময়া। তাই সবাইকে বলতে চাই, সবাই চাই আমরা আলোর মধ্যে যাতে থাকতে পারি। তিন রঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। বা বুঝলাম না, শিয়ালটা আপনার প্রতীক না সত্যিকারের? কেননা আজকাল তো এইসব দেখা যায় না। থ্যাংক ইউ লেখার জন্য। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং ইন্দ্রাণীদি। আজকের গানের চয়ন খুব প্রাসঙ্গিক, বিশেষ করে এস টি বর্মনের ভাঙিতে নেশা গানটি আবার শুনতে ইচ্ছে করছে। আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া। হ্যাঁ, আমি মাঝে মাঝে কিন্তু দেখবেন বেশ পুরনো অনেক গান শোনাই, যেগুলো আমাদের সহসা শোনা হয় না, আবার কখনো শোনাবো, কি আছে। থ্যাংক ইউ, গুড মর্নিং আপনাকেও, শুভ সকাল। শ্রবণ বন্ধু ইন্দ্রাণীদি, আজকের গল্পটা অসম লাগলো। আচ্ছা, গানের কালেকশন খুব ভালো ছিল, সকলে ভালো থেকো, নমস্কার, ধন্যবাদ। অজিত কুমার আদক, উত্তর বাওলি, আদকপাড়া। বেশ, শুভ সকাল আপনাকেও। এরপর কি লিখছেন, সুপ্রভা দিদি ভাই, আজকের গল্প খুব ভালো লাগলো, এবং এইসব গল্প কারো না কারো জীবনে ঘটে যাওয়া স্মৃতি যা সত্য চিরন্তন। অরিন্দমের মতো আমাদের এই সমাজে অনেক অনেক ব্যক্তি এইরকম পরিস্থিতির শিকার, আর আমাদের যুব সমাজ বেশি এইরকম নেশার প্রতি আসক্ত হচ্ছে। এ এক আগামী যুব সমাজ গভীর অন্ধকারের পথে চলেছে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, একেবারেই। তবে আলোর পথ সবসময় আছে, অন্ধকার যতই গভীর হোক তার পিছনে আলো আসেই, শুধু ধৈর্য আর অপেক্ষা, তাই কিন্তু আমাদের জীবনে আলোকে আনতে পারে। আর এবার লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি, হিন্দ মোটর থেকে বলছি, আজ প্রথম দিনে চিরন্তনী শুনছি, মানে এই সপ্তাহের। গল্প গান বেশ ভালো লাগছে, এরকমভাবে অতি অল্প বয়সে কত সুন্দর জীবন নষ্ট হয় তার অনেক ঘটনা শুনতে পাই, খুব খারাপ লাগে, পরিবারে নেমে আসে অন্ধকার। সবাই ভালো থাকুন, ঠিক কথা, আপনিও খুব ভালো থাকুন দিদি। আধার থেকে আলোর পথে গল্পখানি বেশ ভালো লাগলো, অরিন্দমের জীবন কাহিনী সঙ্গদেশে লৌহা ভাসে, নেশা অনেক প্রকার, কিন্তু গান করা, গান শোনা নেশা, খেলা করা, খেলা দেখা নেশা, আর কি ভ্রমণ করা নেশা, ভ্রমণ করা নেশা, এগুলো ভালো, তবে অধিক মাত্রায় কোনো নেশাই ভালো নয়। কাজ ক্ষতি করে দিদি ভাই, আমি কি ধূমপান জাতীয় কোনো নেশা করি না, দণ্ডবত আমাবতী অম্বাবচী, আচ্ছা অম্বাবচীর, আচ্ছা লেখাটা অম্বাবতী এসেছে, শুভেচ্ছা সবাইকে, প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। একেবারে, যে নেশা সবাইকে ভালো করায়, এই যে আমরা যদি এখন দেখি সবাই ফোন ছেড়ে বইয়ে মুখ বুজে আছি, বলবো না ভালো নেশা।

যা কিছু আমাদের পক্ষে হিতকর তাই ভালো, যা কিছু ক্ষতিকর তাই খারাপ। তাই নেশা হিত করে ভালো, ক্ষতি করে অত্যন্ত ক্ষতিকর। নমস্কার, সুপ্রভাত। আজ বিশ্ব মাদক বিরোধী দিবসে অরিন্দমের কথা শুনছি। আচ্ছা, সর্বনাশা নেশা থেকে মুক্ত হোক তরুণ প্রজন্ম তথা আমাদের সমাজ, এই শুভকামনায় চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে।

প্রিয় ইন্দ্রাণী, তোমার সুন্দর উপস্থাপনায় শুনছি শুক্রবারের চিরন্তনীতে অন্ধকার থেকে আলো ফেরা গল্পটি। আর গল্পটা ছোট্ট করে আপনি বলেছেন, গল্পটি আমাদের মন কেড়ে নিয়েছে, ধন্যবাদ জানাই এত সুন্দর গল্পটি পরিবেশন করার জন্য, ধন্যবাদ আপনাকেও। খুব ভালো লাগলো আজকের আলোর পথের যাত্রী ঘুরে দাঁড়াবার গল্প। নেশা যে শুধু ধ্বংস করে তাই নয়, একটা পরিবারকে রাস্তায় বসিয়ে দেয়। কি আপনার গলা প্রায় ঠিক হয়ে এসেছে? উফ, আপনি একদম ডাক্তারের মতন প্রায় লক্ষ্য করছেন। মৃদু রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। অনেক ধন্যবাদ, আর অবশ্যই সঙ্গে থাকবেন চিরন্তনীর। সুপ্রভা দিদি ভাই, আজ মনে হচ্ছে ওয়েদারের হাত থেকে গলার কন্ট্রোল বেশ কিছুটা মুক্ত। নেশার প্রকারভেদে আজকের উপাখ্যান, অন্ধকার থেকে আলোর পথে মনোজ্ঞ উপস্থাপনা। কোন নেশা যেমন সব কিছু শেষ করে, জীবনকে অন্ধকারে তলিয়ে দেয়, সু নেশা জীবনে আলোর পথ দেখায়। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ, সুপ্রভাত জানাই। আর এবারে লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বকাপ ফুটবল দেখছি, আনন্দ পাচ্ছি চিরন্তনী। হ্যাঁ, খেলা দেখার নেশাটাও ভালো নেশা। আকাশবাণী এফএম রেইনবোর কি লিখেছেন, কে লিখেছেন আগে দেখি। ভোর পাঁচটায় চিরন্তনী অনুষ্ঠানটা দিন দিন দিন শুরুর সব থেকে সুন্দর সঙ্গী। সকালে শান্ত আবহে পুরো দিনটাকে উপস্থাপনায় মন জুড়িয়ে দেয়। আচ্ছা, বেশ বেশ বেশ বেশ, কিন্তু কে লিখলেন, নামটা তো লেখেননি, খুঁজে পাচ্ছি না নামটা। যাই হোক, পরের দিন নাম লিখবেন, 5:55, একদম সময় কম। চন্দন কুমার মাল কলকাতা দমদম থেকে লিখেছেন, দিদি খুব সুন্দর গল্পটা, থ্যাংক ইউ। শুভ সকাল, ঘুম ভাঙানো মাসের শেষ সপ্তাহে প্রথম শুক্রবারে চিরন্তনী। লিখেছেন শিবশঙ্কর সাঁত, পুয়া গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে, যে শুধু অরিন্দমের সঙ্গদোষে নয়, পৃথিবীর সব মানুষের সঙ্গদোষে শেষ করে আবার পরিবর্তন নিজের কাছে। একদম, নিজে চাইলেই পরিবর্তন আনা যায়। লিখছেন সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে পরিতোষ বন্দ্যোপাধ্যায়, চিরন্তনী সকালে উঠে মন ভালো করে দেয়, সবাই ভালো থেকো, আপনিও শুভ সকাল জানাই, খুব ভালো থাকুন, কেমন। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, শেষ সপ্তাহ প্রথম চিরন্তনী, আজ ওয়ার্ল্ড ড্রাগ ডে, অরিন্দমের নেশার আসক্তি থেকে ভালো হয়ে ওঠার গল্প শুনছি, ভালো লাগছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, বেশ। এরপরে লিখছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, সুপ্রভাত, আনন্দাশ্রু বয়ে চলুক, সবার চোখে সুখের শান্তিতে ভরুক সব অমর্ত লোকে। বেশ বেশ, একদম সময় কিন্তু শেষ, আগামীকাল আপনাদের সঙ্গে চিরন্তনীতে থাকবেন উজ্জ্বল, আর এরপর আপনাদের কাছে ভোরাই নমস্কার কলকাতা নিয়ে আসবেন রমাপদ পাহাড়ি। আর এখন বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: নমস্কার, সুপ্রভাত। প্রতিদিন সকাল আসে নতুন সাজে, নতুন আলোর বার্তা নিয়ে। আজ সেই আলো গায়ে মেখে পাই পাই স্টুডিও চলে এলাম আর যে সংযুক্তা। সুরে সুরে ভরে উঠুক দিন।

এমন সুর দিয়ে যদি সকাল শুরু হয়, তাহলে বোধ হয় সারাটা দিন এই সুরের অনুরণন চলতে থাকে আমাদের কর্ণকুহর থেকে মনের গহীনে। আজ এমন কিছু আলোর কথাই বলবো যেগুলোর জন্য বাইরের নয়, ইলেকট্রিসিটি নয়, মনের সুইচ অন করতে হয়। সম্প্রীতি ভাবনা, ত্যাগ, সুসম্পর্ক বজায় রাখার মানসিকতা যে কত যুদ্ধে জয়ী করে দেয় তা কিন্তু গুণে আমরা শেষ করতে পারবো না। সম্প্রীতি, ত্যাগ, সুসম্পর্ক, তিনটে মাত্র শব্দ, কিন্তু জীবনকে পুরোটাই বদলে দিতে পারে। এমন কিছু আলোর কথা নিয়েই আজ আপনার সঙ্গে কানে কানে আর গানে গানে আমি আর যে সংযুক্তা রইলাম সঙ্গে প্রভাত বিনায়।

সুর মানে শুধু এই সারেগামা পাধানিসা তো নয়, মনের সুর এক অনন্য সুর, এক অন্য রকম আলো। কোনো মানুষের কণ্ঠে সুর নাই থাকতে পারে, নাই বাজাতে পারেন তিনি কিন্তু বাদ্যযন্ত্র, কিন্তু তার মনের তারে সুর বাঁধা হয় বন্ধুত্ব দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সম্প্রীতির মানসিকতা দিয়ে, অন্য মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সুর দিয়ে। মানুষে মানুষে মতের অমিল তো থাকতেই পারে, কিন্তু ঝগড়া বিবাদ না করে একসঙ্গে চলার নামই সম্প্রীতি। হ্যাঁ, তর্ক বিতর্ক বন্ধু মহলে তো হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়। হোক না, বিবাদ হোক, চায়ের কাপে তুফান চলুক, তারপর গলা জড়াজড়ি করে বন্ধু চল একসাথে বেরিয়ে পড়ি, এর নামই বন্ধুত্ব। মানুষের মান আর হুঁশ এক জায়গায় থাকলে সত্যি সত্যি জীবনটা সুরেলা হয় অনেকটাই। পরিবার, অফিস, পাড়া সব জায়গায় সম্প্রীতি রক্ষা করা আমাদের কর্তব্য, সুসম্পর্ক স্থাপন করা এবং তাকে বয়ে নিয়ে চলা আমাদের কর্তব্য। ছোট ছোট আপোষ করলে দেখবেন মনে অপার শান্তি পাওয়া যায়, তার জন্য কোনো বাইরের কোনো কিছু লাগে না, প্রচুর টাকা পয়সা খরচ করতেও লাগে না। 5 টাকার চা, 1টা বিস্কিট, ব্যাস গল্প, গলা জড়াজড়ি এবং তারপর সুসম্পর্ক নিয়ে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে বাড়ির পথে পা ফেলা। শান্তি তো সেখানেই।

মানুষে মানুষে শান্তি স্থাপন করা, বিশ্বজুড়ে এটা যদি আমাদের ব্রত হতো তাহলে জীবনটা সার্থক হতো, পৃথিবীটা আরও অনেকটা রঙিন হতো। না, পৃথিবী রঙিন নয় একথা আমি বলছি না, কিন্তু আরও অনেকটা বেশি রং ছড়ায় পৃথিবী যখন প্রকৃতির সঙ্গে সঙ্গে সেজে ওঠে মানুষের মন ভালোবাসার রঙে, প্রেমের রঙে, স্বপ্নের রঙে, সম্প্রীতির রঙে, বন্ধুতার শপথে। যদি ত্যাগের কথা বলি, ত্যাগ মানে কি সবসময় বড় কিছু ছেড়ে দেওয়া? একেবারেই নয়। কখনো নিজের রাগ ছেড়ে দিতে হয়, কখনো একটু জেদ দূরে সরিয়ে রাখতে হয়, কখনো একটু সময় অন্যের জন্য ছেড়ে দিয়ে দেখাটা, সেটাও তো ত্যাগ। সম্পর্ক সুন্দর করতে ত্যাগ করতে শিখতে হয়, সেটা একটা শিল্প। সম্পর্ক তো শুধু রক্তের হয় না, তাই না? তাহলে এই যে আশেপাশের মানুষগুলো যখন কোনো না কোনো সমস্যায় পড়েন, তখন একেবারেই কোনো অচেনা বৃত্তের মানুষ এসে তো তার হাত ধরেন, সেটা তো সম্পর্ক, তাই না? মনুষ্যত্বের সম্পর্ক, বিশ্বাস, সম্মান, সময় ইত্যাদি দিলে যে কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে খুব বেশি সময় একেবারেই লাগে না। আর সুসম্পর্ক থাকলে কঠিন সময়ও অত্যন্ত সহজে আমরা পার করে ফেলতে পারি। ত্যাগ করতে পারলে সম্প্রীতি আপনা থেকেই আসে, আর সম্প্রীতি থাকলে, ভালোবাসা থাকলে, মনের মধ্যে টান থাকলে সুসম্পর্ক তো গড়ে উঠবেই। এই নিয়ে আজ কিছু কথা বলছি প্রভাত বিনয় সঙ্গে, আমাদের দেশের সেই সনাতন শিক্ষা, দেশ মানে সূর্য, দেশ মানে এক মানুষের পাশে শত সহস্র মানুষ, দেশ মানে বেঁধে বেঁধে থাকা।

ভেবেছিলাম আমাদের দেশ যে সূর্যের মতো, সে কথাই শোনাবো আপনাদের গানে গানে, কিন্তু কোথাও একটু সমস্যা হচ্ছে, তাই আমরা অন্য রকমভাবে আরও একটি বার্তা দিয়ে জানাই আমাদের দেশ মহান।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

ত্যাগের কথা বলছিলাম, সম্প্রীতির কথা বলছিলাম, ভালোবাসার কথা বলছিলাম, বন্ধুত্বের কথা বলছিলাম। আচ্ছা, একটা বড় বিল্ডিং যদি আমরা তাকিয়ে তাকিয়ে দেখি, মনে হবে যে ঠিক কী কী অনুষঙ্গ যেগুলোর ওপরে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে থাকে, শুধুই কি ইট সিমেন্ট রডের ওপর? নিশ্চয় বলবেন না। দাঁড়িয়ে থাকে সম্প্রীতি নামের অদৃশ্য এক সিমেন্টের ওপর। মহাভারতের যুদ্ধে কৌরবদের 100 ভাই আর পাণ্ডবরা 5 ভাই। সংখ্যায় তো কৌরবরা অনেক গুণ বেশি ছিল, কিন্তু পাণ্ডবদের মধ্যে ছিল ভালোবাসা, বন্ডিং, আর সেই সম্প্রীতি বা সেই ভালোবাসাই তাদের জিতিয়ে দিয়েছিল। পারস্পরিক সাহচর্য, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা সবটা নিয়ে, বিশ্বাস সবটা নিয়েই আসলে তাঁরা যুদ্ধে জিতেছিলেন। ঠিক একটা বিল্ডিংয়ের মতো স্ট্রং একটা বন্ডিং, এইটাই সব থেকে বেশি জরুরি আজকের সমাজে, সমাজটাকে শক্তপোক্ত করে গড়ে তোলার জন্য। আমাদের জীবনের তাই, পরিবার বলুন, অফিস বলুন, সব আলাদা আলাদা হলেও আসলে তারা কোথাও না কোথাও একই দিশা দেখায়, একই রকমভাবে বেঁধে বেঁধে থাকে। টার্গেট এক রাখলে, সম্প্রীতি থাকলে সমস্ত রকম নাকে হ্যাঁ করা যায়, সমস্ত অসম্ভবকে সম্ভব করা যায়।

এই যে অধরা মাধুরী, তাকে ছন্দবন্ধনে ধরার কতই প্রচেষ্টা, কত না পাওয়া, কত হরিণ যেগুলো ছুটে ছুটে ছুটে ছুটে বেড়ায়, মরিচিকা তাকে ছোঁয়ার চেষ্টা আমরা বরাবর করে আসছি, কিন্তু কখনো সফল হই, কখনো হাত ফসকে বেরিয়ে যায়। হাত ফসকে বেরিয়ে যাবে তো তখন যখন হাতের মধ্যে তাকে আমরা ধরতে পারি, সব কিছুকে ধরতে পারি, কিন্তু ধরতে পারি কাকে? ধরতে পারি পাশের মানুষটির হাতকে, ধরতে পারি মুখোমুখি হতে তেমন কোনো মানুষের যার সত্যি সত্যি আমাকে প্রয়োজন বা আমার বাড়িয়ে দেওয়া হাতটার প্রয়োজন। ত্যাগ শব্দটি শুনলে আমরা অনেকেই ভাবি যে অনেক বড় কিছু ছাড়তে হবে। জীবনের আসল ইনভেস্টমেন্টটা কি বলুন তো? জানি মনে আসবে প্রথমেই ব্যাংকের ইন্টারেস্টের কথা, কারণ ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়া যায়। কিন্তু মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখলে তার চেয়েও বেশি সুদ পাওয়া যায়। অন্য সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও এই সুসম্পর্ক নতুন দরজা খুলে দেয়। সুসম্পর্ক তৈরি হয় মাত্র এক দুই তিনটে জিনিসে। এক নম্বর বিশ্বাস, দু নম্বর সম্মান, আর তিন নম্বর সময়। রোজ যদি কাউকে দেখা হলে জিজ্ঞেস করেন কেমন আছো বা কেমন আছেন, বাড়ির সবাই ভালো, দেখবেন তার মনের যে অন্ধকার দিক যদি থাকে বা যদি ভালো দিকও থাকে, তিনি সাদরে সাড়া দেবেন আপনার ডাকে, আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন। এবং সত্যি কথা বলতে কি,

অনেক ছোট থেকে শেখা একটা শিক্ষা বা অভ্যেস আপনি বলতে পারেন, যে আশপাশের মানুষকে দেখলে, তাদের জীবনের ব্যথার কথা শুনলে, আধারের কথা শুনলে মনে হয় আমাদের জীবনটা অনেকটাই আলোকিত। শুধু সুইচ অন সুইচ অফ তো নয়, তার চেয়ে অনেক গূঢ়, অনেক গভীর তার অর্থ। মিটিংয়ে ধরুন নিজের আইডিয়ার বদলে টিমের আইডিয়াকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, সেটা এক ধরনের স্যাক্রিফাইস। ধরুন বাসে, মেট্রোতে কোথাও যাচ্ছেন, ট্রেনে কোনো বয়স্ক মানুষকে আপনি আপনার সিটটা ছেড়ে দিলেন, তার মুখের অনাবিল হাসি, তার চোখে যে কৃতজ্ঞতা বোধ, আপনার মনের মধ্যে কোথাও একটা ভীষণ পজিটিভ ভাইব দেবে, সেটাই আপনার জীবনকে, সেই দিনটাকে অন্তত বেশ কিছুক্ষণ ভালো রাখবে এবং আলো হয়ে উঠবে চারপাশ। ধরুন আপনি কাউকে 5 মিনিট সময় দিলেন, আপনার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আপনি কারোর সমস্যা 5 মিনিট ধরে শুনলেন, সেই মানুষটির মনে হবে যে আপনার, তার সামনের মানুষটির মন দিয়ে ধৈর্য ধরে তার সমস্যাটি শুনলেন, তিনি মনের মধ্যে একটা তার আশা জাগিয়ে রাখতে পারবেন যে এই সমস্যার সমাধান নিশ্চয়ই হবে। আর আপনি তার সমস্যা শুনতে শুনতে ভাববেন যে আরে, এই সমস্যার কাছে তো আমার জীবনের কোনো সমস্যা সমস্যাই নয়। এভাবেই আপনার জীবনেও আলো ছড়াবে। এভাবে ধীরে ধীরে একটু একটু করে মনের আলো জ্বলতে থাকে, অনেক অনেক ছোট্ট ছোট্ট জোনাকি মিলে মিশে একটা ঘরকে আলোকিত করে। জানেন তো, এই আলোগুলোকে, এই ফুলকিগুলোকে খুঁজে নিতে হয়। এই ফুলকিগুলোই একটু একটু একটু একটু করে আমাদের জীবন মধুময় করে তোলে, আলোয় ভরে তোলে। জীবনের টুনি বাল্ব এভাবেই জ্বলতে থাকুক, আর আমরা দেখি মানুষ কুলে জন্ম নিলে আর কী কী করা যায়, সে কথা শুনি গানে গানে।

সত্যি সত্যি মানুষগুলো জন্ম নিলেই মানুষ বলে গণ্য হই না আমরা। আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে, থাকতে হবে মান, থাকতে হবে হুঁশ, তাহলেই না, এবং থাকতে হবে বন্ধুত্বের ভাবনা, শ্রদ্ধা, সম্প্রীতি, ত্যাগ, সুসম্পর্ক তৈরি করার নানা রকম উপাদান। তবেই তো মানুষে মানুষে এই পৃথিবী ভরে যাবে এবং প্রত্যেকটি বাড়িতে ফুলে ফুলে ভরে উঠবে। সম্প্রীতি রাখবো আমরা মতের অমিলে, ত্যাগ করব প্রয়োজনে, আর সুসম্পর্ক গড়ব রোজকার ছোট ছোট প্রতিটি কাজে। কারণ দিনের শেষে আমার আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু আমাদের সঙ্গে যাবে না, যা থাকে যাবে, যা থেকে যাবে মানুষের মনে, আমার অস্তিত্ব, আমার কাজ, আমার ভালোবাসা, আমার সম্প্রীতি, আমার এগিয়ে দেওয়া হাত, এটুকুই তো চাই এই জীবন থেকে। বলুন, কথায় কথায় অনেকটা সময় আমরা পেরিয়ে এলাম, আরও কত এমন কথা, কত ভাবনা মনের মধ্যে চলতে থাকে, কিন্তু আপাতত থামতে হবে, কারণ আমরা পরের অনুষ্ঠানের দিকে যাব। আর অবশ্যই আপনি আমার অপেক্ষা করবেন, জানি তো করবেন, কারণ মনের মেলোডিতে সংযুক্ত আসবে আপনাকে অসাধারণ সমস্ত গান শোনাতে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মনের মেলোডি 8:30 100.1 FM গোল্ডে আপনারা থাকবেন আমার সঙ্গে। কেমন এই আবদারটুকু রেখে এই গান শুনতে শুনতে আজকের মতো প্রভাত বিনা শেষ করি।

এক অদ্ভুত গান দিয়ে আজ শুরু করে দিলাম মনের মেলোডি সঙ্গে নিয়ে। আর আজ আপনার সঙ্গে কথা দিয়ে গিয়েছিলাম আমি আর যে সংযুক্তা থাকব ঠিক দশটা পর্যন্ত, এবং এই দশটা পর্যন্ত কী কী হবে ভাবছেন, গালিহাত দিয়ে ভাবছেন যে আজ সংযুক্তা কি শুধুই বৃষ্টির গান শোনাবে নাকি আমাদের কথাও শুনবে, শুধু কি নিজের পছন্দ নাকি আমার পছন্দ, শুধু কি নিজের কথা বলবে নাকি আমার পছন্দ শুনবে। হ্যাঁ, আপনার পছন্দ তো শুনবই, এবং কি বিষয় শুনবো সেইটা তো বলতেই হবে, তাই না? বৃষ্টির গান দিয়ে যখন শুরু করেছি মোটামুটি একটা বোঝা গেছে যে আষাঢ় মাস, তো সেই কারণে একটু বৃষ্টির কথা তো হবেই। এবং গত কয়েকদিন ধরে যেভাবে প্রকৃতি তার লীলা খেলা আমাদের দেখাচ্ছে তাতে অশনি সংকেত অনেকেই দেখতে পাচ্ছেন, আবার যারা বৃষ্টি ভালোবাসেন তারা তো বেশ এনজয় করছেন। নানা রকম পোস্ট আমরা দেখছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এবং তাতে মোটামুটি একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা তো দেখতেই পাচ্ছি, সেই রকমই আজ কিছু হবে নিশ্চয়ই, তাই তো? মনে পড়ে সেই আষাঢ়ে ছেলেবেলা, নালার জলে ভাসিয়েছিলেন পাতার ভেলা, বৃষ্টি পড়ে দিবস রাতি, ছিল না কেউ খেলার সাথী, একলা বসে পেতেছিলেন সাধের খেলা, নালার জলে ভাসিয়েছিলেন পাতার ভেলা। এইভাবে প্রত্যেকটি সৃষ্টিশীল মানুষের জীবনে বর্ষা আসে ছন্দ হয়ে, এবং প্রকৃতির বুকেও সে ছন্দ তো নামে। আমাদের কৃষিপ্রধান দেশ, সেখানে যদি বৃষ্টি না হয় তাহলে যেমন মুশকিল, আবার অতিবৃষ্টিও ভীষণ মুশকিলে ফেলে, তাই তো? কখনো কখনো শুকিয়ে যায় ক্ষেত, তখন চাষবাসের অভাব, চাষবাস হয় না ঠিক মতো, আবার অতিবৃষ্টিতে বুনে দেওয়া ফসল সে নষ্ট হয়ে যায়। কিছু ছোট ছোট বৃষ্টির ফোঁটার কি বিড়ম্বনা, তাই না? কেউ তাকে ভালোবাসে, কেউ তাকে ভালোবাসে না, কিন্তু আমরা যারা একটু আধটু বৃষ্টিকে ভালোবাসি বা বেশ পরিপূর্ণ মাত্রায় ভালোবাসি, তাদের কথা আজ একটুখানি ছন্দে ছন্দে উঠে আসতে পারে, বা হয়তো আপনি লিখতেই পারেন যে ছোটবেলায় এই যে বৃষ্টির দিনগুলো, তার মধ্যে কোনো একটা ঘটনা আপনার আজকে আমার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে, সেটাও আপনি বলতে পারেন অবশ্যই। কারণ ছোটবেলার যে দেখা বৃষ্টি, সে সময় তো আমরা টেনশন, দুশ্চিন্তা, কোথায় যেতে হবে, বাইরে বেরোলে আমাদের কাদা জলে নামতে হবে, বা সেখানে দূষণ রয়েছে, মশা।

মাছির উৎপাত সেগুলো তো খুব একটা মাথার মধ্যে ভর করতো না, ফলে আমরা তখন বৃষ্টিটা অনেকেই ভীষণ এনজয় করতাম। তারপরে মাদের বকুনিও খেতাম ঠিকই, কিন্তু ছোটোবেলার সেই রকম কোনো একটা স্মৃতি আপনি আমার সঙ্গে আজ ভাগ করে নিতে পারেন। তাছাড়াও বলতে পারেন যে হঠাৎ করে যদি বৃষ্টি নামে আজ এই বড়বেলায় তখন কী কী মুশকিল হতে পারে বা কতটা আপনি এনজয় করেন, সবটাই আজ আপনি আমাকে লিখে দিতে পারেন 9903050992 এই নাম্বারে। আর এই মুহূর্তে পরের গান

ছোটবেলার বৃষ্টি মানে মাঠে গিয়ে জলে ভিজে ফুটবল খেলা, আর এখন বড় হয়েও বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে নেমে পড়ি ছোটদের সঙ্গে। দীপঙ্কর মাল লিখেছে গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। বেশ লাগলো সত্যি সত্যি, আমাদের ছোটবেলার কত স্মৃতি তাই না, বর্ষার সঙ্গে জুড়ে এরকমই একটা দিন আমার খুব মনে করিয়ে দিলেন আপনি। খুব বৃষ্টি ছিল এবং আমরা স্কুলে যাওয়ার পথে ভিজে গিয়েছিলাম আপাদমস্তক, এবং ছাতা ব্যাগেতে থাকলেও, রেনকোট ব্যাগেতে মা দিয়ে দিলেও এবং পই পই করে বলে দিলেও আমরা কি ছাতা খুলতাম নাকি রেনকোট পরতাম, আমরা তো এনজয় করতাম তাই না। তো সেই সময়টায়

মোজা শুদ্ধ ভিজে গেছে, এবার কি করা। সেই মোজা বিভিন্ন জায়গায় মেলা হলো, মানে বন্ধু বান্ধব এক এক ক্লাস তো না, এক স্কুল মেয়ে আমরা, তারা বিভিন্ন জায়গায় আমাদের বলে দেওয়া হলো অমুক অমুক জায়গায় তোমরা মোজা মেলতে পারো, তো সেগুলো মেলা হলো। কিন্তু যেটা হলো, অনেকেই বাড়িতে নিয়ে আসতে আসার সময় সেটা ভুলে যাওয়া গেল, মানে আমরা বেমালুম ভুলে গেলাম যে আমাদের আসলে মোজাটাও পরতে হবে বা মোজাটা ক্যারি করতে হবে। এবার বাড়ি গিয়ে সকলে একই রকম বকুনি খেয়েছিলুম, সেইটা বেশ মনে আছে। তো যাই হোক, এরপরে মেসেজ যিনি করেছেন তিনি আনন্দ সেনগুপ্ত বাঁশদ্রোণী থেকে লিখেছেন, বৃষ্টির দিনে ছাতা নিয়ে যেতাম স্কুলে, কিন্তু দেখেছেন তো, দেখেছেন তো, যেটা যেই কথাটা আমি বলছিলাম সেই কথারই প্রতিধ্বনি। বৃষ্টির দিনে ছাতা নিয়ে যেতাম স্কুলে, কিন্তু পুরো ভিজে বাড়ি ফিরতাম, মা বললে বলতাম ছাতা উল্টে গিয়েছিল। এইটাও একটা অসাধারণ ব্যাপার না, মানে যত ভালোই ছাতা আপনি কিনুন না কেন, বেমক্কা সে আসল দরকারের সময় খুলবে না, হতেই পারে। মানে বাসে উঠতে গেলেন বা মেট্রোয় নামতে গেলেন বা রিক্সায় উঠতে গেলেন, সে ছাতা হয় বন্ধ হচ্ছে না, না হয় খুলতে পারছি না ঠিক মতো, সে এক কেলেঙ্কারি অবস্থা আর কি। তো এই রকম ঘটনা তো সকলের সঙ্গে হয়, এবং বৃষ্টি নিয়ে সত্যি সত্যি নানা রকম মজার ঘটনা আমাদের জীবন জুড়ে রয়েছে, সেসব খবরও নিশ্চয়ই আপনি আমাকে দেবেন 9903055992 এই নাম্বারে। ছাতা উল্টে যাওয়াটা কিন্তু একটা খুব খুব খুব সাধারণ ঘটনা, মানে কতজনকে, হয়তো আমার সেদিন ছাতাটা ঠিক ঠিক খুলেছে, কিন্তু আমি আশপাশে দু তিনজনকে অন্তত দেখলাম যে তারা কিছুতেই ছাতাটাকে ম্যানেজ করতে পারছে না। যত ভালোই ছাতা হোক, ছাতার মাথা বলে তখন আমরা কি করি, ভিজি। হ্যাঁ, তারপরের যে আফটার এফেক্টটা সেইটা খুব একটা ভালো হয় না, কিন্তু কি করা, বৃষ্টিতে ভিজতে আমরা কিন্তু বেশ ভালোবাসি, বিশেষ করে সুরের বৃষ্টি যখন হয় তখন সেই বৃষ্টিতে না ভিজে কোনো উপায় নেই, সেখানে তো ছাতাও লাগে না, সেখানে কোনো কিছুই লাগে না, শুধুমাত্র মন ভরে গানটা শুনতে হয়। চলুন পরের গানের দিকে যাই।

সুন্দর সুন্দর সব গান শুনছি, বৃষ্টির গান। যদিও বাইরে খুব একটা বৃষ্টির আভাস নেই, একটু আগে একটু স্টুডিওর বাইরে গিয়েছিলাম, একটু একটু হাঁটাচলা করে এলাম আর কি, তখন দেখলাম বেশ মিষ্টি মতো একটা রোদ উঠেছে এবং আমাকে দেখে বলল গুড মর্নিং। আমিও তাকে বললাম গুড মর্নিং, আপনাদের সকলকে বলি গুড মর্নিং, কেমন কেমন কেমন কাটছে? এবং গত কয়েকটা দিন যেভাবে বিভীষিকার মতন বৃষ্টি নেমেছে এবং প্রচুর প্রচুর বজ্রপাত হয়েছে, প্রচুর বাচ্চারা ভয় পেয়েছে, আমরা সেই খবরও জানি, তো তার মধ্যে থেকেই কিন্তু বৃষ্টিকে আমরা অনেকেই বেশ ভালোবাসি, তাই না? শুভ সকাল বৃষ্টি ভেজা সকালে মনের মেলোডি অনুষ্ঠানে সুন্দর সুন্দর বৃষ্টি গান শুনে মনটা হারিয়ে যাচ্ছে। ছেলেবেলা থেকেই আমার প্রিয় ঋতু ছিল বর্ষাকাল। স্কুল থেকে ফেরার সময় জলে ভিজে বাড়িতে ফেরার মজা আর ছুটির দিনে জমা জলে খেলার মজাই আলাদা ছিল, এক অসাধারণ অনুভূতি। শেয়ার করেছেন অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে। সত্যি সত্যি ছুটির দিনে জমা জলে খেলা নিয়ে কত যে স্মৃতি আমাদের প্রত্যেকে, সেসব খবরও আপনি দিতে পারেন। আর বড়বেলায় হঠাৎ করে যদি বৃষ্টি নামে, আপনি রেনকোট ছাতা কিছুই নেননি কিন্তু আপনাকে একটা ভীষণ কাজে যেতে হয়েছে এবং সেখানে যাওয়ার মুখেই আপনি গেলেন ভিজে, তখন আপনি কি করবেন? বা ফেরার পথে কিছু একটা ভীষণ জরুরি কাজ করে আপনাকে ফিরতে হবে কিন্তু তার আগেই বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিল, এরকম ঘটনা তো আকছাড় আমাদের সঙ্গে হয়, তখন আপনি কি করবেন? সে খবরাখবর মানে অতীত থেকে একটু বর্তমানেও মাঝে মাঝে তো নামতে হয়, তাই না? আসলে বর্তমানেই তো বাস করি। এখন অনেকেই ভাববেন যে ও হো, একটু বৃষ্টি পড়েছে না পড়েছে, সংযুক্ত একেবারে বৃষ্টি বৃষ্টিতে একেবারে ছন্দ ঝরছে, তার যেন কোনো রাস্তাঘাট নেই, তার যেন কোনো জমা জল নেই, নিশ্চয়ই অনেকেই ভাবছেন এবং মনে মনে বকুনি দেওয়ার কথা ভাবছেন কি? তাহলে তাদের বলি যে যদি এরকম উড়োজাহাজ থাকতো একেবারে আমার বাড়ির ছাদ থেকে একেবারে আকাশবাণীর স্টুডিওর মধ্যে ঢুকে পড়তো তাহলে কেমন হতো? সেটাও হতে পারে। আবার ভূতের রাজার কাছে যদি বর পেতাম তাহলে তো এটা খুবই ইজি হয়ে যেত, দুহাতে নিজের দুহাতে দুটো তালি বাজালাম চলে এলাম আকাশবাণী, বা হয়তো দুটো তালি বাজালাম চলে গেলাম নিজের যে জায়গাটায় প্রয়োজন সেই জায়গাটায়, তাহলে তো কোনো সমস্যাই হতো না, তাই না? ভূতের রাজার বরটা না বেশ মনে ধরেছে জানেন তো, বেশ মনে ধরেছে। আপনি এরকম নিশ্চয়ই কিছু মজার কথা আপনারও মনে ইচ্ছে হচ্ছে বলার, আপনি 9903052992 এই নাম্বারে আপনি লিখে ফেলুন, আমি আপনার মেসেজ পড়ব অবশ্যই। 10টা পর্যন্ত থাকতে হবে আপনার সঙ্গে গানে গানে গানে গানে 100.1 FM গোল্ডের মনির মেলোডিতে।

বৃষ্টিতে একা হোক বা দোকা বা বহুজনে সবাই মিলে ভিজতে বেশ লাগে, তারপরের যে ব্যাপারটা সেইটা তো পরে ভাবব। কিন্তু আপাতত সৌভিক সরকার কসবা আলতো থেকে কি লিখেছে পড়ে ফেলি। বৃষ্টি এত সুন্দর সুন্দর গান ভরে যায়, মন ভরে যাচ্ছে। আর বৃষ্টিতে একসময় ছুটিয়ে ফুটবল খেলতাম, এখনও মন চায়। আর ছোটবেলায় অঙ্ক কাঁথা ছিঁড়ে নৌকো করেছি, এই জন্য কত যে পিটুনি খেয়েছি। আবার স্কুল থেকে ফিরছি, এই সময় ইচ্ছে করে জুতো বুট ভেজাতাম, প্যাঁচপুঁচ শব্দ হতো, আর মজা পাচ্ছি। আবার পিটুনি খেয়েছি, আবার ফুটবল খেলে কাদা মেখে ভূত হয়ে এলে মা ধরে ভালোই পিটুনি দিত। এই সমস্ত পিটুনির কথা বলতে পারছি বিয়ে হয়নি বলে, বউ শুনলে হয়ে যেত। সৌভিক খুব দুষ্টু ছেলে, সেটা বোঝাই যাচ্ছে। শুধু একেবারে মনের কথাগুলো বলেছো, কিন্তু এই যে প্যাঁচপুঁচ একটা শব্দ হতো, এখন তো বাচ্চাদের হাতে নানা রকমের অপশন, বাচ্চাদের হাতে না হলেও তাদের বাবা মাদের হাতে নানা রকমের অপশন, এত মজার মজার জুতোর শব্দ হয়, এমনিতেই তারা বিভিন্ন সময় তারা সেগুলো পরে এবং তাতে আমরা বেশ মজা পাই, তারা তো পাই। আলো জলে প্যাঁচপুঁচ শব্দ হয়, নানা রকম মিউজিক বাজে, সবটাই বেশ মজাদার। কিন্তু আমাদের ছোটবেলায় ওই অপশনগুলো ছিল না তো, বা ছিলে থাকলেও খুব কম ছিল, সেই কারণে এই মজাগুলো আমরা নিতে পেরেছিলাম। এবং সত্যি সত্যি সৌভিক, তুমিও ছোটবেলার কথা মনে করিয়ে দিলে যে আমাদের সেই এক ন এক এবং একমেব দ্বিতীয় একটাই জুতো, সেই জুতোটা ভিজে গেলে তার পরের দিন স্কুলে নাও যেতে হতে পারে, সেইটা একটা অন্যরকম আনন্দ। একেবারে ছুটির দিন নয় তাও গেলাম না, দুধ বাড়লি, তখন মনে আছে কারোর কি মনে আছে সেই জমানায় দুধ বাড়লি খাইয়ে শুয়ে রাখতো মারা? ও কত কিছু মনে পড়ছে সত্যি সত্যি, আপনারও তো মনে পড়ছে আমি জানি, সেই কারণেই তো এত কিছু লিখছেন। সুপ্রভাত আর্য সংযুক্তা দিদি ভাই, হঠাৎ এলো মেঘের দল, আকাশ হলো কালো, ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, মনটা হয়ে ভালো, ধুলোয় ভেজা গাছপালা সব, হাসলো নতুন প্রাণে, ভিজলো গ্রাম, ভিজলো হৃদয় আপনার অনুষ্ঠানের মনোমুগ্ধকর সুরের টানে। ছোটবেলায় বৃষ্টির দিনে ফুটবল খেলে কাদামাখা হয়ে বাড়ি ফিরে মায়ের বকুনির কথা মনে পড়ে গেল, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে হয়ে ভরে যাচ্ছে। আর আজ প্রভাত বিনায় আপনার অসাধারণ উপস্থাপনাতে আলোর কথা, সম্প্রীতি ত্যাগ, সুসম্পর্ক, ভালোবাসা ও বন্ধুত্বেও দেশ ও মায়ের কথা শুনে, মন ছুঁয়ে যাওয়া গান শুনে খুব ভালো লাগলো এবং সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো। যাদবেন্দ্র পণ্ডা খুব সুন্দর করে লিখেছেন, জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। এভাবে আপনিও লিখতে পারেন, 100.1 FM গোল কলকাতা, চলছে আমাদের মনের মেলোডি, এবং মনের মতো গান মানেই মনের মেলোডি। এই মুহূর্তে একটু কিন্তু থামবো, একটা ছোট্ট বিরতি নিয়ে গানে গানে ফিরছি আপনার কাছে।

আমি খালি এক একটা দিন এরকম আসে যখন আমরা এই গানগুলো শুনতে বসি, এবং এই গোটা বৃষ্টির সময়টা ধরে যখন এই গানগুলো শুনি, আর তখন তখন ভাবি যে ছোট্ট তো ওই এক ফোঁটা বৃষ্টি, সমষ্টিতে নামে অবশ্যই, কিন্তু আসলে তো একা একা করেই, একটি একটি ফোঁটা করেই বৃষ্টি হয়, তাই না? তার কি অসীম মায়া বলুন তো। সেই কারণেই তো এত চমৎকার সমস্ত গান তৈরি হয়, কবিতা তৈরি হয়, ছবি আঁকা হয়, ছবি তৈরি হয়। বৃষ্টি যদি নামে এই হৃদয় কানন জুড়ে, হৃদয়ের কুল ছাপিয়ে যায় গানের সুরে সুরে, সবুজ যেন প্রাণ পায় হৃদয় বাতায়নে, কিছু মানুষের ছাদ থাকে না জল চোখের কোণে। বৃষ্টি তবু নামে এই হৃদয় কানন জুড়ে, হৃদয়ের কুল ছাপিয়ে যায় দূর বহু দূরে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। কি সুন্দর করে লিখেছে, সত্যি সত্যি ফুটপাতের মানুষগুলো যাদের মাথায় ছাদ থাকে না তাদের বড় কষ্ট এই সময়টায়। আমরা তাকে নিয়ে, বৃষ্টিকে নিয়ে একটু বেশি কাব্যিক করি ঠিকই, কিন্তু তার মধ্যে এদের কথাও তো একটু ভাবতে হবে, তাই না? আচ্ছা, আবহাওয়াবিদরা বলছেন পরিবেশ দূষণের জন্য এত বেশি বাজ পড়ছে, যেমন গতকাল হলো। সত্যি সত্যি ভীষণ ভীষণ এনজয় করা যায় বাড়িতে থাকলে বৃষ্টি, কিন্তু বৃষ্টির সময় বাইরে থাকলে বিপদ। বৃষ্টিতে বেশ খিচুড়ি খাওয়া যায়, বৃষ্টি থেমে গেলে ছাতা হারিয়ে আসা তো প্রায়ই ঘটে। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, সত্যি সত্যি খুব অন্যরকম মেসেজ, ভালো লাগছে, ভালো লাগছে আপনাদের মেসেজ পড়তে, কারণ নিজের পাগলামিটা তো সবথেকে বেশি ভালো করে আমরাই জানি। তো মাঝে মাঝে এরকম যদি এক একটা অপশন আমাদের কাছে থাকে যে নিজের পাগলামি অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এবং তখন যদি মিশে যায়, মিলে যায় আমার সঙ্গে, আমার মনের কোনো একটা কোণে কোনো জমে থাকা ব্যাপারের সঙ্গে, তখন না এটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়। রমা রায় ডি রোড দাসনগর হাওড়া থেকে লিখছেন, ছোটোবেলায় বৃষ্টি পড়লেই সমস্ত বান্ধবীরা মিলে নেমে পড়তাম মাঠে, সে কি শামুক কুড়োবার ধুম, তারপর পুকুরে নেমে সাঁতার কেটে স্নান করতাম, বৃষ্টি হলে ভিজতেই হবে, আর তারপর মার বকা, এগুলো সয়ে গেছিল। বৃষ্টি আমার খুব ভালো লাগে, কিন্তু এখন যা বজ্রপাত হচ্ছে খুব ভয় করে। বৃষ্টি হলে প্রকৃতির সৌন্দর্য বড় মনোমুগ্ধকর লাগে। সত্যি সত্যি বাড়িতে বসে বৃষ্টি দেখা, আর রাস্তায় যারা বেরোন তাদের বৃষ্টির কথা ভাবলে তখন না সত্যি সত্যি মনে হয় যে এটা আমরা একটুখানি ভাবতে পারি, পাশের মানুষের দিকে একটু হাতটা বাড়িয়ে দিতেই পারি, তাই না? বলতেই পারি এসো, একটাই ছাতা যখন, তখন দুজনে মিলেই না হয় অর্ধেক অর্ধেক শেয়ার করি, কি ঠিক বলেছি কি না? এই মুহূর্তে যে গানটা শুনবো সেই গানটা আমার ভীষণ পছন্দের একটি কবিতা, এবং তারপরেতে অত্যন্ত পছন্দের একটি গান। সবাই দেখুন তো রিলেট করতে পারেন নাকি।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

বৃষ্টি যখন পাহাড় থেকে নামে তখন তাকে বলে ঝর্ণা, আর বৃষ্টি যখন চোখ থেকে ঝরে তখন তাকে বলে কান্না। শুভ সকাল দিদি ভাই, আপনার উপস্থাপনা শুনে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে। টপিকে বলি, আমার ছোটবেলায় বৃষ্টি দিনে খুব মজা করতাম, জমা জলে লাফিয়ে লাফিয়ে ঘুরতাম আর ফুটবল খেলতাম ভিজতে ভিজতে, সাইকেলও চালাতাম। সেই ছোটবেলায় যদি ফিরতে পারতাম তাহলে বড় ভালো হতো। শেখ আজাদুল আকরা কৃষ্ণনগর শেখ পাড়া থেকে লিখেছেন, সত্যি সত্যি কতজনের কত মনের কথা আজ জানতে পারছি মনের মেলোডিতে। ছোটবেলার স্মৃতি, বৃষ্টি হচ্ছে মানে কাদা মাটি মাখা, মাঠে জল জমছে তাতে সাঁতার কাটা, মাছ ধরা, কাঁকড়া ধরা আর সবাই মিলে খেলা করা। ছোটবেলার বৃষ্টি মানে অনেক কিছু। মনিকা মাইতি নামখানা থেকে লিখেছেন, হাওড়া থেকে রঞ্জন, ছাতার উপর যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন শব্দ আপনার কেমন লাগে? আমার তো দারুণ লাগে। হ্যাঁ, আমারও দারুণ লাগে, দারুণ লাগে। বর্ষা নিয়ে যতই কাব্যি করা হোক, বর্ষাকালে কাঁচা কাপড় শুকোনো একটা বড় সমস্যা। বিশেষ করে আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি তাদের যে কী সমস্যা, সেটা শুধু যারা ফ্ল্যাট বাড়িতে থেকেছেন তারাই বলতে পারবেন। সুভাষ গ্রাম থেকে লক্ষ্মী দে লিখেছেন, আচ্ছা বেশ, SMS পড়া আপাতত শেষ হলো, এবার একটু হোয়াটসঅ্যাপে দেখি। ছোটবেলায় বর্ষা হলে ফুটবল খেলার পরে খালে গিয়ে ঝাঁপ দেওয়া বড্ড মনে পড়ে। পবিত্র সাহা লিখেছেন, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে, আপনাদের ওদিকে প্রচুর জল জমে তাই না? কীরকম আছেন বলুন। আর এই মুহূর্তে পরের গানটা রইল আপনার জন্য।

সমতলে কেমন বৃষ্টি হয় আমরা সকলেই জানি, এবং তাতে সবসময় যে ভালো লাগে, সবসময় যে মন্দ লাগে এমনটাও নয়। এক এক সময় এক এক রকমভাবে বৃষ্টি আমাদের কাছে তার সংবাদ নিয়ে আসে। যদি ধরুন আপনি পাহাড়ে বেড়াতে গেছেন এবং সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন বসে মন খারাপ হয়, তাই না, যে বেরোতে পারছি না, বা পাহাড়, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, আবছা লাগছে। আবার সন্ধ্যের পরে যদি বৃষ্টি হয় তখন মনে হয় কি, এই তো যেই না রাত পোহাবে সঙ্গে সঙ্গে সকালবেলা ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা বা ঝকঝকে পাহাড় দেখা যাবে, এইটা ভাবলে আমার মনটা খুব ভালো হয়। কিন্তু সত্যি সত্যি বলুন তো, সমুদ্রের ধারে গিয়ে যদি আপনি বৃষ্টি দেখেন এবং সমুদ্রের ধারে বসে যখন আপনি বৃষ্টিতে ভেজেন, তখন একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয় না কি? আচ্ছা, আমার কথা বললে তো শুধু হবে না, একটা সুন্দর করে বিশাল বড় মেসেজ করেছে মানসী বৈদ্য কোন্নগর থেকে, সেটা একটু পড়ে ফেলি। বৃষ্টি ভেজা মেঘলার শুভেচ্ছা জানাই সংযুক্তাদিকে। দেখো দিদি, আমরা অরিজিনালি সুন্দরবনের মানুষ, আমার বাবা কাস্টমসের চাকরির সুবাদে হাওড়ায় থাকতাম, আমার সমস্ত আত্মীয় স্বজন আজও সুন্দরবনে থাকেন, আমরা প্রতি বছর দেশে যেতাম নিয়ম করে, ইনফ্যাক্ট আমি আজও যাই, যদিও গুরুজনেরা অনেকেই নেই কিন্তু তাদের সন্তানেরা আজও রয়েছেন, সমানভাবেই আদর যত্ন পাই। আসল কথায় আসি, এখন সুন্দরবন বদলে গেছে, আগের মতন ছোটবেলায় মাটির ঘর, খড়ের চাল আর ওপর নিচে দাওয়া মানে বারান্দা, টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, উঠোনে অপরূপ সৌন্দর্য সেই এক ফোঁটা এঁকে দিচ্ছে, আমরা ছোটরা কাগজের নৌকো করে ভাসাচ্ছি আর নিমেষেই ডুবে যাচ্ছে। তালপাতার বানানো টোকা তোমরা কেউ পড়েছো? আমি তা মাথায় নিয়ে দাদাদের সঙ্গে হাঁটু পর্যন্ত ডুবে যাওয়া কাদায় মাঠে গিয়েছি নুন দিয়ে, জোঁকের ভয়ে, হাপুস বৃষ্টিতে পুকুরে নামলে উঠতামই না। যাকগে, অনেক স্মৃতি ভিড় করে এসেছে, খুব নস্টালজিক হয়ে গেলাম, ধন্যবাদ ছেলেবেলাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা আসলেই ছেলেবেলায় ফিরে যেতে ভালোবাসি এবং বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত খুঁজি আর কি। টোকার কথা আপনি বলেছেন না, হ্যাঁ টোকা, আমি জামশেদপুরে থাকতাম, সেখানে আমরা দেখেছি বটে, কিন্তু পুরুলিয়ায় এক ধরনের পাতার টোকা আমি দেখেছি বেড়াতে গিয়ে, যে টোকাগুলো বিশাল বড়।

বড় হয় এবং তারা এমনভাবেই বানানো হয় যে পুরো মানুষটাই তার ভেতরে ঢুকে পড়তে পারেন। এবং অনেক মহিলাদের দেখা গেছে, দেখেছি আমরা, যে তাদের বাচ্চাকে কোলে করেও তারা সেই টোকার মধ্যে ঢুকে পড়েছেন। তা সেগুলো কিন্তু ছাতা না, সেগুলো একেবারেই তাদের হাতে তৈরি জিনিস। কত রকম কি মনে পড়ে, তাই না? আচ্ছা, সীমা দাস কি লিখেছেন, শুভ সকাল সংযুক্তাদি, ছোটবেলার বৃষ্টির স্মৃতি মানেই টিনের চালে রিমঝিম শব্দ, মাটির সোঁদা গন্ধ আর খিচুড়ির সেই নস্টালজিক মুহূর্ত আজও মনের মণিকোঠায়। বৃষ্টির সাথে যখন শিল পড়তো তখন আমি শিল কুড়োতে নেমে পড়তাম, তখন কোনো বারণ মানতাম না, আবার শিল খেতামও। সেটা ছিল এক অতুলনীয় অনুভূতি। যান্ত্রিক ব্যস্ততার এই যুগে ছোটবেলার সেই নিষ্পাপ বৃষ্টির দিনগুলো ফিরে পাওয়া একেবারেই অসম্ভব, তবে এক পশলা বৃষ্টি আজও হৃদয়ে শৈশবের নস্টালজিয়া আর একরাশ আনন্দের রেশ জাগিয়ে তোলে। সমস্ত সুন্দর সুন্দর গান দিয়ে খুব সুন্দর অনুষ্ঠান করছো, মনের মেলোডি খুব খুব ভালো হচ্ছে, খুব ভালো থাকবে সব সময়। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের নস্টালজিয়াকে ছুঁয়ে দিতে পেরেছি, এইটা আমার কাছে অত্যন্ত বড় প্রাপ্তি। আর কোথাও নিশ্চয়ই এখন বৃষ্টি পড়ছে না, তাই এত সুন্দর করে কথাগুলো আপনি লিখতে পাচ্ছেন, তাই তো?

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

একটা খোলা জানলা, এক আকাশ বৃষ্টি আর একটা গিটার, এরকম সব গানের জন্ম দেয়। যেসব গান না থাকলে আমাদের এই বৃষ্টি দিন সিক্ত নয়, কাটানো শক্ত হতো। এই কথাটা যখন গৌতমদাকে বলেছিলাম, তখন গৌতমদা ভারী খুশি হয়ে বলেছিলেন, এসো একদিন কোথায় বসে আমি গান রচনা করি, দেখে ফেলো। বৃষ্টি এলে হঠাৎ করে মনটা তখন আনন্দে ভরে, হৃদয়কে নিয়ে রাঙিয়ে মনটাকে নিয়ে ভিজিয়ে, চারিদিকে জমা জল করে থই থই, জমা জল মারিয়ে মারিয়ে করি হইচই। সুব্রত মাল লিখেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। গুড মর্নিং দিদি, একটা ছোটবেলার ঘটনা এই বৃষ্টির দিনে মনে পড়ে গেল। ঘটনাটা যে সত্যি কি হয়েছিল আমি আজও ঠিক বুঝতে পারিনি। আমি পড়তে যাচ্ছিলাম একা, পথটা ছিল শুনশান নিস্তব্ধ জঙ্গলের পথ, সরু রাস্তা, বৃষ্টি পড়ছে তাই কাদা, এক জায়গায় ডিঙিয়ে যাচ্ছি, কিসে ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে বাঁচলাম। টাল সামলে দেখি ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই, তবে কিসে ধাক্কা লাগলো জানি না, বুকে বইগুলোকে আরও চেপে ধরে কাঁপতে কাঁপতে স্যারের ঘরে পৌঁছলাম। ঘরে এসে সেই রাত থেকে ধুম জ্বর, এক সপ্তাহ পর উঠি, তারপর মাকে এই ঘটনা বলায় মা আর কোনো দিন আমায় ওখানে পড়তে পাঠায়নি। স্যারও শুনে বলেছিল ওই জায়গাটায় কে যেন সুইসাইড করেছিল। আমি পরে ভাবলাম, আজও ভাবি, ওই ধাক্কাটা কি তাহলে ভূতের সঙ্গে, জানি না। মীনা কর্মকার লিখেছেন দমদম থেকে, না এই সব ঘটনাগুলোর না কোনো ব্যাখ্যা হয় না, কিন্তু মনের মধ্যে কোথাও একটা থেকে যায়, কোনো একটা হয়তো ওকেশনে বা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো মনে পড়ে যায়, তাই না? সব কিছুর সত্যি সত্যিই ব্যাখ্যা হয় না, কিন্তু ঘটনাগুলো তো নিশ্চয়ই ঘটে, সেই কারণেই অলৌকিক।

শব্দটাও রয়েছে। শুভ সুন্দর মিষ্টি মিষ্টি সকাল, ভেরি নাইস টপিক। ছোটোবেলায় বাবা মার দেওয়া ছাতা যত্ন করে ইউজ করে ব্যাগে রাখতাম, এখন তাড়াতাড়ি অফিস যাওয়া বা আর্জেন্ট কাজের সময় ভুলে ছাতা বাস বা ট্রেনে ফেলে আসি। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন। এইটা যে কতজনের প্রবলেম, আমি যে কলকাতায় আসার পর থেকে কত ছাতা হারিয়েছি তার কোনো হিসেব নেই। মানে প্রত্যেক বছরই সম্ভবত একটা দুটো করে ছাতা আমরা হয় ভাঙি না হয় হারাই, কোথায় যে হারিয়ে গেল, কোথায় যে কিভাবে কোথায় চলে গেল মনেই পড়ে না। কিন্তু যাই হোক, এই সমস্ত কিছু নিয়েই আসলে বর্ষাকাল। বৃষ্টির সঙ্গে অনুষঙ্গ হিসেবে যেমন গান আসে, যেমন ছাতা আসে, খিচুড়ি আসে, কাগজের নৌকো আসে, ভেজা আসে এবং ভেজার পরে জ্বরের ব্যাপার স্যাপার আসে, সেরকম আরও কত কী আসে, তাই না? সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন। উফ, এই ভদ্রলোক মেসেজ করলেই না আমি হারিয়ে যাই একেবারে শান্তিনিকেতনের পথে, ভুবনডাঙার মাঠে। আর সত্যি সত্যি বর্ষায় শান্তিনিকেতনের যে কি অপরূপ রূপ, সে তারা না দেখেছে তারা বুঝতেই পারবে না। ওখানে গিয়ে ওই যে যেখানে যেখানে জল জমে বা কাদায় কাদা জলে চপচপ করতে করতে যখন চলি, তখন মনেই পড়ে না যে কলকাতায় এই কাদাই আমাদের কতটা নোংরা লাগে। শুভ সকাল সংযুক্তা কি লিখেছেন দেখি। সুরমহল ছাড়াও পেয়েছি তোমাকে আজ, ঠিক করেছি লিখবো ঢাকনা পরে কাজ, 11 কিংবা 12 তখন বয়স হবে, করেছিলাম বিশাল কাজ সারা জীবন মনে রবে। কি সে কাজ দেখি পড়ি। স্কুলে যাওয়ার পথে নামে ঝমঝমিয়ে বৃষ্টি, প্রতিজ্ঞা করেছিল বুঝি ভাষাবে তার সৃষ্টি, বয়স্ক বয়স্কা দুজন পোস্ট অফিসের কাছে থামার জন্য অপেক্ষায়, গাড়িটা দূরে আছে, ডেকে বললেন মোরে দাও না বাপু ছাতাটা, বুড়ো বুড়ির বাঁচাও আজকের মতো মাথাটা, দিয়ে ছাতা ছুটি দেরি হবে বলে স্কুলে গিয়ে দেখি তাঁরা এসেছেন চলে, স্যারকে বলে তাঁরা এলেন ক্লাসরুমে, বড় হবে খুব বলেন মোরে চুমে। আহা কী সুন্দর, কী সুন্দর একটা স্মৃতি ভাগ করে নিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই গানটা স্পেশালি

শুভ সকাল সংযুক্তা, বৃষ্টির একটা হৃদয় বিদারক স্মৃতি মনে পড়ছে, বহু যুগ আগের কথা। তখন সোনার কেল্লা ছবিটা সবে একটা প্রেক্ষাগৃহে রিলিজ করেছে, আর বেরোবার সময় সেই আকাশ ভেঙে বৃষ্টি আর হাঁটু অবধি জল, হাজরা রোড ডুবে গিয়েছিল, রিক্সাও পাওয়া যাচ্ছিল না। মা বাবার সঙ্গে দিদি আমি ছাতা হাতে খালি পায়ে রিক্সায় উঠে গিয়েছিলাম সিনেমা দেখতে। মনটা খুব খারাপ হয়েছিল যখন দেখেছিলাম প্রথম দুটো সিন মিস হয়ে গিয়েছে। তখন আমি এতই ছোট, তবু মনে আছে, কারণ সিনেমা দেখতে খুব ভালোবাসতাম, বিশেষ করে ফেলুদার সিনেমা। ওই সময় অতদিন আগে আবার সঙ্গে সঙ্গে দেখে নেওয়ার উপায়ও ছিল না। পরে সোনার কেল্লা অনেকবার দেখেছিলাম, কিন্তু সেই কষ্টটা আজও বুকে বিঁধে রয়েছে। গতকালও বহুদিন পরে সিনেমা হলে একটা সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, আকাশভাঙা বৃষ্টির জন্য দেখতে যাওয়া হলো না। কিন্তু দেখলাম ছোটবেলার মতো অত মন খারাপ হলো না, কারণ এখন বুঝি বৃষ্টি একেবারে না হলে কতটাই অসুবিধে। বহুদিন পর, এত গরমের পর, হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, কারণ এখন বুঝি খাদ্যশস্য কৃষিকাজ ভালো করে হবে না, আর কত দাম বেড়ে যাবে সে ব্যাপারটা আরও দুর্বিষহ। প্রতি বহুদিন গরম, এরপর পৃথিবীর ঠান্ডা হলো, শ্যামলে শ্যামল হলো, তোমার গলাটাও তাই যেন এই বৃষ্টিতে আরও মিষ্টি লাগছে। অনিরিনা ঘোষ বেহালা থেকে, অনেক অনেক ধন্যবাদ দিদি এভাবে সঙ্গে থাকার জন্য। আর সঙ্গে তো থাকতেই হবে, কারণ মুখর বাদল দিনের কথা গানে গানে আসছে যে আপনার জন্য।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড, FM গোল্ড।
1: আজকে একটা অদ্ভুত কাণ্ড হলো জানেন তো, মানে আমি যখন স্টুডিওয়ে ঢুকছি মনের মেলোডি করব বলে, সকালে প্রভাত বিনা তো হয়ে গেছে, এবং মনের মেলোডি করব বলে যখন ঢুকছি তখন আমি মনে মনে গুনগুন করতে করতে আসছি যে এই গানটা বাজাবো, এই গানটা শোনাবো, এই গানটা অনেক দিন বাজানো হয়নি, কার কী ভালো লাগতে পারে না লাগে, কোন গানে ছবি আছে, কোন গানে ছবি নেই, কোন গান ভালো লাগার, কোন গান ভাসাবার, কোন গানটা জাগিয়ে দেওয়ার, এই সব কথা ভাবতে ভাবতে আসছি। আর ভাবছি যে এইরকম একটা দিনে গত কয়েকদিন যেভাবে বৃষ্টি পড়েছে এবং বাজ পড়েছে, তাতে আজকে বৃষ্টির কথা বললে কি লোকজন আমাকে বকুনি দেবেন? কিন্তু না, আমি দেখলাম আমি ভুল ছিলাম, আমার ধারণাটা ভুল ছিল, কারণ এত এত মেসেজ, এত এত হোয়াটসঅ্যাপ পাচ্ছি, এখনও অনেক অনেক হোয়াটসঅ্যাপ রয়েছে পড়ে, কিন্তু সকলের হোয়াটসঅ্যাপ কি জানি পড়া হবে কি না। যাই হোক, কথা না বাড়িয়ে পূর্ণা ঘোষ কি লিখেছেন দেখি, বারোয়ারিতলা জগাছা থেকে। বৃষ্টি স্নাত সকালের একরাশ শুভেচ্ছা সংযুক্তা, প্রচণ্ড গরম থেকে গতকালের বৃষ্টি খানিকটা ছন্দ দিয়েছে, খুব সুন্দর গান শুনছি। বৃষ্টি হলে জমা জলের ভেতর দিয়ে ছোটবেলায় হাঁটতে হাঁটতে ভীষণ ভালো লাগতো। একবার পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমার এক পাটি নতুন জুতো ভেসে গিয়েছিল, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু অনেক খোঁজার পর জুতোটা ফিরে পেয়েছিলাম, এটা কোনোদিন ভুলবো না। এটা সত্যি সত্যি ভোলার কি ঘটনা নয় তো, বৃষ্টির স্মৃতি। সত্যি বৃষ্টির সাথে সকলের কম বেশি স্মৃতি জড়িয়ে থাকে। ছোটবেলায় বৃষ্টি পড়লে স্কুলে না যাওয়ার বাহানা খুঁজতাম, আর যদি স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি নামতো তাহলে হাতে ছাতা থাকলেও ব্যবহার করতাম না, ভিজতে ভিজতে ইচ্ছে করেই বাড়ি ফিরতাম। কি মজাদার ব্যাপার স্যাপার, তাই না? পুনে থেকে উৎপল মুখার্জি লিখেছেন, মনের মেলোডি অনুষ্ঠানে কান পেতে সুন্দর গান শুনে মন ভালো করছি, এখানে গতকাল বৃষ্টি হয়েছে তাই খুব ভালো সুন্দর ওয়েদার রয়েছে, বেশ ঠান্ডায় ফুরফুরে হাওয়া চলছে। এখন মজার বিষয় যায়, আমিও ছোটবেলায় বৃষ্টি ভিজে খুব আনন্দ পেতাম, বৃষ্টি ভিজে ভিজে ঘন্টার পর ঘন্টা বন্ধুরা মিলে হকি খেলতাম, আর বাড়ি ফিরে মিথ্যার আশ্রয় নিতে হতো, যেমন ছাতা নিতে ভুলে গিয়েছিলাম ইত্যাদি প্রভৃতি আর কি। অনেকবার মা বাবার কাছে মার খেয়েছি, ভালো থেকো দিদি ভাই, ভালো তো থাকতেই হবে। হকি খেলার কথা সত্যি সত্যি প্রথম পেলাম, ফুটবলের কথা অনেকেই আমরা জানি, আমরা নিজেরাও খেলেছি। যাই হোক, শুভ সকাল সংযুক্তা দিয়ে আমি আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু, সকালে ছোটবেলার স্মৃতির কথা মনে করিয়ে দিলেন, আমরা ছোটবেলার সব ভাইরা মিলে গানের লড়াই খেলতাম, আর সেই গানগুলোর মধ্যে বৃষ্টির কথাটা থাকতে হতো, আর দু চারটে গান করার পর আর কোনো গান মনে পড়তো না, সকাল থেকে আপনি অলরেডি দুটো গান তার মধ্যে শুনিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে কিছু করার নেই, এই গানগুলো আমাদের সঙ্গে এমনভাবে জড়িয়ে রয়েছে না। ছোট থেকে বর্ষাকাল আমার সব থেকে প্রিয় ঋতু, তাই অকালে বৃষ্টি হলেও আমার মন খুশিতে ভরে ওঠে। আমাদের লম্বা উঠোন ছিল, দালানের টিনের চালের জল যখন ঝর্ণা হয়ে নামতো, আমরা ভাই বোন সমবয়সী কাকা পিসিরা মিলে রেলগাড়ির মতো করে একে অপরের কাঁধ ধরে কু ঝিক ঝিক ঝিক ঝিক শব্দ তুলে তুলে জলে ভিজতাম। স্কুলে যেতে আসতে বৃষ্টি পড়লে কাদা জলে ছপাং ছপাং করে লাভ, তারপর সাদা ফ্রকের ওপর সুন্দর কালো ডিজাইন দেখে মায়ের হাতে উত্তম মধ্যম মার, তবু হুঁশতো না। আর নাইনে ওঠার পর বৃষ্টি হলে কোনো কামাই নয়, কেননা দূর দূরান্তের দিদিমণিরা আসতে পারতেন না, ব্যাগে সবাই আলাদা পোশাক রেখে দিতাম, ভিজতে ভিজতে স্কুলে পৌঁছে কাপড় মেলে দিয়ে পোশাক পাল্টে নিতাম, তখন রেডিওতে বিদ্যার্থীদের জন্য হতো, আমরা রেডিও চালিয়ে বিবিধ ভারতীতে হিন্দি গান চালিয়ে উদ্দাম নৃত্য, এর জন্য একবার আমাদের পুরো এক সপ্তাহ সাসপেন্ড হয়েছিলাম, দিদিমণিরা ক্লাসে আসতেন কিন্তু ক্লাস নিতেন না, সারা দিন ধরে এক সপ্তাহ কান ধরে এক পা তুলে শাস্তি ভোগ করতে হয়েছিল। সবাইকে আষাঢ়স্য দিবসের শুভেচ্ছান্তে নন্দারায় পড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। উফ, এখনও কত কত মেসেজ জমা হয়ে রয়েছে। বর্ষাকালে মাটির সেই মৃদু সুবাস আমার খুব প্রিয় ছিল, গৌরপাল লিখেছেন মুম্বাই থেকে। সুপ্রভাত সংযুক্তা, প্রথমেই 78 সালে বর্ষা স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, তখন জিনিসপত্র খুব সস্তা ছিল, এই সময় বিখ্যাত 78 সালের বন্যা হয়েছিল। হ্যাঁ, প্রায় বেশিরভাগ জায়গায় এই বন্যা হয়েছিল, আমাদের কোটা শহর জলমগ্ন হয়ে গিয়ে রান্নার জন্য জ্বালানি পাওয়া যেত না।

স্কুলে যেতাম ছাতা মাথায় দিয়ে, কারণ তখন বাৎসরিক পরীক্ষার খাতা দেখানো হতো। কে কত নাম্বার পেয়েছে তা জানার জন্য এই বৃষ্টিতে ভিজেই যেতাম। বাবা কারখানা থেকে বেরিয়ে বড় প্যাকেটে করে 4 টাকার মাছে 2 টাকা এক প্যাকেট সর্ষের তেল আর 1 লিটার কেরোসিন তেল আনতেন, ভালো মনে রয়েছে। আর কোনো রকমে মা রান্না করতেন ভিজে ভিজে। আমি ওই সময় পুজোর সময় আমরা বন্যার ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করতাম, সে এক অন্যরকম সময় ছিল। গোপাল মান্না লিখেছেন উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। আমি বারবার লিখেও ওহো জামশেদপুরের ছেলে, আসলে দেশের লোক শুনলে ভালো লাগে। প্রভাত বিনা খুব ভালো লেগার কথা জানিয়েছেন অমিতাভ হোর। ছোটবেলায় বৃষ্টি ভেজা দিনে আমি তখন স্কুল থেকে ফিরতাম, তখন বৃষ্টি ভিজে ও জমা জল মাঠের ওপর দিয়ে ফিরতাম, ছাতা কিংবা রেনকোট ব্যবহার করতাম না। 1972 সালে একবার কলকাতায় যখন বন্যা হলো, তখন আমরা সব বন্ধুরা মিলে হাত ধরাধরি করে গড়িয়াহাট থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত হেঁটে, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। এরকম নানা ঘটনা আমাদের সারা জীবন সঙ্গী হয়ে থাকে। আমার অনেক ভালোবাসার বৃষ্টি বেহালায় এসে জমা কাদা জলের কষ্টে বৃষ্টির ভালো লাগা দূরে চলে যাচ্ছে, কি করি বলো তো। সংযুক্তা সুমিতা শীল লিখেছেন বেহালা চৌরাস্তা থেকে। আর বলবেন না সুমিতা দি, আমারও সেম কেস। আমি বৃষ্টি এত ভালোবাসতাম, জামশেদপুরে থাকাকালীন এবং লখনৌতে থাকাকালীন, রাঁচিতে থাকাকালীন বিভিন্ন জায়গা থেকেছি তো, প্রচণ্ড ভালো লাগতো, ভীষণ ভালোবাসতাম। কিন্তু কলকাতায় আসার পর না সত্যি সত্যি বৃষ্টি ভালোবাসাটা একটু একটু কমে যায়, মাঝে মাঝে আবার সে নিজের জায়গায় ফিরে যায়। এইটা না মনে হয় সকলেরই হয়, মানে যখন কাজে বেরিয়ে প্রচণ্ড রকম জ্যামে আটকে পড়েছি, প্রচণ্ড জল জমে গেছে রাস্তায়, পেরোনো যাচ্ছে না, তখন সত্যি সত্যি ভীষণ বিব্রত বোধ করি, বিপর্যস্ত বোধ করি। কিন্তু তারপরেই আবার বাড়িতে বসে যখন বৃষ্টি দেখি তখন মনটা ভালো হয়, ছাদে উঠে একটু ভিজেও ফেলি। এই প্রোগ্রামে অনেকদিন পর পেলাম, কণ্ঠস্বর শুনে খুব ভালো লাগলো, গান খুব সুন্দর হচ্ছে। আমার প্রিয় ঋতু বর্ষাকাল, আমি সবসময় সবাইকেই বলি। আচ্ছা কে লিখেছেন, নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা থেকে। দুপুরে খিচুড়ি আছে সাথে ডিম ভাজা বেগুন ভাজা। সংযুক্তা দি বর্ষাকালটা কীরকম লাগে? আমার আবার এই প্রোগ্রামে কবে আসবেন? খুব শিগগিরই আসবো, সামনের সপ্তাহে আবার আসবো। কেমন তাহলে সঙ্গে থাকতে হবে তো? না সময় আর একদম নেই, আমার আরও প্রিয় বেশ কিছু গান রয়েছে যে সেগুলো শুনবো কখন, শুধু মেসেজ পড়লে হবে না? মেসেজ তো পড়তেই হবে, কারণ আপনি এত কষ্ট করে লিখেছেন। এই মুহূর্তে আমার ভীষণ প্রিয় একটি গান

আপনারা এই বৃষ্টি দিনে আমাকে একা রাখেননি, অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে। মনে পড়ে ছোটবেলায় পাড়ার স্কুলের মাঠে বিকেলে বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতাম, আর বাড়ির ফেরার পথে কই মাছ ধরতাম। উত্তম কুমার দাস, দ্বারহাট্টা হরিপাল, হুগলি থেকে লিখেছেন, ইন মাই চাইল্ডহুড ইন দ্য রেনি ডে আই ওয়েন্ট টু মাই স্কুল ওয়েয়ারিং রেইনকোট, বাট ইন দ্য এন্ড অফ দ্য আফটারনুন ইট ওয়াজ নট পসিবল ফর মি to reach in the field for playing football and cricket etc. Play with my friends in the heavy rain and thunder. Now I am facing same problem for doing my office works and for doing my film TV shooting. I am Sandeep Banerjee, film TV actor news. আচ্ছা, ভবানীপুর থেকে আপনি লিখেছেন এবং বারবার ফোন করছিলেন, একটু ফোন করায় অসুবিধে আছে আমাদের ফোন ধরায়, কারণ প্রচুর মেসেজ আসে তো সেগুলো পড়তে হয়, কিছু মনে করবেন না। ছোটবেলায় উঠোনে জমা জলে খাতার পাতা ছিঁড়ে কাগজের নৌকো ভাসিয়ে দিতাম। ভানু বোস লিখেছেন লেক টাউন থেকে, হুগলি থেকে, দাঁতপুর থেকে কে লিখেছেন, অপর্ণা ভট্টাচার্য, আজ সব আলোয় উদ্ভাসিত, আজ সংযুক্তা এসেছে, ছোট বৃষ্টির কি একটা স্মৃতি, প্রথমে মা আমাদের নিচে নামতে দিতেন না, নিজে সব কাজ করে আমাদের চানের জল এনে দিতেন, ডিম ভাজা আর খিচুড়ি করে দিতেন, সত্যি সত্যি। শিপ্রা কাড়ার মল্লিক, পাড়া লেন, বেতর, হাওড়া থেকে লিখেছেন, সেই ফেলে আসা বর্ষা বলতে সবার আগে মনে পড়ে স্কুল লাইফের কথা, লিখতে বসে আবেগ থামবে না, আনন্দ মজার দিনগুলো, আর চোখে জল আনে বর্ষার দিনে আমরা স্কুল যাবই, জানতাম হয়তো ছুটি হয়ে যাবে কিন্তু না, আমি আমার বন্ধু চললাম এক হাঁটু জল পেরিয়ে স্কুলে। অনেক বড় মেসেজ, অনেক বড় মেসেজ, অনেক অনেক ধন্যবাদ। প্রভাত বিনা শুনে বলার আমার ভাষা নেই, খুব ভালো লাগলো। শিপ্রাদি, থ্যাংক ইউ সো মাচ, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গ দেওয়ার জন্য। যেতে যেতে এই গানটা না হলে হয়, আমাকে তো এবার বেরোতে হবে। খুব ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, এটুকুই বলে আবার রবিবার দেখা হবে সুরমহলে, সঙ্গে থাকবেন প্রত্যেক দিনের মতো। কেমন আজ আসি,

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে তিন দিনের সফরে যাচ্ছেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বলেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আগামী 15 জুলাই থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হতে চলছে বলে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। দেশজুড়ে আজ জাতীয় স্তোত্র বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বঙ্কিম স্মৃতি গ্রন্থাগারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়ে, ফ্রান্সের ও সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মাননীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমেনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসিওর ওমেন্স

0: ফোরাম 2026-এ মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিরগিজস্তানের বিস্কেকে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলারা কেবল উন্নয়নের সুবিধাভোগী নন, বরং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তারাই সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি বলে মন্তব্য করেন। অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় 10 কোটি মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের মধ্যে প্রায় 3 লক্ষেরও বেশি মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন। তিনি জানান, মিশন শক্তি এবং মিশন পোষণ 2.0 মতো প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান বলেছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারত ও জার্মানির মধ্যে পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক অংশীদারিত্বের সাফল্যের উপর জোর দেন। দীর্ঘ প্রতীক্ষিত ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত আকারম্যান এ ব্যাপারে দ্রুত সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেন। উত্তরপ্রদেশে অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকা 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মুনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয়ে আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, লন্ডনে তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের মধ্যে সঙ্গে দুদেশের সঙ্গে আবার পড়ছি তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল একথা জানিয়ে বলেন, আগামী মাসের 15 তারিখ থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ এবং ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিটিসি কার্যকর হতে চলেছে। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বত্র মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক বিরোধী দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুব ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারত পোর্টালের মাধ্যমে আজ জাতীয় নেশামুক্তি কুইজ আয়োজন করেছে। দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের অংশ হিসেবে এই কুইজটি আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলেজ স্ট্রিটের বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে সাহিত্যিকের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে বিধানসভা ভবনের প্লাটিনাম জুবলি স্মারক ভবনের অডিটোরিয়ামে সাহিত্যিকের জন্মবার্ষিকী পালনের পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অধ্যক্ষ রথীন্দ্র বসু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে আজ সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একটি প্রতিবেদন।
1: বাংলা সাহিত্যের হাজার বছরের পথ চলায় এমন কিছু নতুন পথের দিশারি ছিলেন যারা ভাষা ও সাহিত্যের বুনিয়াদকে প্রতিষ্ঠিত করেছেন ঋজু গদ্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এমনই এক ভগীরথ। উপন্যাস নামে বাংলা সাহিত্যের যে স্রোতধারায় আমরা সমকালকে ছুঁতে চাই, তার প্রামাণ্য আদর্শটি রূপ পেয়েছিল তাঁরই লেখনীতে। ইতিহাসভিত্তিক রোমান্স কিংবা সামাজিক সম্পর্কের ভিত্তিতে তাঁর রচনা ছিল অনবদ্য। উপন্যাস ছাড়াও প্রবন্ধ, সমালোচনা, রসসাহিত্য ও কাব্যরচনাতেও ছিল তাঁর পরিচিত মননশীলতার ছোঁয়া। তিনি ছিলেন মানবহিতের সোচ্চার প্রবক্তা। জাতীয় পুনর্জাগরণের মন্ত্রে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁর কলমে সৃষ্টি হয়েছিল বন্দে মাতরমের মতো মহাসঙ্গীত। বাংলা সাহিত্যের নবজাগৃতির পুরোধাপুরুষ বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছিল 1838 সালের 26শে জুন, অর্থাৎ আজকের দিনে। অবিস্মরণীয় ঋষিপ্রতিম এই ব্যক্তিত্বের জন্মদিনে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আকাশবাণী সংবাদের জন্য প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
0: দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় আজ

ত্রয়ে মুহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হযরত মুহাম্মদের নাতি হযরত ইমাম হোসেন এবং তাঁর শহীদ সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। মুহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মুহরম উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের বার্তায় হযরত ইমাম হোসেনের সততা ও ন্যায়ের জন্য আত্মবলিদানের কথা

0: জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শ্রাবণী সেনের কণ্ঠে গান দিয়ে আজ শুরু করলাম তোমায় গান শোনাবো। আর আপনাদের অনুরোধ করা গান দিয়েই কিন্তু শুরু হলো আজকের তোমায় গান শোনাবো। কে অনুরোধ করেছিলেন
1: তার আগে বলি, আমরা কে রয়েছি তোমায় গান শোনানোর জন্য?
0: হ্যাঁ অবশ্যই, আমি শাশ্বতী,
1: আমি সরিতা। আর অবশ্যই যেহেতু আষাঢ় মাস, তো এরকম একটা বৃষ্টির গান, সেটা দিয়ে শুরু না করলে কি হয়? আর এমনিতেই আকাশটা আজকে মেঘলা, চোখ বুজে রয়েছে, মাঝে মাঝে সূর্যিমামা একটু টুকি টুকি করছেন। যাই হোক, কে অনুরোধ করেছেন সেটা অবশ্যই বলে দেবার পালা। প্রিয়াঙ্কা মল্লিক আমতা হাওড়া থেকে এই গান শুনতে চেয়েছিলেন।
0: বেশ, এর পরের গান আমরা কার অনুরোধে শোনাব
1: বলো? কোন গান শুনবো?
0: কোন গান শোনা যায়? আমরা হেমন্ত মুখোপাধ্যায় শুনবো?
1: শুনতেই পারি হেমন্ত
0: মুখোপাধ্যায়।
1: শুনতে চেয়েছেন এই গান, শুনি আগে গান হেমন্ত মুখোপাধ্যায়।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুরে। পরের গানে চলে যাই শাশ্বতী?
1: হ্যাঁ, পরের গান আমরা শুনব। শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনুপম দাস, মিঠু দাস কসবা থেকে এই গানটি শিপ্রা বসুর কণ্ঠে শুনতে চেয়েছেন আপনাদের।
0: ভবেশ কুণ্ডুর কথায়, রবীন্দ্র জৈনের সুরে,
1: একেবারেই।

0: ভবেশ গুপ্তর কথা এবং রবীন্দ্র জৈনের সুরে শিপ্রা বসুর কণ্ঠে গানটি শুনছিলাম আপনাদের অনুরোধে। আমরা পরের অনুরোধে চলে যাব সরিতা।
1: আমরা মান্নাদের কণ্ঠে দুটো গানের অনুরোধ আছে, তাহলে একটা গান শুনে নি এখন।
0: বেশ,
1: কোন গানে যাব বলো?
0: কফি হাউসের গানটাই শুনি।
1: কফি হাউসে যাব? বেশ, তাহলে কফি হাউসের আড্ডাটাই
0: জমবে ভালো।
1: বেশ হোক,
0: চলো।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুপর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন কদমা উলিয়ান জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো, রেখা মাহাতো, শ্রীনিবাস মণ্ডল।
1: শ্রীনিবাস গানটি শুনতে চেয়েছিলেন। তা আর পরের গানটি আমরা যেটা বাজাতে চলেছি এই মুহূর্তে, লতা মঙ্গেশকরের কণ্ঠে, সেই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা, আমতলা, মামুদপুর থেকে।
0: বীরেশ্বর সরকারের কথায় সুরে আমরা শুনব এই গান মাদার ছবি থেকে।

0: বাবু বললে, ফেরা যায় নাকি? ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচত দেখি, প্রচলিত কথা এবং সুরে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন তপন চক্রবর্তী, বাসুবাটি সিঙ্গুর থেকে এই গানটি শুনতে চেয়েছিলেন।
1: এরপরে ইন্দ্রনন্দ চৌধুরীর কণ্ঠে আমরা শুনলাম সেই গান, আর এরপরে মানে ধ্বনি যখন নাচ

0: রয়েছে তখন পায়তো নূপুর রয়েছে, আর আমি যার নূপুরের ছন্দ এই নজরুলগীতিটি শুনতে চেয়েছেন আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমনধারা, গোবিন্দপুর শিবতলা হাওড়া থেকে ফিরোজা বেগমের কণ্ঠে। তাহলে শুনি আমরা সেই গান।
1: বেশ।

0: আমরা চলে যাই পরের গানে। লতা মঙ্গেশকর অথবা মান্না দে দুটো গানের অপশান দিয়েছেন, তো মান্না দের গানটা আমার ভীষণ প্রিয়, সেই জন্য আমি মান্না দের গানটাকে বেছে নিয়েছি শোনানোর জন্য। কে অনুরোধ করেছেন সেইটা বলে দেবার পালা,
1: আমরা গানটা শুনেই বলি না।
0: আচ্ছা বেশ, আমরা হার মানা হার ছবি থেকে শুনছি এই গান সুধীন দাশগুপ্তর কথায় সুরে।

0: সুধীন দাশগুপ্তর কথায় সুরে হারমানাহার ছবি থেকে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন নিশাকর, অনুশ্রী, শ্রেয়শ্রী, রিমাধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া থেকে।
1: একদমই। আর এবারে আমরা যে গানে যাব, আমরা কিছুক্ষণ আগে এক বন্ধুরই অনুরোধে শুনেছি শিপ্রা বসুর কণ্ঠে আমারও বাদলদিন। সেই গান শুনে আমাদের বন্ধু লেকটাউন নয় উল্টোডাঙ্গা থেকে দীপঙ্কর দাস, তিনি তার মনে পড়ে গেছে সেই গানটি শুনতে চেয়েছেন আমাদের কাছে সুমন্ত কল্যাণপুরের কণ্ঠে বাদলের মাদল বাজে। আমরা তাহলে শুনি সেই গান

0: সুমন কল্যাণপুরের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম, আর এর পরে যে গানটি শুনবো
1: একটু বলে দি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রতু মুখোপাধ্যায়ের সুরে শুনছিলাম এই গান। জানি না বাইরে বৃষ্টি হচ্ছে কিনা এখন, কিন্তু
0: আমাদের মনের মধ্যে বৃষ্টি বেশি ঝরছে ভালো রকম। আর শেষ গান আমাদের শুনতে হবে এবার। শেষ গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কে, অনুরোধ করেছেন হীরামন শেখ, রেহানা শেখ, গোংড়া চাপড়া নদিয়া জেলা থেকে। আর কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন ছন্নছাড়া ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে রইল এই গানটি।
1: এই গান শুনতে শুনতেই আজকে তোমায় গান শোনাব থেকে শাশ্বতী আর সরিতা বিদায় নিচ্ছে, তবে ফিরে আসব ঠিক 2:30 মিনিটে সুরেলা সফর সঙ্গে করে। সঙ্গে থাকবেন সকলে।

0: সেই বাজনা অনুসরণ করে বেরিয়ে পড়ে ঘর থেকে পথে, এবং তার সেই ছোট্ট ড্রামটি নিয়ে বাজাতে বাজাতে সেও র্যালিতে অংশ নেয়, তাদের সঙ্গে চলে যায়। কিছুক্ষণ পরে বাড়ির মানুষদের যখন খেয়াল হয় বাচ্চাটি কোথায়, খোঁজ পড়ে যায়। তারপরে পুলিশ চৌকি থেকে তাকে ফিরিয়ে আনা হয়। সেই যে সঙ্গীতের জন্য ঘর ছাড়া,
1: সঙ্গীতকে
0: সঙ্গী করে কাটিয়েছেন, এবং আবারও পরবর্তী সময়েও কিন্তু আমরা দেখব সঙ্গীতের জন্য এই মানুষটি ঘর ছেড়েছেন। সঙ্গীতকে তুমি যেমনটা বললে শাশ্বতী, ঠিক সেরকমই সঙ্গীতকে নিয়েই, সঙ্গীতের মধ্যেই তার সঙ্গীতময় জীবন, এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গীতকে আঁকড়ে ধরেই এই মানুষটি বেঁচেছেন। আজকের মেলোডি মেকারের সেই মানুষটির কথা, যার নামে বলতে গেলে বলতে হয় এম ফর মিউজিক, এম ফর মেলোডি এবং এম ফর মদন মোহন।

আমরা শুরু করলাম একেবারে 73-র একটি কম্পোজিশন দিয়ে, এবং অদ্ভুত এই কম্পোজিশন। যদিও মদনমোহনজি তার মানে তার বিশেষ কি বলবো, তার বিশেষ যদি বিশেষত্ব বলা হয় তাহলে সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু একেবারেই তার থেকে সরে গিয়ে এই গান একেবারেই কম্পোজিশন বুঝতেই পারছেন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বেসড, এবং প্রত্যেকটা অন্তরা কিন্তু আলাদা আলাদা, একটু খেয়াল করে শুনলে সেটা একদম বোঝা যাবে।

0: দেখো, আমরা শুরু করলাম কিন্তু একেবারে শেষের দিক থেকে, 1973 সাল থেকে, যদিও তিনি কাজ শুরু করেছেন 1950 থেকে। আমরা বরং আরেকটু শুরুর দিকে যাব, তাই তো?
1: একদম শুরুর কথা একটু বলি। গতকাল তাঁর জন্মদিন ছিল, তাই আজ আমাদের মেলোডি মেকারে মদন মোহনজিকে নিয়ে আমাদের এই মেলোডি মেকার অনুষ্ঠান। 1924-এর 25 জুন ইরাকের বাগদাদে জন্ম হয়েছিল, আর সেখান থেকে বাবা সেখানে ইরাক পুলিশের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল ছিলেন। 7-8 বছর যখন তার বয়স, তখন দেশে ফিরে আসেন, পাঞ্জাবের চাকওয়ালে ফিরে আসেন, তাদের যে আদি দেশের বাড়ি আর কি,
0: ঝিলাম জেলার অন্তর্গত।
1: হ্যাঁ, একদমই, এখন মানে এখন পাকিস্তানে, সেটা তখন পাঞ্জাবের অংশ ছিল। এবং বাবা তাকে ঠাকুমার কাছে রেখেই বম্বে চলে যান নিজের ব্যবসার জন্য। এবং এই সময়টাতে, যে সময়টা ওই চাকওয়ালে ছিলেন, সেই সময় কর্তার সিং নামে একজন শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ তার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক পাঠটা নিয়েছিলেন। যদিও কিছুদিন পর বাবা যখন একটু থিতু হয়ে যান মুম্বাইতে, তখন মুম্বাইতে চলে আসেন।
0: আর তার সঙ্গে পড়াশুনো এগুলোও চলছিল, কর্তার সিং এর সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম সবটাই একসঙ্গে চলছিল। তারপরে মুম্বাই যাওয়া, সেইখানে মুম্বাইতে গিয়ে এবারে স্কুলে ভর্তি হলেন এবং

0: স্কুল কলেজ এগুলো শেষ করলেন। 11 বছর বয়সে তার আগে মুম্বাইতে তিনি অল ইন্ডিয়া রেডিওতে প্রচারিত শিশুদের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন
1: এবং তার সঙ্গে আরও দুজন ছিলেন যারা পরবর্তী সময়ের বিরাট দুজন তারকা, একজন রাজ কাপুর আর একজন সুরাইয়া, সেই ছেলেবেলার বন্ধু ছিলেন তিনজনে। আর আরেকটা ব্যাপার, বাড়ির পাশে মানে যেখানে থাকতেন মুম্বাইতে, বাড়ির পাশে জর্দন বাইয়ের বাড়ি ছিল, মানে নার্গিসের মা জর্দন বাই, এবং সেখানে বাড়িতে তার বাড়িতে মেহফিল বসত, প্রায় প্রত্যেক দিনই বসত। আর রাত্রিবেলা বসত তো সেই মেহফিল, তো রাত্রিবেলা যখন বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ত তখন লুকিয়ে লুকিয়ে এই ছোট্ট মদনজি তিনি যেতেন এবং লুকিয়ে লুকিয়ে বাইরে বসে বসে সমস্ত গান শুনতেন।
0: মানে সুরের টান, মানুষ
1: সুরের টান একদম। এবং এইভাবেই বোধ হয় ওই বলে না তানসেনের আগে কানসেন, শুনে শুনেই বোধ হয় তার শিক্ষাটা ওরকম হয়েছিল। আর তারপরে যেটা হয়েছিল যে মানে পড়াশোনা তো শেষ করলেন,
0: পড়াশোনা শেষ করলেন সেখানে, তারপরে তা উনি মুম্বাইতে পড়াশোনা, কেমব্রিজ স্কুলে ভর্তি হলেন, পড়াশুনো কমপ্লিট হলো, দেরাদুনেও ছিলেন কিছুদিন পড়াশুনোর কারণেই। এইভাবে কিন্তু তিনি আস্তে আস্তে তার কর্মজীবন শেষ করে কাজের জগতে ঢুকলেন,
1: স্কুলের জীবন শেষ করে কাজের জগতে, সেটা কোথায় না আর্মিতে যোগ,
0: সেনাবাহিনীতে যোগ,
1: একদম 1943 সাল সেটা। এবং বাবার ইচ্ছাতেই কিন্তু সেই সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন।
0: দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু মনে রাখতে হবে 1943,
1: একদম। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই উনি ছেড়ে দিলেন আর
0: মুম্বাই চলে এলেন,
1: হ্যাঁ ফিরে এলেন মুম্বাইতে। এবং
0: 1946 সালে তিনি লখনউয়ে অল ইন্ডিয়া রেডিওতে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিলেন,
1: একদম। এবং লখনউ শহরটা তো সেই সঙ্গীতের শহর বলা যায়, শায়রির শহর, এবং সেখানে ওস্তাদ ফয়াজ খান, আলী আকবর খান, বেগম আক্তার, তালাত মাহমুদ, বিলায়েত খান, এই সমস্ত মানুষজনের সঙ্গে পরিচিত হলেন
0: সেখানে। অল ইন্ডিয়া রেডিও সেখানে উনি মানুষদের সমাহার,
1: একদম একদম।
0: সেই জায়গায় আরো সেই স্ফুরণ ঘটলো বলা যায় আর কি,
1: ঠিক। যদিও 1947 সালে আবার দিল্লিতে ট্রান্সফার হয়ে গেলেন
0: অল ইন্ডিয়া রেডিওতে,
1: হ্যাঁ অল ইন্ডিয়া রেডিওতে। আর 1947-48 এই সময় তিনি 4টে প্রাইভেট গজল রেকর্ড করেছিলেন, দুটো দুটো করে আর কি। তখন এবার ব্যাপার হচ্ছে যে সেই যে লখনউতে তার অ্যাসোসিয়েশন, সেইখান থেকে বলি এর পরে আমরা একটা গানে যাব, যে গানে যাব সেটা ভাই ভাই ফিল্মের গান, মানে তার প্রথম হিট বলা যায় এই গান, মানে এই ছবির গান। এবং সেখানে একটা ঘটনা ঘটে একদিন, যে গানটা রিলিজ হয়েছে তারপরে একদিন বেগম আক্তার তিনি দিল্লিতে গেছেন কোনো একটা অনুষ্ঠান করতে, কোনো একটা অনুষ্ঠান সেরে তিনি এসেছেন হোটেলে, এবং হোটেলে যখন তিনি ঢুকেছেন তখন দেখছেন যে সেখানে বিবিধ ভারতীতে এই গানটা বাজছে লতাজির কণ্ঠে, এবং উনি সবাইকে তখন চুপ করিয়ে দিলেন, একেবারে নিস্তব্ধ হয়ে 3 মিনিটের কাছাকাছি গানটা, তো 3 মিনিটের একটু বেশি, সেই গানটা উনি চুপচাপ শুনলেন। শোনার পরে, সেই সময় তো যোগাযোগ এত সহজ ছিল না, তখন ট্রাঙ্ক কল বুক করে যোগাযোগ করতে হতো, তো সেই দিল্লি থেকে মুম্বাইতে ট্রাঙ্ক কল করলেন সেই রাত্রির 11টা, তখন ট্রাঙ্ক কল করলেন এবং ট্রাঙ্ক কল করে মদনমোহনজিকে বললেন যে অসম্ভব ঠুংরি অঙ্কের গান আর কি, ভীষণ ভালো লেগেছে তার, সেটা জানালেন এবং মদনজির কাছে শুনতে চাইলেন সেই গান আবারও, হ্যাঁ। এবং 22 মিনিট ধরে কথা বলেছিলেন এবং বারে বারে তিনি নিজে শুনেছেন, অন্য যারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকেও শুনিয়েছেন সেই গান। তো সেই এবারে আমরা ভাই ভাই ফিল্ম থেকে লতাজির কণ্ঠে সেই গান শুনবো, যে গান অত্যন্ত পছন্দের ছিল বেগম আক্তারজির।

0: আমরা লতা মঙ্গেশকরের গান শুনছিলাম ভাই ভাই ছবি থেকে। এই ছবিটি রিলিজ করেছিল 1956 সালে। কিন্তু লতা মঙ্গেশকরের সঙ্গে মদন মোহনের সম্পর্ক সেটা কিন্তু অনেক পুরনো, অনেকটা আগেই তৈরি হয়েছিল, সেটা 1948 সালে। শহীদ ছবির একটি গান, দুটি গান হয়েছিল এই ছবিটিতে। গুলাম হায়দারের কম্পোজিশন ছিল সেখানে, পিঞ্জরে মে বুলবুল বলে এবং মেরা ছোটা সা দিল দোলে, এই দুটো গান, যেখানে গান দুটো হয়েছিল ভাই বোনের লিপে, ভাই বোনের লিপে দুজনে গান গিয়েছিলেন মদন মোহন এবং লতা মঙ্গেশকর। তো সেই গানটি
1: ছবিতে ব্যবহার হয়নি,
0: অবশ্য যদিও কখনোই ব্যবহার হয়নি, কিন্তু রেকর্ড হয়েছিল
1: একদম, সেটাই কিন্তু লতাদির সঙ্গে প্রথম
0: পরিচয়ের সূত্র সেখান থেকেই। এবং সেই সময়ই তিনি বলেছিলেন যে আমি কিন্তু মিউজিক ডিরেকশনের কাজ শুরু করছি, আপনাকে কিন্তু ডাকবো, আপনি কিন্তু আমার মিউজিক ডিরেকশনে গান গাইতে আসবেন। এবং তার পরবর্তী সময়ে তো দেখা গেছে যে মদন মোহনের সঙ্গে সেই কোনো ফিল্মে ডিরেকশন দিচ্ছেন, মিউজিক ডিরেকশন দিচ্ছেন, কিন্তু লতা মঙ্গেশকর নেই।
1: হ্যাঁ, প্রথম ফিল্মে যদিও হয়নি,
0: আঁখে বাদ দিয়ে,
1: হ্যাঁ, এই ফিল্মে হয়নি, কিন্তু দ্বিতীয় ফিল্ম আদা, সেখান থেকে যতদিন মদন মোহন কাজ করেছেন পুরোটা পর্যন্ত, লতাজি আর মদন মোহন এই জুটির কথা তো বললে কি বলবো, মানে সময়টা একেবারে ফুরিয়ে যাবে,
0: এই দুজন পড়ে যাবে জুটিতে দুটিতে করা যায়
1: একদম, অবশ্যই অবশ্যই। আর সি রামচন্দ্র এবং এস ডি বর্মনের অ্যাসিস্ট্যান্ট হিসেবেও সেই সময়টাতে তিনি কাজ করেছিলেন কিছুটা সময়, এবং তারপর 1950 আঁখে এই ফিল্মে প্রথম ব্রেক পান তিনি। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে তার বাবা রায়বাহাদুর চুনিলাল, হ্যাঁ, যিনি ছিলেন ফিল্মিস্তান স্টুডিওর মালিক, মানে তার কি পার্টনার ছিলেন, এবং দেবিকা রানীর সঙ্গে তিনি বম্বে টকিজেরও একটা সময় মালিক ছিলেন। কিন্তু ছেলে যখন ফিল্মে আসার কথা বলেন বাবাকে, বাবা কিন্তু খুব একটা ছেলের ওপর ভরসা করতে পারেননি, তিনি কোনো রকম সাহায্যই করেননি। কিন্তু এবার আঁখে ফিল্মটা যখন আর কি তিনি কাজ করলেন, আঁখে ফিল্মের কাজ, এই ছবির প্রিভিউ বাবাকে দেখালেন, বাবা তখন বললেন, বুঝতে পারলেন নিজের ভুলটা এবং বললেন যে তুমি সঠিক পথই বেছেছ,
0: আমি তোমাকে সমর্থন না করার জন্য আমার এখন
1: আফসোস করছেন, হ্যাঁ। এবং উনি বলেছিলেন যে তুমি মিউজিককে ফিল করো, এটা আমি বুঝতে পেরেছি, তোমার প্রতিভাকে আমি চিনতে পারিনি। এবং এই আফসোস তিনি করেছিলেন যে কেন তিনি নিজের ছেলেকে সুযোগ দিলেন না এইটা, যদিও এর মাস দুয়েক পরেই তিনি কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যান।

0: আমরা জাহানারা ফিল্ম থেকে শুনছিলাম এই গান তালাত মাহমুদের কণ্ঠে। অত্যন্ত প্রিয় একজন সিঙ্গার ছিলেন মদনজির, এবং এই ছবিতে তাকে দিয়ে মানে তালাত মাহমুদের তিনটে সোলো ছিল। তো সেই সময় মোহাম্মদ রফির একেবারে রমরমা, তো প্রোডিউসার ডিরেক্টর চেয়েছিলেন যে তাকে দিয়ে সবকটা গানই গাওয়ানো হোক। তিনি মোহাম্মদ রফিকে গাইয়েছিলেন, ডুয়েট গাইয়েছিলেন অবশ্যই, কিন্তু তিনটে সোলো তিনি একেবারে সেই একেবারে জিত করে বসেছিলেন,
1: বলেছিলেন আমি না কিন্তু এই ফিল্ম তৈরি করব না, ছেড়ে দেব, ছেড়ে বেরিয়ে যাব
0: একদম।
1: সেই 1964 সালে জাহান আরা থেকে আমরা এই গানটা শুনছিলাম
0: একদম। এবারে আমরা মোহাম্মদ রফির কণ্ঠে একটি গান শুনবো, আমাদের সংবাদ বিরতিতে যেতে হবে তিনটে, তার আগে শুনুন এই গান। এই গানটি মদনজির খুব প্রিয় গান, প্রিয় একটি গান, তার নিজের খুব মন খারাপ ছিল যে তিনি পুরস্কার তিনবার নমিনেশন পেয়েছিলেন ফিল্মফেয়ারে কিন্তু পুরস্কার পাননি, সেই জন্য তো কেউ গান গাইতে বললে তিনি এই গানটি আপকি পেহলু মে আকে রো দিয়ে এবং তার সঙ্গে শারাবি ফিল্মের আরও একটি গান, সেই গানটি খুব গাইতেন, এবং এই গানটা গাইতে গাইতে তিনি বলতেন, মনকে বোঝাতেন বোধহয় যে কখনো না কখনো হয়তো আমারও দিন আসবে একেবারে।

0: আমরা প্রথমে লতা মঙ্গেশকরের কণ্ঠে এবং তারপরে সেই একই গান শুনলাম মদন মোহনজির কণ্ঠে। হ্যাঁ, দস্তক ফিল্মের গান 1970।
1: হ্যাঁ, এই ছবি প্রথম পুরস্কার পেয়েছে।
0: হ্যাঁ, মানে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে একটি পুরস্কার তার জীবনে 25 বছরের সঙ্গীত ক্যারিয়ারে একটি মাত্র পুরস্কার তিনি পেয়েছিলেন,
1: কিন্তু নমিনেশন পেয়েছেন তিনবার।
0: হ্যাঁ, এইবার সেই গল্পটাই আসে,
1: সেই গল্পই যায়
0: একদমই। প্রথম নমিনেশন পেয়েছিলেন 1962 ছবি আনপার্ড, এই ছবির জন্য বিখ্যাত গান আপ কি নজরোনে সামঝা। এবং এই গানটির একটা গল্প আছে জানো, গানটা তৈরির, মানে এই গানটার বদলে এই সিকোয়েন্সে অন্য একটি গান প্রায় এক মাস ধরে তিনি রেডি করেছেন, রিহার্সাল ফিহার্সাল সমস্ত করিয়ে তারপরে যেদিনকে রেকর্ডিং হওয়ার কথা সেদিনকে গেছেন, গিয়ে এই গানটার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তার মাঝে উনি স্টুডিওতে বসেছেন এবং রাজা মেহেদী আলী খান তিনি একটি মুখরা লিখে নিয়ে এসেছেন, এবং মদনজি খুব মগ্ন হয়ে সেই সুরটা বিভিন্ন রকম সুরে গুনগুন গুনগুন করছেন চোখ বুঝে একেবারে। এবং সেটা এই ছবির যে প্রডিউসার ডিরেক্টর যিনি ছিলেন তিনি সেটা শুনছেন এবং তিনি কিছু বলছেন না, যেহেতু চোখ বুঝে উনি মগ্ন হয়ে রয়েছেন। তো তারপরে উনি যখন চোখ খুললেন তখন বললেন, একটা কথা বলি, আপনি এই যে গানটা গুনগুন করছেন না, আমার এই সিচুয়েশনের জন্য কিন্তু এই গানটা একদম ফিট, দেখুন না কিছু করা যায় কিনা এই গানটা। তখন উনি তাকেই ভাবছেন যে কি বলছেন, এটা একটা গান তৈরি করা আছে, হ্যাঁ এই গানটা তো শুধু মুখরাটুকুই তৈরি হচ্ছে, বাকিটুকু লেখাই হয়নি। তখন উনি যখন খুব জোর করছেন তখন বললেন যে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়। এবং ভাবো ওই সময়ের মধ্যে, মানে আধ ঘন্টা সময়ের মধ্যেই রাজা মেহেদী আলী খান গানটা লিখলেন, কমপ্লিট করলেন এবং মদনজি সুর করলেন, তারপরে অ্যারেঞ্জমেন্ট হলো এবং গানটার রেকর্ডিংও হলো। এবং সেই গান, যে গান কি বলবো, মানে
1: কি বলবো, জার্নি করছেন গাড়িতে করে সন্তানদের স্ত্রীকে নিয়ে তিনি যাচ্ছেন। তো বাচ্চারা যেরকম হয় বাবাকে বলছে বাবা আরেকটু জোরে চালাও আরেকটু জোরে চালাও, আর উনিও সেই বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গিয়ে গাড়ির স্পিড ক্রমশ বাড়িয়ে চলেছেন। আর এদিকে পেছনে রয়েছে পুলিশের একটা ভ্যান,
0: সাইরেন শোনা যাচ্ছে,
1: সাইরেন শোনা যাচ্ছে। তো প্রথমে সবাই গাড়ির মধ্যে ছেলেরা সবাই ভয় পেয়ে গেছে, ভাবতে বোধ হয় মানে খুব স্পিডে গাড়ি চালানোর জন্য পুলিশ ভ্যান তাড়া করেছে এরকম একটা সিচুয়েশন। তারপরে দেখা গেল যে গাড়িটা ওদের ক্রস করে এসে দাঁড়ালো এবং যিনি ছিলেন অফিসার তিনি বললেন যে না না আপনার, আপনি স্পিডে গাড়ি চালাচ্ছেন বলে আমি আপনাকে দাঁড় করাইনি, আমি দাঁড় করালাম যে আপনার যে নমিনেশন পেয়েছিল গানটি এটি কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল। তারপরে যাওয়ার আগে বলে গেলেন গাড়িটা একটু আসতে চালান।
0: এবং তখন মদনজি তার স্ত্রীকে বললেন যে দেখো আমি পুরস্কার পাইনি বটে কিন্তু এই তো আমার পুরস্কার।
1: এরকম পুরস্কার কিন্তু মদনজি বহু বহু বহু পেয়েছেন, আমরা পরে আসবো সেই কথা, এখন গানে যাই।

0: এই ছবির মানে এই যে ছবির গান শুনছিলাম আনপার, এই ছবিরই আরও একটি গান হ্যায় ইসি মে প্যার কি আব্রু। এই গানটি শুনে নওশাদজি তিনি বলেছিলেন যে এই একটি গানের জন্য আমি আমার সমস্ত কাজ কুরবান করে দিতে পারি, এত সুন্দর সুর করেছেন। কে বলছেন? নওশাদজি।
1: এবং এখানেই কিন্তু একজন শিল্পী আর একজন শিল্পীকে মানে তার নিজেকে মানে অন্যকে বড় যেমন করেন, তিনি নিজেও মহান হয়ে ওঠেন।
0: ঠিক তাই, ঠিক তাই, ঠিক একই ব্যাপার কিন্তু হয়েছিল। মানে একবার এরকম হয়েছিল যে মদনজি একটি রেস্টুরেন্টে গেছেন, সেখানে কিছু দূরে লক্ষ্মীকান্ত প্যারেলাল তারা লক্ষ্মীকান্তজি বসেছিলেন আর কি। এবার তিনি সেই সময় একটা গান বেরিয়েছিল যে গানটা ভীষণ পছন্দ হয়েছিল ওনার, মনে হয়েছিল আহা এমন সুর যদি আমি করতে পারতাম। তো উনি তখন ওই ওখানকার যে ওয়েটার তাকে বলেছিলেন একটি কাগজ দেওয়ার পেন দিয়ে যে ওই সাহেবের কাছে যাও, ওনার কাছ থেকে অটোগ্রাফ নিয়ে এসো। তো উনি ছেলেটি যখন গিয়ে বলেছে যে ওই টেবিলে বসে আছেন উনি, আপনার অটোগ্রাফ চাইছেন, তখন লক্ষ্মীজি ঘুরে দেখছেন মদনজি, উনি দৌড়ে দৌড়ে উঠে এসছেন, এসে বলছেন আপনার হাতটা ধরে বলছেন আপনি কি বলছেন, আপনি আমার অটোগ্রাফ চাইছেন? তখন বলছেন না না, তোমার এই গানটা আমার এত ভালো লেগেছে যে আমার মনে হচ্ছে এমন সুর আমি কেন তৈরি করতে পারিনি, এটা যদি আমার বলে মানে আমি যদি বলতে পারতাম যে এটা আমার সুর
1: তাহলে আমি বেশি মানে খুশি হতাম। সেই জায়গাটায় আসলে যারা মানে মহান ব্যক্তি হন তারা বোধহয় অন্য মানুষকে সেইভাবে মর্যাদা দিতে
0: একদম। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়লো, একটা ঘটনার কথা, হীর রাঞ্জা ছবি যখন তখনও বেরোয়নি, এলপিটা বেরিয়েছে, ছবিটা তখনও বেরোয়নি, একদিন সকাল সকাল ওরকম ওনার ছেলে স্কুলে যাচ্ছেন, রেডি হচ্ছেন আর মদনজি তখনও ঘুমোচ্ছেন, তো বাড়ির কলিং বেল বেজেছে, দরজা খুলে ছেলে দরজা খুলেছেন, খুলে দেখছেন সামনে এস ডি বর্মন দাঁড়িয়ে। উনি যেরকমভাবে বলতেন সেরকম ওনার অ্যাকসেন্টে উনি বলছেন মদন কাহা হ্যাঁ এরকম বলেছেন আর কি। তো তখন ছেলে তো দৌড়তে দৌড়তে ডাকতে গেছেন তাকে, তিনি ঘুমোচ্ছিলেন সেই মানে লুঙ্গি টুঙ্গি পরে সেই অবস্থাতেই উনি উঠে এসছেন যে এস ডি বর্মন এসছেন বলে কথা। তো তখন ওনাকে দেখে এস ডি বর্মন বললেন যে না না আমি ভেতরে যাবো না, আমি শুধু বলতে এসেছি যে হীর রাঞ্জার গান ভীষণ ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে।
1: এই যে আমি একটু আগে বলেছিলাম যে এইরকম পুরস্কার কিন্তু মদনমোহনজির ঝুলি ভর্তি ছিল
0: একদম।
1: এবং লতা মঙ্গেশকরও এরকম কথা বলেছেন যে এই গানটি যদি পুরস্কার পেত তাহলে মানে কেন পেল না, আমার
0: কেন পেল না,
1: বলছে তোমার যে এই আফসোস হচ্ছে মানে যেহেতু লতা মঙ্গেশকরকে উনি মানে বোন হিসেবে সেইভাবে রাখি বেঁধে বোন ভাই সম্পর্ক তৈরি হয়েছিল, তো উনি বলছেন যে তুমি যে আফসোস করছো এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে।
0: তাহলে

0: গানটার গল্পেই আসি, মানে সেই ছবির কথাতেই আসি, তুমি যেটা বললে। হ্যাঁ, 64 এর ছবি ও কন্থি। হ্যাঁ, ছবির নাম বললেই মানে এক একটা সবকটা গান, মানে প্রত্যেকটা গান মানে এক্সে বারকার এক এরকম আর কি। তো এই ছবির জন্য নমিনেশন পেয়েও পুরস্কার পাননি। তো
1: সেই গানটাই আমরা শুনি,
0: কিন্তু সেই যে গানটা, সেই গানটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে সবচেয়ে বেশি ডাউনলোডেড এই গানটি। হ্যাঁ, সেই গানটি কিন্তু ছবি থেকে বাদ হয়ে যাচ্ছিল
1: একেবারে,
0: বুঝলে? কিরকম ঘটনাটা একটু বলি। সেটা হচ্ছে যে রাজ খোসলা এই ছবির ডিরেক্টর ছিলেন, তো তাকে যখন প্রথমে টিউনটা শুনিয়েছেন, কেন জানি তার মনে হয়েছে যে না ঠিক ঠিক ঠিক লাগছে না। তো উনি বলেছেন যে না এটা ঠিক ভালো লাগছে না, এইটার বদলে অন্য একটা সুর। তো ওনার খুব মন খারাপ হয়েছে, ওনার খুব পছন্দের সুর এটা। তো উনি তখন কি করেন,
1: মনোজ কুমার
0: মনোজ কুমার এবং ছবির যে প্রডিউসার তাদেরকে বললেন, তারা তখন বললেন আচ্ছা ঠিক আছে। তো তারা বললেন মদনজি খুব ভালো রান্না করতে পারতেন এবং খাওয়াতেও খুব ভালোবাসতেন। তো বললেন যে আপনি একটা কাজ করুন, এটা ছিল ফ্রাইডের দিন, সানডে আপনি ওনাকে আসতে বলুন বাড়িতে। তো ফোন করে বলেছেন যে খেতে ডেকেছেন আর কি, উনি এসেছেন, বাকিরাও এসেছে। তা আসার পর তখন ঘরে সবাই বসে তখন বলছেন যে আচ্ছা ওই ওই সুরটা শুনেই রাজ খোসলা একটু বিরক্ত হয়েছেন, বলছেন আমি তো ওটা বাদ দিতে বলেছি, আবার ওটা নিয়ে কেন কথা। তখন মনোজ কুমার বললেন যে একটুখানি শুনে দেখুন আরেকবার, আমাদের অনুরোধ এটা, আপনি আরেকবার একটু শুনে দেখুন সত্যি কি, তারপরে যদি আপনি যেটা বলবেন সেটাই হবে। এইবার যখন তিনি শুনলেন সুরটা, সেই সুরটা শুনে উনি চারপাশে তাকাচ্ছেন ঘুরে, তখন বলছে কি হয়েছে, না আমি আমার জুতোটা খুঁজছি, নিজের জুতোটা দিয়ে নিজেকে একটু মারতে ইচ্ছে করছে আমার, যে এই সুরটাকে আমি রিজেক্ট করেছিলাম। তো
1: খাওয়া দাওয়ার পরে মন একটু ফুরফুরে হলে এরকম মানে সিদ্ধান্ত, ভালো জিনিসের প্রতি ঝোঁক তখন বাড়ে, সেরকমই প্রমাণ তিনি দিলেন। এবং সেই গান আমাদের
0: সেই ঐতিহাসিক গান
1: সিনেমাতে ইনক্লুডেড হলো।

আমাদের আবহাওয়া সংক্রান্ত একটি সতর্কবার্তা রয়েছে, সেটা একটু বলে দিই। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে পুরুলিয়া, বর্ধমান এবং বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। সকলেই সুরক্ষিত থাকবেন। আমরা আবার ফিরে আসি, আমরা যে গানের কথা প্রসঙ্গে ছিলাম। দেখো, এই যে খাওয়া দাওয়ার পরে মেজাজটা একটু পরিবর্তন হয়ে গেল, সেই খাওয়া দাওয়ার প্রসঙ্গে বলি, বলছিলাম না যে উনি ভীষণ ভালো রান্না করতে পারতেন এবং খাওয়াতে ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, সেরকম একটা গল্প। তো গান তৈরি করেছেন মান্নাদের জন্য, তো মান্নাদেরকে ফোন করেছেন, করে বলছেন তুমি কি করছো? বলছে কিছু তেমন করছি না। তাহলে চলে এসো আমার বাড়িতে। উনি গেছেন, গিয়ে দেখছেন উনি রান্না করছেন। কি রান্না করছেন? না মাটন, কি দিয়ে রান্না করছেন? না ভিন্ডি। এবার হ্যাঁ, তুমি কম্বিনেশনটা ভাবো একবার। মান্নাদি বলছেন ভিন্ডি আর মাটন এটা কিরম হবে? তখন বলছে আরে খেয়েই বলো তারপরে। তো রান্না করে মান্নাদি পরে ইন্টারভিউতে বলছেন সে যে কি অপূর্ব স্বাদ, ভিন্ডি আর মাটন যে একসঙ্গে হলে ওইরকম স্বাদ হতে পারে এটা মান্নাদি পারেন। এবং তারপরে গাতাকে অবশ্যই গান দিলেন এবং সেই গান এবার আমরা শুনবো দেখ কবিরা রোয়া এই ফিল্ম থেকে।

মোহাম্মদ রফির কণ্ঠে আমরা এই গান শুনছিলাম দুলহান এক রাত কি এই ফিল্ম থেকে, 66 সালের ছবি। তো এর আগে আমরা 64 সালের কথা বলেছি যে ও কণ্ঠীর গান শুনেছি, এবং 64 সালে মদনজির অনেকগুলো ছবি রিলিজ করেছিল এবং প্রত্যেকটাই ভীষণ হিট করেছিল, মানে গানগুলো অন্তত খুব হিট করেছিল, ছবি চলুক না চলুক গানগুলো মারাত্মক হিট হয়েছিল। তারপরে এই যে নমিনেশন পাচ্ছেন।

0: বারবার, অথচ মানে বিশেষ করে তুমি যেমন বললে লতাজি আফসোস করেছিলেন যে কেন এই গানের জন্য পুরস্কার পেলেন না, তো তারপরে লতাজি তাকে বললেন যে কেন এরকম হচ্ছে। তো উনি তো ভাই বোনের সম্পর্ক ছিল দুজনের, তো মদন ভাইয়া বলতেন, উনি বললেন যে আপনি একটা কাজ করুন, আমার এক গুরু আছেন, তিনি নালা সুপারাতে থাকেন, তো আপনি তার কাছে একবার কুণ্ডলিটা দেখিয়ে নিন। তো লতাজি বলেছেন সেই কথা কে ফেলতে পারে, তো উনি চললেন কুণ্ডলি দেখাতে, এবং তখন সঙ্গে আরও ছিলেন ধর্মেন্দ্র, ছিলেন সে সময় এই ছবির নায়ক তিনি ধর্মেন্দ্র ছিলেন, আর তার অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন তিনি ছিলেন, এবং রাজা মেহেদি আলী খান তিনিও ছিলেন সঙ্গে। এবারে 11:30 মানে আধ ঘন্টা অন্তর অন্তর এরকম ট্রেন ছিল, এবং লাস্ট ট্রেন ছিল রাত্রির 11:30, তো ওরা গিয়ে পৌঁছেছে তখন 11:40, ট্রেনটা অলরেডি চলে গেছে, পরের দিন সকাল 6:00 আবার নেক্সট ট্রেন।
1: তো সবাই সময়টা তো নষ্ট করা যায়,
0: হ্যাঁ সেই সময়টা আবার বাড়ি ফিরে গিয়ে তো লাভ নেই
1: একেবারে,
0: হ্যাঁ তো ওখানে স্টেশনেই তারা রয়ে গেলেন, এবং ওই আন্ধেরি স্টেশনে বসে তখন হাতে গোনা কয়েকজন লোক রয়েছে, যদিও স্টেশনে অত রাতে আর কে কে থাকবে, তো সেইখানে বসে বসেই রাজা মেহেদি আলী খান এই গান লিখলেন এবং সুর করলেন মদনজি। এবং ধর্মেন্দ্রজি বলছেন যে এই গান যখন ওখানে হচ্ছে, আন্ধেরি স্টেশনে যে কটা লোক ছিল তারা ভাবছেন যে এরা কোথাকার পাগল, হ্যাঁ এই গান রাত্রিবেলা বসে গান করছে এরকম, হ্যাঁ এরকম আর কি ব্যাপারটা, হাস্যকর একটা ব্যাপার।
1: আসলে অনেক অনেকগুলো পাগল মিলেই তো একটা শিল্পের সৃষ্টি,
0: একদম তাই, একদম।
1: সেই অনেকগুলো পাগল এক জায়গায় জুটেছিল সেই রাতে সেই মানে আন্ধেরি স্টেশনে, আর তাই এরকম অনবদ্য সৃষ্টি হয়েছিল,
0: একদম। আমরা এরপরে আরও একটি মানে 66 সালেরই আরেকটি ছবি, বিখ্যাত ছবি মেরা সায়া, সেই ছবির গানে যাব। সেই ছবির গানেরও একটা গল্প আছে, কিন্তু গানটা আগে শুনে নি, তারপরে গল্পে আসছি, কেমন?

0: এই গান যখন রেকর্ডিং হচ্ছে সেদিন, এই যে এত মিউজিক তো রয়েছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট যখন হয়েছে, তো সেখানে একজন ভায়োলিন প্লেয়ার তিনি ঠিকমতো টিউনিং করতে পারছিলেন না, তার ফলে এটা বেসুরো আর কি। এবং ভাবো কতটা পরিষ্কার কান হলে অত মিউজিক বাজছে তার মধ্যে বোঝা যায়, বুঝতে পারে না
1: কোন ইনস্ট্রুমেন্ট থেকে সমস্যা হচ্ছে।
0: হ্যাঁ, তো উনি বলছেন যে সমস্যা হচ্ছে, ওটা ঠিক করো। তো এরকম, এবং তখন তো একবার মানে সকলে মিলে কারোর একটা ভুল হলে পুরোটা আর কি আবার নতুন করে করতে হবে এরকম। তো অলরেডি 10-11 বার হয়ে গেছে এরকম করে রেকর্ডিং ইয়ে করা, ভুল হচ্ছে, বারবার ভুল হচ্ছে। উনি বারবারই বলছেন এইবারে তার মানে এতবার এরকম হওয়ার পর উনি প্রচণ্ড রেগে গেছেন, রেগে গিয়ে ওই স্টুডিওর কাঁচে একটা ঘুষি মেরেছেন সজোরে। হ্যাঁ, এবং যা হয় কাঁচটাচ ভেঙে একেবারে হাত রক্তারক্তি কাণ্ড। হ্যাঁ, তিনি ওইরকম রেগে গেছেন, তখন রেগে গিয়ে বলছেন মিউজিককে সাত বেইমানি করতে হো। হ্যাঁ, মানে সহ্য করতে পারছে না উনি ওটা আর কিছুতেই, ওই বেসুরো ওরকম বাজছে। সবাই তখন সেখানে, শিবকুমার শর্মা ছিলেন, রাইস খান ছিলেন, লতা মঙ্গেশকর তো ছিলেন, লতাজি খুব ভয় পেয়ে গেছেন যে কি হবে এবার, হ্যাঁ এতটা রেগে গেছেন উনি। তারপর সবাই মিলে শান্ত করা হলো এবং 12th টেক হলো, এবং সেই থেকে গানটা ওকে হলো। এবং লতাজি বলছেন এতবার গান গাইতে গাইতে আমিও মোটামুটি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এবার কি হবে সেটা ভাবছিলাম, কিন্তু আলটিমেটলি 12th টেকটা একদম ওকে, সব ঠিকঠাক হলো। আমরা একটু আগে দাস্তাকের গান শুনেছি, মানে নিউজ ব্রেকের পর যখন ফিরে এলাম তখন দাস্তাক ছবির গান আমরা শুনেছি, মদনজি নিজের স্বকণ্ঠে শুনেছি। এই ছবির জন্য তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটাও বলেছি, কিন্তু সেই ঘটনাটা একটু বলি যে যখন পুরস্কারের কথা ওনার ছেলে বলছেন যে বিবিধ ভারতীতে যখন ঘোষণা করা হয়েছে সেটা শুনে মদনজি তখন মিউজিক সিটিং করছিলেন আর কি, সিটিং রুমে, সেখানে গিয়ে উনি বলেছেন যে একটা ভালো খবর আছে বলে উনি বলেছেন। এবং মদনজি না বিশ্বাস করেননি, কারণ যেহেতু অনেকবার এরকম পুরস্কার পাবো ভেবেও পাননি, তো সেই জন্য উনি খুব রেগে গেছেন,
1: বারবার নমিনেশন, হ্যাঁ শেষ পর্যন্ত
0: না পৌঁছানো, তিনি অবিশ্বাস করছেন এবং তিনি খুব রেগে গেছেন। রেগে গিয়ে বলছেন মজা করছো আমার সঙ্গে, তো ছেলের কপাল ভালো ছিল, তার ঠিক পরে পরেই জয়দেবজিৎ সেখানে এসেছেন একটি শ্যাম্পেনের বোতল হাতে, এবং তিনিও বললেন যে আমি খবর পেলাম এরকম, সেই জন্য আমি চলে এলাম। তখন বুঝলেন যে খবরটা সত্যি, এবং এতটাই অভিমান ছিল যে তিনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে রাষ্ট্রপতি ভবনে যেতে অস্বীকার করেছিলেন, তিনি বলেছিলেন আমি যাব না। তারপরে সঞ্জীব কুমার, যিনি এই ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনিও পেয়েছিলেন, তো তিনি তার আবদারে আর কি, তিনি বলেছিলেন আপনি না গেলে আমিও যাব না, এবং তার আবদারেই তিনি সেখানে গিয়েছিলেন, এবং দুজনে একদম সেম স্যুট তৈরি করেছিলেন, একসঙ্গে সেই স্যুট পরে দুজনে নিয়েছিলেন পুরস্কার নিতে। আর এই যে গান শুনছিলাম আমরা, এর প্রথমেই আমরা তো একটা শুনতেই পেলাম সেতারের মিউজিক পিস যেটা পেলাম,
1: হ্যাঁ
0: না সেতারের মিউজিক পিস রাইস খান, এবং রাইস খানের সঙ্গে একটা অদ্ভুত বন্ডিং ছিল তার, সেটা পূজা কি ফুল এই ফিল্ম থেকে শুরু হয়েছিল সেই বন্ডিংটা, পূজা কি ফুলের গান রেকর্ডিং করা হয়ে গেছিলো তখন। হ্যাঁ, এবং তারপরে রাইস খানের সঙ্গে তার আলাপ হয়, বিলায়েত খান তার ভাগ্নেকে পরিচয় করিয়ে দেন যে দেখো এই হচ্ছে আমার ভাগ্নে, তো উনি শোনা

দিচ্ছেন তখন যে দেখো এই গানটা আমি রেকর্ড করেছি পূজাকে ফুলের গানটা, তখন রাইজকান ওইখানে সেতার পড়েছিল, উনি সেতারটা তুলে নিয়ে তখন বলছেন যে আমি হলে এরকম বাজাতাম, এবং সেই বাজনা শুনে এতটাই মুগ্ধ হয়েছেন তিনি। তখন KVM প্রোডাকশনের ছবি ছিল এটা পূজাকে ফুল, তিনি সেখানে ফোন করেছেন মদনজি, ফোন করে বলছেন যে আমি গানটা আবার একবার রেকর্ড করতে চাই, যদি আপনারা পারমিশন না দেন তাহলে মানে বাজেটের সমস্যা থাকলে আমি নিজের পয়সায় সেটা রেকর্ড করব। এবং সেখানে ওই রাইজ খানের সেই পিসটা রেখেছিলেন। তো রাইজ খান এবং মদনজির অদ্ভুত সুন্দর সম্পর্ক ছিল, যদিও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পরবর্তী সময়ে মানে 73 পর্যন্ত ছিল। আমরা যে ছবির গান শুনবো এখন দিল কি রাহে, সেই ফিল্মেই আমরা লাস্ট এই কম্বিনেশনকে পাই। তারপরে রাইজ খান আর মদনমোহনজির সম্পর্কটা নষ্ট হয়ে যায় এবং তারপরে আর কোনো কম্পোজিশনে কিন্তু সেতারকে সেভাবে আর ব্যবহার করেননি মদনজি। এমনই ছিল তাদের বন্ধুত্ব।

0: আমরা এই যে গান শুনছিলাম, দেখো লতাজি তাকে বলতেন, হ্যাঁ, গজল কি শাহজাদা, তার গজলের ভক্ত কে ছিলেন না, মানে স্বয়ং মেহেদি হাসান তিনিও তার গানের ভক্ত ছিলেন। এবং তার মানে শেষ যে কাজ 1975 মৌসুম, যেটা তার মৃত্যুর পরে রিলিজ হয়েছিল যে ছবি, সেই ছবির গান রুকে রুকে সে কদম, এই গানটা যখন মেহেদি হাসান শুনেছিলেন পাকিস্তানে বসে, তিনি তখন মানে ভাবছেন যে হ্যাঁ, যে এই সুর উনি চিনতে পেরেছিলেন, যেটা মদনজির সুর, কিন্তু উনি ভাবছেন যে উনি তো নেই, তাহলে তার মতো সুর কে তৈরি করছেন। তিনি পাকিস্তান HMP-তে ফোন করে বলেছিলেন যে ইন্ডিয়া থেকে খোঁজ নেওয়ার জন্য যে এটা কার সুর। এবং পরবর্তী সময়ে তিনি সঞ্জীব কোহলিকে, মানে মদনজির ছেলেকে, বলেছিলেন যে আমি বুঝেছিলাম, তার কারণ হচ্ছে উনি ভীষণ কথা বুঝে সুর করতেন, এই যে রুকে রুকে সে কদম রুককে বার বার চলি, এই যে
1: রুকের পর যে পজটা,
0: এবং ওই যে মানে কোথাও থেমে থেমে যাওয়া আর কি, সেই ব্যাপারটা গানের মধ্যে, সুরের মধ্যে সেইটা স্পষ্ট। তো এটা মদনজির বৈশিষ্ট্য। তুমি বলছিলে না সেই মানে পুরস্কার পাননি বটে, কিন্তু যা পুরস্কার তিনি পেয়েছেন সেই পুরস্কারই বা কজন পায়।
1: একেবারেই
0: হ্যাঁ, আর সঙ্গীতের প্রতি তার যে টান, যেটা বলছিলাম শুরুতেই, সেই টান তো আজীবন ছিল
1: থেকে,
0: হ্যাঁ ছিল আজীবন, সেই টান ছিল। তিনি সঙ্গীতের মানে মগ্ন হয়েই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, একেবারে কাজ করতে করতেই চলে গেছেন। আর এই যে সঙ্গীতের সঙ্গে তার সম্পর্ক, সুরলোক থেকে আরেক সুরলোকে যে পাড়ি দিলেন তিনি, আমার মনে হয় যেন সেদিন বোধহয় সঙ্গীতও এই মোহাম্মদ রফির কণ্ঠ ধার করে এই কথাই বলেছিল, কেটে কেসে কাটেগি জিন্দেগি তেরে বগর। আজকে গতকাল তার জন্মদিন ছিল, আর আজকের মেলোডি মেকারে আমরা শ্রদ্ধা জানালাম তাকে। শাশ্বতী আর সরিতা ছিলাম সঙ্গে, আমাদের তরফ থেকে রইল তার প্রতি

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। নির্দিষ্ট পদ্ধতি মেনে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আজ কলকাতায় কলেজ স্ট্রিটে তার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, গুজরাট, উত্তরাখণ্ড, আসামের মতো অন্যান্য রাজ্যে যেভাবে বিচারপতির নেতৃত্বে কমিটি তৈরি করে এই বিধি চালু করা হয়েছে, এখানেও একইভাবে তা চালু করা হবে। আগামী সোমবার বিধানসভায় এই বিল নিয়ে বিস্তারিতভাবে উল্লেখ করবেন বলে তিনি জানিয়েছেন।
1: এক কমিটি বনতা হয় এক সিটিং জাজ কি নেতৃত্ব মে গুজরাট উত্তরাখণ্ড আসাম মে জিস তরিকে সে হুয়া প্রসিডিওর মানতে হো হোগা বাকি অ্যাসেম্বলি মে মানলে বতাউঙ্গা মে।
0: কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। দুতিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন, তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। SSKM চিকিৎসাধীন 18 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত মুখোপাধ্যায় আজ সেখানে যান। এদিকে এই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার ইন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় জড়িত প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তালাতলার মতন মর্মান্তিক দুর্ঘটনা রুখতে কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ রাখতে হবে তা আজ নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, আপাতত 6 তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী 1 মাস তা বন্ধ রাখতে হবে। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউ টাউন এলাকা, NKDA, পূজালী, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বড়নগর, কামারহাটি, হাওড়া ও বালি পুরসভার অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠেছে সেগুলির ক্ষেত্রে এই নির্দেশিকা বলবৎ হবে। এদিকে তালাতলাকাণ্ডে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে 11 সদস্যের যে অডিট কমিটি গঠন করা হয়েছে তারাই সবকিছু খতিয়ে দেখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশে সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দক্ষিণ কোরিয়া সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সেদেশের বিদেশমন্ত্রী চো হিউয়েনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, আর্থিক সহযোগিতা, জাহাজ নির্মাণ, প্রতিরক্ষা, নিরাপত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোপ আলোচনা করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময়ের পাশাপাশি বহুপাক্ষিক ফোরামগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে বার্তালাপ হয়। ডক্টর জয়শঙ্কর চো হিউয়েনকে ভারত দক্ষিণ কোরিয়া যৌথ কমিশনের পরবর্তী বৈঠকে যোগদানের জন্য তার সুবিধাজনক কোনো সময় ভারত সফরেরও আমন্ত্রণ জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আর জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার বা NCORD 10ম শীর্ষস্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
2: इस लक्ष्य को प्राप्त करने के लिए 26 से 29 का जो रोडमैप है वो 4 प्रमुख स्तंभों पर आधारित है। पहला स्तंभ है एनफोर्समेंट, इंटेलिजेंस और ऑपरेशंस। इसका उद्देश्य है पूरे नेटवर्क पर लक्षित इंटेलिजेंस लीड कार्रवाई करें और उनके नेटवर्क को नष्ट कर दें। दूसरा है प्रीकर्सर्स एवं सिंथेटिक ड्रग कंट्रोल। उत्पादन स्तर पर ही हमने नशे को रोकने की रणनीति अपनानी पड़ेगी।
0: সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী

কি আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে আজ সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় আশুরা বা এ মোহরমের পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীতের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। মরণকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। খবর এখনকার মতো শেষ হল। এরপরে গ্রামীণ সংবাদ, 6:35।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, আজ এই কাজে যোগ দিয়েছে রেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার 6 জুলাই পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সাহিত্য সম্রাট জাতীয় স্তোত্র বন্দে মাতরমের রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব

0: গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি আরও বাড়ার সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছে বিস্তারিত খবরে। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোন রকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
1: ये पार्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहाँ का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ।
0: তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা রুখতে যাতে আগামী দিনে আর না হয় সেজন্য মুখ্যমন্ত্রী আজ একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ রাখতে হবে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত 6 তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী 1 মাস তা বন্ধ রাখতে হবে, তবে প্ল্যান ঠিক থাকলে কাজ অবিলম্বে শুরু করতে পারবে। এই বিধিনিষেধের মধ্যে বসত বাড়ি পড়বে না। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউটাউন এলাকা, এনকেডিএ, পূজালি, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি, হাওড়া ও বালি পুরসভা অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠেছে সেগুলির ক্ষেত্রেও এই নির্দেশিকা বলবৎ হবে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। আজ সকালে 3 জনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও 1 জন, তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। SSKM হাসপাতালে চিকিৎসাধীন 19 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় আজ সেখানে যান। 13টি দেহের পরিচয় মিললেও 2 জনের পরিচয় এখনও মেলেনি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, 50-60 জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন, তবে সরকারি নথি না থাকায় কতজন উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। এদিকে ওই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালত আজ 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া, শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল আজ বিকেল 5টা থেকে কাজে যোগ দিয়েছে বলে রেল সূত্রে খবর। রেলের তরফে 10টি অক্সিকাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটকে কাজে লাগানো হয়েছে। এদিকে এই বিপর্যয়ের প্রেক্ষিতে পুরভবনে আজ এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি বৈঠকে বসে। পুর প্রশাসক স্মিতা পাণ্ডে পৌরোহিত্যে পুরসভার সংশ্লিষ্ট সব বিভাগের আধিকারিকরাই বৈঠকে অংশ নেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যের সব সরকারি, আধা সরকারি দপ্তর ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের উদ্যোগে এবারই প্রথম কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবন এবং নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্যিকের জন্মভিটায় সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আজ কলকাতায় রবীন্দ্র সদনে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী এবং জাতীয় স্তোত্র বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে স্বৈরাচারের কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার যে অপচেষ্টা হয়েছিল এবারের বিধানসভা নির্বাচনে তা আটকানো সম্ভব হয়েছে।
2: আমরা প্রথমেই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে চেয়েছি, আমরা সীমান্তে প্রয়োজনীয় জমি BSF এর হাতে তুলে দিয়েছি, তুলে দেওয়ার প্রক্রিয়াতে আছি, যাতে জাতীয় সুরক্ষা যা বিপন্ন হচ্ছিল সেখান থেকে আমরা বাঁচাতে পারি আমাদের দেশকে এবং আমাদের এই বন্ধ ভূমিকে।
0: এদিকে ঋষি বঙ্কিমচন্দ্রের 188তম জন্মবার্ষিকী সারা রাজ্যে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে সকালে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবনে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার এখানে একটি আধুনিক মানের মিউজিয়াম গড়ে তুলবে। এছাড়া নৈহাটি কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটে বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি প্রতিবেদন
3: হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন, তিনি আমাদের ঋষি, আমাদের মন্ত্রদ্রষ্টা, সে মন্ত্র বন্দে মাতরম।

0: তাঁর লেখনীতে বাংলা ভাষা হয়েছে সতেজ, সমৃদ্ধ, মর্মস্পর্শী শ্লেষ পরাধীন ভারতের বিবেককে নতুন পথ নির্দেশ করেছে। সাহিত্য সম্রাটের জন্মদিন ও তাঁর সৃষ্ট জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে আজ বিধানসভা ভবন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস, রাজ্য মন্ত্রিসভার সদস্য শারদদত্ত মুখার্জি, ইন্দ্রনীল খাঁ সহ অন্য সদস্যগণ। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর স্বরূপপ্রসাদ ঘোষ বঙ্কিম প্রসঙ্গে ঋষি অরবিন্দের কথা উল্লেখ করেন।
1: সনাতন ধর্ম ইজ ন্যাশনালিজম টু মি, যে দেশসেবায় নামবে তার মধ্যে আমিত্ব বিলীন হবে, এই অসুর নাশ তম নাশ সেটাই বোঝায়।
0: সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের দশম দিনে পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হোসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ সারা রাজ্যের সঙ্গে কলকাতার বিভিন্ন প্রান্তে তাজিয়া নিয়ে শোক মিছিল বেরিয়েছে। আনোয়াশা, টালিগঞ্জ, সূর্যসেন স্ট্রিট, রাজাবাজার, বেলেঘাটা, খিদিরপুর সহ একাধিক এলাকায় তাজিয়াকে কেন্দ্র করে হয়েছে জনসমাগম। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেদিকে নজর দিতে আগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টির পরেও ওই এলাকায় আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধসের সতর্কতাও থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
3: উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন বৃষ্টিপাত বেশি থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোয় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।
2: সুকান্তনগরের কাছে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে চিংড়িঘাটা উড়ালপুল আজ থেকে 2 দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় আজ রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টায় এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত এই সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। এসইউসিআই কমিউনিস্ট দলের পলিটব্যুরো প্রবীণ সদস্য এবং ঝাড়খণ্ড রাজ্য কমিটির সম্পাদক রবীন সমাজপতি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 77 বছর। স্মৃতিভ্রংশ, উচ্চ রক্তচাপ ও মস্তিষ্কে তীব্র ক্ষরণজনিত সমস্যায় তাকে গত 24 জুন হাসপাতালে ভর্তি করা হয়। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একসময় তিনি সারা ভারত ডিএসও সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। পশ্চিমবঙ্গে বামপন্থী ছাত্র তথা গণ আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজে তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার 6ই জুলাই পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিও ঘড়িতে এখন সময় 8:11 আর এখন স্টুডিও প্রান্তে আপনাদের সঙ্গে আমি সুদীপ্ত,
3: আমি তাপস,
2: সঙ্গে নিয়ে আপনার কথা।
3: আর আজকের আপনার কথা, যারা ইতিমধ্যে আমাদের পোস্ট বা পোস্টার দেখেছেন ফেসবুক পেজ 100.1 এফএম গোল্ডে, দেখেছেন যে আমাদের আজকের বিষয় হচ্ছে সুন্দর মুখের জয় সর্বত্র, সত্যিই কি?

0: আর এই বিষয়ে আপনার কথা, আপনার মতামত জানাবার কিন্তু তিন তিনটে পথ রয়েছে।
1: আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059922 এই নম্বরে, আপনারা সরাসরি ফোন করতে পারেন 0332248085 এই নম্বরে, এছাড়া রয়েছে আমাদের ফেসবুক পেজ। এই তিনটি মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের। সুন্দর মুখের জয় সর্বত্র, সত্যি কি?
0: আপনাদের অপেক্ষায় আমরা।

0: সুন্দর মুখের জয় সর্বত্র। সত্যি কি এ নিয়ে আজকের আপনার কথা সঙ্গে সুদীপ্ত আর তাপস। তাহলে আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold আজকের যে পোস্ট বা পোস্টার রয়েছে আমরা সেদিকে চোখ রাখব, আর 9903 0 3 2 9 0 3 0 5 2
1: এই নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন।
0: 9 0 3 0 5 2 9 2
1: চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে। মোহাম্মদ জাবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন, সুন্দর মুখের জয় সর্বত্র কথাটি অনেক সময় শোনা গেলেও কথাটি সঠিক নয়। বাহ্যিক সৌন্দর্য মানুষকে প্রথমে আকৃষ্ট করতে পারে, কিন্তু শুধু সুন্দর মুখ নিয়ে সব জায়গায় জয় পাওয়া সম্ভব নয়। মানুষের আসল সৌন্দর্য তার চরিত্র, আচরণ আর গুণে প্রকাশ পায়। সততা, মেধা আর পরিশ্রম মানুষকে প্রকৃত সম্মান এনে দেয়। বাহ্যিক রূপ সময়ের সাথে সাথে ম্লান হয়ে যায়, কিন্তু ভালো কাজ ও সুন্দর মন

0: মানুষের মনে স্থায়ী জায়গা করে নেয়। সমাজে সফল হতে হলে ব্যক্তিত্ব আর যোগ্যতা বেশি প্রয়োজন। তাই বলা যায়, সুন্দর মুখ নয়, সুন্দর মনই সর্বোচ্চ জয়ী হয়। লিখছেন মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে।
1: আর এদিকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বললাম 9903 05 999, সেখানে আমাদের মেসেজ করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। বলছেন যে সুন্দর মুখের জয় সর্বত্র, এই প্রবাদটি আংশিক সত্য। বাহ্যিক সৌন্দর্য বা সুন্দর মুখ মানুষকে প্রথম দেখায় মুগ্ধ করে এবং সাময়িক সুবিধা বা মনোযোগ পেতে সাহায্য করে। তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কেবল সুন্দর মুখের জোরেই জয়ী হওয়া সম্ভব নয়। চাকরি ক্ষেত্রে, ব্যবসায় বা দীর্ঘস্থায়ী সম্পর্কে সুন্দর মুখের চেয়ে ব্যক্তির যোগ্যতা, বুদ্ধি, সততা এবং আচরণ বেশি প্রাধান্য পায়। প্রবাদটি তাই পূর্ণাঙ্গ সত্য নয়, যোগ্যতাই সাফল্যের মূল চাবিকাঠি। পরিশেষে বলা যায়, সুন্দর মুখ হয়তো সাময়িক দরজা খুলে দিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সাফল্য ও মানুষের ভালোবাসা অর্জনের জন্য মনের সৌন্দর্য, ব্যক্তিত্ব ও কর্মদক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা সবাই খুব ভালো থাকবেন।
0: তাপস, একবার ফোনে দেখে নি, 2248-8085 কোনো বন্ধু রয়েছেন কিনা সরাসরি দেখে নিচ্ছি। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
2: হ্যালো।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দাদাভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
2: হ্যাঁ দাদাভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল দাদাভাই।
0: হ্যাঁ বলুন প্রবীরদা।
2: হ্যাঁ দাদাভাই, দেখুন মুখ আর মুখোশ, হ্যাঁ এইখানেই কিন্তু মানুষকে বোঝা যায়, মুখের সৌন্দর্যটা ফুটে ওঠে মুখের ভাষা থেকে। এবং ভাষা যদি আপনার ভালো হয় তাহলেই কিন্তু আপনি বিশ্বকে জয় করতে পারবেন, কিন্তু যদি মুখের ভাষা খারাপ হয় তাহলে কিন্তু আপনি ওই সুন্দর মুখ থাকলেই সুন্দর হওয়া যায় না। সুন্দর ব্যবহার দেখবেন, বাসে লেখা থেকে আপনার ব্যবহার, আপনার পরিচয়, সেইখানে কিন্তু তার মুখের মধ্যে ওই পরিচয়টা লেখা থাকে। তো এই জায়গা থেকে আমরা বলবো দাদাভাই, যে মানুষ যদি ভালো মুখের সৌন্দর্য হয় তা বললে হবে না, মানুষকে ব্যবহার, চেতনা, মান, হুঁশ, হুঁশটা থাকতে হবে, তবে গিয়েই সেই জায়গায় আমরা দেখতে পারবো দাদাভাই। হ্যাঁ এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আপনি ভালো থাকুন। অর্থাৎ যেটা বলতে চাইলেন যে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, ভাষা, ব্যবহার এবং তার বোধ বা চেতনা, এই তিনটেও ভালো হতে হবে, তাই তো?
0: একেবারেই তাই। চলে যাচ্ছে এরপরের ফেসবুক পেজের লেখায়। হাওড়া আমতা থেকে লিখছেন সুপ্রিয় পাঁজা, দুই দাদাকে জানাই বর্ষার শুভেচ্ছা। আমরাও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টা খুব ভালো বিষয়, সুন্দর মুখের জয় সর্বত্র সত্যি কি। প্রথমে বলি, সুন্দরের পূজারি সবাই, আমি, আমরা ও সকলেই। কিছু কিছু ক্ষেত্রে সুন্দর মুখের কদর হয় ঠিকই, কিন্তু যোগ্যতা না থাকলে ওই সুন্দর মুখ ফিকে সফলতা আসবে না। যেমন বক সুন্দর, ফর্সা, দুধ সাদা, কিন্তু আমার সুন্দর বলেই বককে জাতীয় পাখি বলে বলি না, ময়ূরকেই আমরা জাতীয় পাখি বলি। সুন্দরের পাশাপাশি যোগ্যতাটাও অত্যন্ত জরুরি। যোগ্যতা থাকলে সুন্দর মুখ ও সুন্দর অসুন্দর মুখও অতি সুন্দর হয়ে ওঠে। সুন্দরতা কোনো মাপকাঠি হতেই পারে না। লিখছেন হাওড়া আমতা থেকে সুপ্রিয় পাঁজা।
1: ঢাকুরিয়া থেকে সুমিতা রায় হোয়াটসঅ্যাপ করছেন, বলছেন যে সুন্দর মুখের জয় সর্বত্র, এটা মানতে পারলাম না। মুখে সুন্দর কয় না, সুন্দর মানুষের গুণে, মানুষের স্বভাবে, সুন্দর কয় মানুষের ব্যক্তিত্ব দিয়ে। সুন্দর মুখ হলেই কি সেসব গুণেরই সুন্দর? না তা নয়, সুন্দর রূপে হয় না, সুন্দর কয় মানুষের গুণে, মানুষের গুণটাই আসল সৌন্দর্য। আমি সুমিতা রায়কে একটা কথা বলি, যখন লিখছেন পাঠাবার আগে একটু পড়ে দেখবেন যে সেটা ঠিকঠিক পড়া যাচ্ছে কিনা, তারপর পাঠালে খুব ভালো হয়, কারণ আমরা খুব তাৎক্ষণিকভাবে পড়ি, তো আমরা আগে পড়ে নেওয়ার সুযোগ থাকে।
0: সেই জিনিসটাই হলো আমার ক্ষেত্রেও হচ্ছিল, একই ব্যাপার, একটু পড়ে নেবেন কেমন। ফোনে দেখি কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার তাহুজদাদা ভাই ও সুদীপ দাদা ভাই,
2: নমস্কার।
0: আমি ছেওড়াপুলির থেকে অশোক দত্ত বলছি।
1: হ্যাঁ বলুন।
0: দেখুন, সুন্দর মুখের জয় সুন্দরী সবাই আমরা কদর করি এবং দেখতে ভালো লাগে যতক্ষণ না তার সঙ্গে ব্যবহার করছি। আমাদেরই ঘরে ধরুন কোন একটা ভাইপো খুব সুন্দর মেয়ে বিয়ে করেছে, কিন্তু তার ব্যবহার অতি খারাপ, সে তো সুন্দর হলো না। আর আমারও জীবনে একটা সময়ে একটি সুন্দরী মেয়ে, মানে খুব সুন্দর, রাত্রি 9:30 সময় আপনার শিয়ালদা কোর্টের সামনে আমি দাঁড়িয়েছিলাম বাস ধরবো বলে, এসে আমায় বললো যে দাদা আমাকে একটু ওইখানে পাড়ায় পৌঁছিয়ে দেবেন। তা আমি যাইনি, বললাম বোন তুমি আমার বাড়িতে চলো, ফ্যামিলি বাড়িতে থাকি, সকালবেলা এ করে দেবো। ওরা নিয়ে গিয়ে কি করবে, কোথায় বাড়ি বললাম, বলে প্রাচী সিনেমার গলিতে। আমি নিয়ে গেলে এই দাদা দেখছিস বলে সব মেরে কেড়ে নেবে। সুন্দরী মুখ অনেক সময় ড্যামেজও হয়। নমস্কার দাদা ভাই,
2: অনেক ধন্যবাদ। আবার আমাদের একটু হোয়াটসঅ্যাপে চলে যাই। আপনার কথা ২৬ জন পাঠিয়েছেন, বিশ্বজিৎ কর বোড়াল মেইন রোড গড়িয়া কলকাতা থেকে। ছন্দে ছন্দে বলছেন যে দেখতে তো লাগে না মন্দ, দেখতে তো লাগে না মন্দ সুন্দর সুন্দর মুখ, তবে ব্যাপারটা অবশ্যই নিতান্তই নয়ন সুখ। সুন্দর মুখ দেখলেই পরে সেই মুহূর্তের অব্যর্থ কথা, উফ কি দারুণ দেখতে, রূপের নেই কো তুলনা। সুন্দর মুখ সর্বত্রই, সুন্দর মুখ অবশ্যই সর্বত্র বিশেষভাবে পূজিত, সামগ্রিকভাবে সেটাই কি আন্তরিকভাবে নন্দিত। আসলে অদৃশ্য রূপটাই হওয়া চাই সুন্দর, সুন্দর মুখ গৌণ ব্যাপার, মুখ্য হল নির্ভেজাল অন্তর। শেষ লাইনে এসে আসল কথাটা বোঝা গেল।
3: একইভাবে অন্তমিলের আরও একটি লেখা পেয়েছি ফেসবুক পেজে, লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। চাঁদ সুন্দর রূপের আগুনে, পাতার আড়ালে আরো সুন্দর হয়, সূর্যমুখী ফুলটা যেন কত কথা হেসে কয়, গোলাপ শিউলি টগর বেলি যদি না রূপসী হতো, কেতারে দুহাতে আঁচলে জড়ায় নিত, কৃষ্ণচূড়া সুন্দর তাই কত ভালোবাসা প্রাণে, সুন্দর মুখ সুন্দর ছবি বেঁচে থাক গানে গানে। লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।
1: সঙ্গে রয়েছি সুদীপ্ত আর তাপস। আর আজকের বিষয়, সুন্দর মুখের জয় সর্বত্র সত্যি কি? আর এই বিষয়ে হোয়াটসঅ্যাপ করছেন যিনি, তিনি রাঁচি ঝাড়খণ্ড থেকে, সুশান্ত সেনগুপ্ত। বলছেন যে আমার মতে পুরোপুরি সত্যি নয়। প্রথম ইমপ্রেশন, হ্যাঁ, সুন্দর মুখ প্রথমে সুবিধা দেয়, মানুষের নজর কাড়ে, কথা শোনার আগ্রহ বাড়ায়, ইন্টারভিউ, বিক্রি, সোশ্যাল মিডিয়ায় এটা কাজ করে। লম্বা দৌড়ে না, শুধু রূপ দিয়ে জেতা যায় না। মেধা, দক্ষতা, ব্যবহার, বিশ্বাসযোগ্যতা না থাকলে সৌন্দর্য ফিকে হয়ে যায়। তিন, পরিস্থিতি বুঝে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এসব জায়গায় যোগ্যতাই শেষ কথা, আবার অভিনয়, মডেলিংয়ে রূপটা বড় ফ্যাক্টর। সময়ের সাথে, চার, বয়স বাড়লে রূপ বদলায় কিন্তু গুণ আর অভিজ্ঞতা বাড়ে, তাই রূপের জয়টা সাময়িক। লাস্টে একটা কথাই বলবো, সুন্দর মুখ দরজা খুলে দিতে পারে কিন্তু ঘরে টিকে থাকতে গেলে গুণই লাগে। সর্বত্র জয় শুধু রূপ দিয়ে হয় না, গুণ দিয়ে হয়।
2: তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে লিখছেন, সুন্দর মুখের জয় সর্বত্র। আমি মনে করি

0: মুখ আর মুখোশের লড়াই চলে সদা সর্বদা। সুন্দর মুখে বিষ, কুম্ভম পায়ো মুখম, মহামানবের এই বাণী কখনো ভুল হয় না। বিভিন্ন প্রতিযোগিতায় সুন্দর মুখ দেখলেই হয়তো বিচারকগণ সাময়িকভাবে তাকেই নির্বাচন করেন পক্ষপাতিত্বের দোষে। আবার অসুন্দর মুখ থাকতে পারে কিন্তু নানা গুণে গুণান্বিত, অথচ তারাও জয়ী হওয়ার দাবিদার। এখন মুখ আর মুখোশের লড়াইতে আমাদের সঠিকভাবে চিন্তা করতে হবে কে প্রকৃত জ্ঞানী। জ্ঞানের কদর করতে মুখ নয়, মুখোশ নয়, আসল হল নিহিত জ্ঞান আর মানবতা। মুখ যদি মনের আয়না হয় তাহলে স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক ধরা পড়বেই। মনের নাম মধুমতি, চোখের নাম আয়না। প্রকৃত সত্য সন্ধানী হলেই ধরা যায় কোন মুখ ভালো, কোনটি খারাপ, ভেক, নকলি। লিখছেন তপন চক্রবর্তী, বাসুবাটি, সিঙ্গুর থেকে।
1: কিশোর হাওড়ার বালি থেকে বলছেন, সুন্দর মুখের জয় সর্বত্র কথাটা কিছুটা হলেও সত্যি। প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। বিয়ের বাজারে মেয়ে দেখতে গেলে প্রথমে প্রশ্ন করে, মেয়ে দেখতে কেমন? দেখতে সুন্দর তো গায়ের রং ফর্সা, কেউ যদি বলে একটু সামান্য মুখশ্রীটা কেমন, এখানে তো প্রমাণিত হলো সুন্দর মুখের জয় সর্বত্র। পেপারে পাত্র পাত্রীর লিস্ট খুলবেন, সেখানে ভালো ভালো শিক্ষিত লোক বলছে, আমার ছেলের জন্য পরমা সুন্দরী সুমুখশ্রী পাত্রী চাই। সুমুখশ্রী পাত্রী কতটা ভালো হবে তার ভেতরটা ব্যবহার করলে টের পাওয়া যাবে। সুন্দর মুখের ভেতরে এত নোংরা, এত জটিলতা, পরে অনেকে আফসোস করে। এর থেকে একটু দেখতে খারাপ হলে মনটা ভালো থাকলে সেই মেয়েকে পুত্রবধূ করা ভালো। এইরকম আফসোস অনেক মানুষকে করতে শুনেছি। মানুষ সুন্দরের পূজারী ঠিক আছে, কিন্তু মানুষ সুন্দরের দিকে খুব একটা চায় না। কোয়ালিফিকেশন বা তার কি গুণ আছে এইটাকে বেশি প্রাধান্য দেয়। আবার অনেককে বলতে শুনেছি, সুন্দর তো কিছুদিনের জন্য, গুণটা তো সারা জীবন তার সঙ্গে রয়ে যায়। তবে যে বদমাশ হবে সুন্দর মুখেও বদমাশ, আবার দেখতে খারাপ সেগুলোও কিন্তু খুব বদমাশ হয়। মানুষ চেনা বড় দায়, ব্যবহার যতক্ষণ না করছেন তার আগে বোঝা খুব মুশকিল।
0: এরপরে বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে লিখছেন ছোট্ট করে, সুন্দর মুখের জয় সদা সর্বদা সুন্দর হয়। প্রবাদ বাক্য সত্যম শিবম সুন্দরম, আমি ছোট্ট করেই বললাম। লিখছেন বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে।
1: যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর বলছেন, শুধু সুন্দর মুখ দিয়ে মানুষের ভালোবাসা বা বিশ্বাস অর্জন করা যায় না। সাধারণ চেহারার গুণী, মেধাবী, বিনয়ী মানুষ জনসমাজে বেশি গ্রহণযোগ্য। উদাহরণ হিসেবে বলি, শ্রদ্ধেয় স্যার এপিজে আব্দুল কালাম স্যার, অ্যালবার্ট আইনস্টাইন স্যার প্রকৃত অর্থে রূপবান ছিলেন না, কিন্তু তাদের গুণ ও মেধার জয় আজ বিশ্বজুড়ে। ঠিক তাই আমি মনে করি, পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। সুন্দর মুখ জীবনযুদ্ধের শুরুতে একটি সহজ প্রবেশপত্র দিতে পারে, কিন্তু জীবনের চূড়ান্ত জয়ের জন্য প্রয়োজন ভেতরের সুন্দর মন ও কর্মদক্ষতা।
0: টেলিফোন লাইনে কে রয়েছেন একটু সরাসরি দেখে নি। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে?
2: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহির আলী বলছি।
0: হ্যাঁ বলুন।
2: তা মানুষের মুখটাই সুন্দর দেখতে হলে কিন্তু হয় না, তার অন্তরটা পরিষ্কার হওয়া চাই। ওপরটা সুন্দর, খুব সুন্দর, ফর্সা দেখতে টুকটুকে, শব্দ দিক দিয়ে তার বাহ্যিক দিক দিয়ে সব থেকে সব ভালো, কিন্তু তার ভেতরের ব্যবহারটা এত নোংরা, কিন্তু সেটাকে কখনো ভালো বলা যায় না। এমনি কথাই আছে যে লোকে যাকে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বড় সেই নয়। তো দাদা ভাই, আমি এই সেই দিনে আমি একটা বিশেষ রোগগ্রস্ত হয়ে আমি উদয়নারায়ণপুর জেনারেল হসপিটালে ভর্তি হয়েছিলাম। তো কি বলবো, আমার কি বলবো, এত শরীর অসুস্থ। তো এক ডাক্তারবাবু মানে মহিলা, তো আমার এত অসুখ, এত

0: অসুস্থ, এত আমি কষ্ট সাধন করছি, কিন্তু সেই ডাক্তার মহিলাটা আমার মানে মুখের দিকে চেয়ে এত হাসি আর এত সুন্দর মুখের ব্যবহার। তো আমার আমি তাকে বললাম যে ডাক্তারবাবু ম্যাডাম আপনি এত সুন্দর ব্যবহার দেখে আমার রোগ কিন্তু আমার আর রোগ নেই বলে মনে হচ্ছে। তো সেই ডাক্তারবাবু আমাকে দেখে তো বললে তাই নাকি, আমি হ্যাঁ আপনার ব্যবহার, আপনার মুখের সুন্দরতা, আপনার সর্বদিক দিয়ে কিন্তু একদম এত ভালো লাগছে। সত্যি এইরকম ডাক্তার যদি সকলের প্রতি যে এইরকম সহানুভূতি ভালোবাসা যদি দিয়ে থাকে, কিন্তু সকল রোগী ডাক্তার ওষুধ কি খাবে, তার থেকে কিন্তু আপনাদের মুখের ভালোবাসা এইরকম শ্রদ্ধা ভালোবাসাতে কিন্তু রোগ মুক্ত হয়ে যাবে।
1: আমাদের এরপর আমরা তাকিয়ে দেখি আমাদের ফেসবুক পেজে আছে।
2: দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর থেকে লিখছেন, সুন্দর মুখের জয় সবসময় সর্বদা, যতক্ষণ না কথা বলে ততক্ষণ। আমার মা খুব সুন্দর পছন্দ করতেন, বর্দার বউ এনেছেন পরমা সুন্দরী, দিনের পর দিন পরমা সুন্দরী যা গুণ দেখাচ্ছেন তাতে আমরা তিতিবিরক্ত হয়ে গেলাম। পরমা সুন্দরী তার স্বামীকে নিয়ে আলাদা থাকছেন, জমি ভিটে ছেড়ে চলে গেছেন। আমি বললাম, আর সুন্দর নেবে? মা বললেন, না আমার সুন্দরের শখ মিটেছে, আমার বেলায় এত সুন্দরী খুঁজিনি, সেও খুব একদম সুবিধার না। একদম পরিষ্কার চাচা ছোলা কথা বললাম আপনাদের, সুন্দর যে সবসময় খারাপ হয় এর কোনো মানে নেই, কুৎসিত যে সবসময় ভালো হয় তারও কোনো মানে নেই, কীরকম ফ্যামিলি থেকে নিয়ে আসছি এটাই সবচেয়ে বড় কথা। লিখছেন দীনেশ নস্কর বালি রাজচন্দ্র।
1: আমরা অনেকের ঘরের কথা জেনে যাচ্ছি কিন্তু। এবারে প্রভাতী ভট্টাচার্য বেকালা থেকে বলছেন যে, সবাই চায় সুন্দর মুখের জয়গান করতে, আর তাতেই ঘটে বিপত্তি হিতের বিপরীতে। সকল স্থানে কয় না ঠাঁই সুন্দর মুখ নিয়ে, গবেষণায় স্থান মেধা পরিশ্রম পাণ্ডিত্য দিয়ে, মিডিয়া সংবাদ পাঠে সুন্দর মুখ এগিয়ে, কঠিন পরিশ্রমে সাফল্যের চাবি সঙ্গে নিয়ে, সুন্দর মুখ শেথা পায় না ঠাঁই মেধাতেই জয়ী, সুন্দর মুখ সরিয়ে রেখে প্রতিভাই বিজয়ী।
2: না না, গুণ না থাকলে সুন্দর মুখ মূল্যহীন। কে লিখলেন? ছোট্ট করে লিখলেন অরুণ গুপ্ত কোন্নগর থেকে।
1: রমা রায় ভি রোড দাসনগর কাওড়া থেকে বলছেন, সুন্দর মুখের জয় সর্বত্র প্রবাদটি আংশিক সত্য। বাহ্যিক সৌন্দর্য বা সুন্দর মুখ প্রথম দেখায় অন্যের মনে একটি ইতিবাচক প্রভাব ফেলে, তবে দীর্ঘস্থায়ী জয় বা সাফল্যের জন্য ব্যক্তিত্ব, ব্যবহার ও আত্মবিশ্বাস সবচেয়ে বেশি জরুরি। প্রথম দেখায় রূপ কাজ করলেও কাজের জায়গায় বা যে কোনো সম্পর্কে শেষ পর্যন্ত টিকে থাকতে যোগ্যতা, বুদ্ধি ও দক্ষতার প্রয়োজন হয়। মুখের সৌন্দর্য সাময়িক, কিন্তু মানুষের মিষ্টি ব্যবহার, নম্রতা এবং পরোপকারী মানসিকতা চিরকাল মানুষের মনে দাগ কেটে যায়।
2: কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখছেন, সুন্দর মুখের জয় সর্বত্র, খানিকটা সত্যি খানিকটা মিথ বা অতিকথন বা অর্ধসত্য, সিনেমার দ্বারা প্রভাবিত। আমাদের মনে গেঁথে থাকা ধারণা থেকে ধরে নিই সুন্দর মানেই ফর্সা, কালো হতেই পারে না, এখান থেকেই বিভ্রান্তির সূত্রপাত। সুন্দর মুখ একটা ইতিবাচক তরঙ্গ প্রবাহের সঞ্চার করে। বলা হয়নি যে ফর্সা কি কালো, যার চোখ নাক ঠোঁট আকর্ষণীয়, সঙ্গে আকর্ষণীয় ব্যক্তিত্ব, সে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেই। কিন্তু জয় তখনও অধরা, জয়ের জন্য চাই বাচনভঙ্গি আর হাসি। এইভাবে প্রথম দর্শন দ্বিতীয় দর্শনে পাশ করলেও এরপরই অন্তিম ধাপ জয়ের জন্য। কিন্তু প্রশ্নের উত্তরে তার জ্ঞানের পরিধি যদি কিছুক্ষণের মধ্যে প্রশ্ন করা ব্যক্তিকে মুগ্ধ করতে পারে, তবে সেই সুন্দর মুখের জয় সর্বত্র অবশ্যম্ভাবী। সব সুন্দর মুখ নয়, সুন্দর মুখ হলে শুধু হবে না, সুন্দর মন হতে হবে। তবে কেউ কেউ কখনো কখনো সুন্দর মুখ দিয়ে শর্টকাটে কিছু ছোটখাটো কাজ হাসিল করে নেয়, কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা, সাধারণত ঘটে না। যিনি পারেননি হতাশ হয়ে তার মুখ থেকে সুন্দর মুখের জয় সর্বত্র এরকম কথাই বেরিয়ে আসে, কিন্তু বাস্তবে শুধু মুখ নয়, অনেক গুণ তার জয় নিশ্চিত করে।
1: অনেকে এত দীর্ঘ

0: লিখছেন যে আমরা সবারটা পড়ে ফেলতে পারবো কিনা সেটা বলা মুশকিল। সৌভিক বলছেন ঢাকুরিয়া থেকে, বলছেন যে সুন্দর মুখের জয় সর্বত্র কথাটি বহুল প্রচলিত কিন্তু পুরোপুরি সত্য নয়। বাহ্যিক সৌন্দর্য প্রথম পরিচয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিছু ক্ষেত্রে সুযোগও এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগ ধরে রাখতে হলে প্রয়োজন ভালো চরিত্র, ভদ্র ব্যবহার, সততা, যোগ্যতা এবং পরিশ্রম। শুধু সুন্দর মুখ দিয়ে সাময়িক প্রশংসা পাওয়া যায়, কিন্তু দীর্ঘ মেয়াদে মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করা যায় না। ইতিহাস বারবার দেখিয়েছে মানুষের প্রকৃত সৌন্দর্য তার মন, আচরণ এবং কর্মে প্রকাশ পায়। একজন সাধারণ চেহারার মানুষও তার মেধা, মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নিতে পারেন। অন্যদিকে শুধু বাহ্যিক সৌন্দর্য থাকলেও যদি অহংকার, অসততা বা খারাপ ব্যবহার থাকে, তবে সেই সৌন্দর্যের মূল্য ধীরে ধীরে ম্লান হয়ে যায়। তাই বলা যায়, সুন্দর মুখ কয়তো প্রথম দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই পথে অনেক দূর এগিয়ে নিয়ে যায় সুন্দর মন, ভালো ব্যবহার এবং সৎকর্ম। প্রকৃত জয় শেষ পর্যন্ত মানুষের ব্যক্তিত্ব ও মানবিকতারই কয়।
1: শেষ মোহাম্মদ শিশান ড্রিম হাউস পাইকপাড়া থেকে লিখছেন, আগে রূপ নেহারি, পিছে গুণ বিচারি। সুন্দর মুখের জয় সবসময় হয়, এই কথাটা আর সবসময় সত্যি নয়, মাঝে মাঝে এই উল্টোটাও দেখা যায়। গল্পে আছে, একবার আইনস্টাইনের কাছে এক ভদ্রমহিলা এসে বললেন, আপনার আর আমার বিবাহ হলে খুব ভালো হবে। আইনস্টাইন বললেন, কিরকম? উনি বললেন, আমি দেখতে সুন্দরী আর আপনি বিখ্যাত বিজ্ঞানী এবং সেই সঙ্গে মেধাবী, তাহলে আমাদের পুত্র কন্যা সুন্দরী আর মেধাবী হবে।
0: যদি উল্টোটা হয়?
1: আইনস্টাইন তার উত্তরে এটাই বলেছিলেন, উল্টোটাও তো হতে পারে, সে তোমার মতো বোকা আর আমার মতো কুৎসিত হলো। তবে সাধারণভাবে চেহারাটা এবং রংটাও দেখা হয়ে থাকে।
0: খুব ছোট্ট করে বলছেন সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে, বলছেন জয় সর্বত্র দীর্ঘস্থায়ী হয়, যা গুণের ক্ষেত্রে বিবেচ্য, রূপের ক্ষেত্রে নয়, কারণ মানুষের রূপ ক্ষণস্থায়ী।
1: তাপস প্রামাণিক কোথা থেকে লিখেছেন জানি না, উনি লিখছেন ঠিক, তবে যতক্ষণ না মুখ খুলছেন, মুখ খুললেই বোঝা যাবে সুন্দর মুখের জয় সব জায়গাতে হয় না।
0: কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা, সুন্দর মুখের জয় সর্বত্র এই প্রবাদটি সমাজে বহুল প্রচলিত। অনেক সময় দেখা যায় সুন্দর চেহারার মানুষ সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করে। প্রথম পরিচয়ে বাহ্যিক সৌন্দর্য মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে, তবে শুধু সুন্দর মুখ দিয়ে দীর্ঘদিন সম্মান বা সাফল্য ধরে রাখা যায় না। প্রকৃত সৌন্দর্য মানুষের চরিত্র, ব্যবহার ও সততার মধ্যে নিহিত। ভালো আচরণ ও মেধা একজন মানুষকে সত্যিকারের মর্যাদা এনে দেয়। বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের সৌন্দর্য চিরস্থায়ী। তাই সুন্দর মুখের পাশাপাশি সুন্দর মনও গড়ে তোলা জরুরি, তাহলেই জীবনের সব ক্ষেত্রে প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব। সুপ্রিয় পাঁজা, আপনি কিন্তু আমাদের ফেসবুক পেজে লিখেছেন, আবার এখানে লিখেছেন, এটা কিন্তু খুব একটা কাম্য নয়। আমরা পরের হোয়াটসঅ্যাপে চলে যাই।
1: পরের হোয়াটসঅ্যাপ কে লিখেছেন দেখে নি। হ্যাঁ, লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। সুন্দর মুখ প্রথম দেখাতেই দৃষ্টি আকর্ষণ করে এবং এক এক সময় মনও জয় করে নেয়। তবে সুন্দর মুখ সর্বস্ব হলেই চলে না। আচার ব্যবহার, কাজকর্ম, দক্ষতা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যক্তি বিশেষের অবস্থান যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হলে জয়মাল্য এনে দেয়।
0: আমরা চলে যাব পরের হোয়াটসঅ্যাপ। কে পাঠিয়েছেন? বেহালা ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে আজিম মণ্ডল। এই চিরন্তন প্রবাদটি নিয়ে সমাজে নানা দ্বিমত রয়েছে। বাহ্যিক সৌন্দর্য এবং ভেতরের গুণ, এই দুটির আলোকেই বিষয়টি বিশ্লেষণ করা যায়। পক্ষে যুক্তি, বাহ্যিক প্রভাব। আমাদের সমাজ বা কর্মক্ষেত্রে প্রথম দর্শনে বাহ্যিক সৌন্দর্য বা একটি আকর্ষণীয় চেহারা অনেক সময় বাড়তি গুরুত্ব পায়। একটি সুন্দর ও পরিপাটি মুখ প্রথম দেখাতেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সাহায্য করে।

0: একে সামাজিক ভাষায় ফার্স্ট ইমপ্রেশন বলা হয়, যা অনেক ক্ষেত্রে মানুষের মনে দ্রুত জায়গা করে নিতে সুবিধা দেয়। বিপক্ষে যুক্তি অন্তরের গভীরতা, কিন্তু গভীরভাবে বিচার করলে দেখা যায় কেবল বাহ্যিক রূপ দিয়ে সাময়িক দৃষ্টি আকর্ষণ করা গেলেও চিরস্থায়ী জয় সম্ভব নয়। মানুষের আসল পরিচয় ও সৌন্দর্য প্রকাশ পায় তার আচরণ, মেধা, সততা এবং ব্যক্তিত্বের মাধ্যমে। শৈশবের দিনগুলোতেও আমরা দেখেছি যে বন্ধুটি মন থেকে সবাইকে ভালোবাসত এবং বিপদে পাশে দাঁড়াত, তার সাধারণ চেহারাই সবার কাছে সবচেয়ে সুন্দর হয়ে উঠত। আপনাদের সকলকে বলবো আরেকটু ছোট করে মেসেজ করতে আমাদের কাছে।
1: এরপরে কে লিখছেন? সময় একবারে শেষের দিকে। সুন্দর মুখ প্রথম দেখায় মানুষকে আকর্ষণ করে। চাকরির ইন্টারভিউ, মিডিয়া, অভিনয়, বিক্রির কাজে সুন্দর চেহারা একটা বাড়তি সুবিধা দেয়। মানুষ সহজে বিশ্বাস করে, কথা শুনতে চায়। কিন্তু এই জয়টা ক্ষণস্থায়ী, দীর্ঘ সময়ে জিততে গেলে দরকার যোগ্যতা, ব্যবহার, বুদ্ধি আর দক্ষতা। সুন্দর মুখ দিয়ে দরজা খুলতে পারে, কিন্তু দরজায় টিকে থাকতে গেলে তাকে কাজ জানতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী, এদের আসল পরিচয় কাজে, চেহারায় নয়। আবার সুন্দর মুখ অনেক সময় সমস্যাও ডেকে আনে। লোকে কাজের চেয়ে চেহারাটাকেই বেশি প্রাধান্য দেয়, যোগ্যতা নিয়ে সন্দেহ থাকে। তাই সুন্দর মুখ একটা সুবিধা, কিন্তু সর্বত্র জয়ের গ্যারেন্টি নয়। শেষ পর্যন্ত মানুষের মন জয় করে ব্যবহার, সততা আর দক্ষতা। মুখের সৌন্দর্য ফুরিয়ে যায়, গুণের সৌন্দর্য থেকে যায়। লিখছেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে
0: জীবন প্রধান।
1: জীবন প্রধান,
0: আর বোধহয় একটি দুটি মেসেজ আমরা পড়তে পারবো,
1: সম্ভবত আর একটি।
0: পাঠিয়েছেন গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। বলছেন, আজকে বিষয় প্রসঙ্গে বলি যে শুধু সুন্দর মুখ দেখে যদি কেউ ভালো বা সুন্দর কিছু করে তাহলে তাকে বলবো যে সে সুখের স্বর্গে বাস করছে। সুন্দর বিচার করতে হলে তার সর্বাঙ্গীণ সুন্দর বিচার করতে হবে। তার স্বভাব, চরিত্র, আচার আচরণ, মেধা, কোনো বিশেষ বিষয়ে যোগ্যতা ইত্যাদির বিচার করতে হবে।
1: আর সম্ভবত সময় হবে না কাজী আবু জাফর, আর সময় হবে না, ঘড়ির কাঁটা অনেকটাই ঘুরে গেছে। এখনও ফোন ব্লিঙ্ক করে যাচ্ছে, আরও বেশ কিছু লেখা রয়েছে, কিন্তু সময়ের কাছে আমরা সবাই বন্দী, তাই না? কাজেই আপনাদের মতামত শুনলাম, সুন্দর মুখের জয় সর্বত্র সত্যিই কি? আবারও আমরা ফিরে আসবো তাপস,
0: 9:30 সময় অন্য গল্পের আসরে, সুদীপ্ত আর তাপস। সুতরাং শুধু সুন্দর মুখ নয়, আপনারা একেবারে বাহ্যিকভাবে সর্বাঙ্গীণ সুন্দর হয়ে উঠুক, এই কামনা আমাদের পক্ষ থেকে রইল। আজ এই পর্যন্তই আপনার কথা, আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে রাত 9:30।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর শুনছেন 100.1 FM গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: একদমই তাই। জুন মাসে অন্য গল্পের আসরে আপনাদের পাঠানো বিভিন্ন গল্প একদম সেই সব দিন মনে করাচ্ছে, মনে করাবে আজও। কারণ জুন মাসে আমাদের অন্য গল্পের আসরের বিষয় ছেড়ে আসা স্টেশন। আর এই বিষয় নিয়ে আজ এই মাসের দ্বিতীয় পর্বে তথা শেষ পর্বে আপনাদের দুই বন্ধু, আমি তাপস,
1: আমি সুদীপ্ত।
0: সুদীপ্ত, তাহলে আমাদের বন্ধুদের যে গল্পের ঝুলি, তাদের পাঠানো গল্পের ঝুলি আমরা একে একে করে খুলে বসি, কেমন?
1: অবশ্যই।
0: প্রথমে আমি যার গল্প পড়ব তিনি হচ্ছেন প্রীতি মান্না, পাঠিয়েছেন কালিন্দি হাউজিং এস্টেট, কলকাতা 89 থেকে। তার গল্পের নাম দিয়েছেন 45 বছর পর। রূপনারায়ণ নদীর ধারে গাছ গাছ

0: গালিতে ঘেরা শান্ত এই শান্তাবীর গ্রামে 45 বছর আগে নববধু হয়ে এসেছিল অহনা। পরিবারের সাথে নদীর ধারে মেলাতে ঘুরতে গিয়ে অহনার চোখ জীবনে হারিয়ে যাওয়া একজনকে খুঁজে পায়। অজানা ভয়ে দূর থেকেই অহনা দেখছিল একদা তার ভালোবাসার মানুষটাকে। মেলার ওপারে ছোট্ট স্টেশনটায় আবছা অন্ধকারে অহনার চোখ সহসা হারিয়ে ফেলে অয়নকে। আজ অহনা তার নবপুত্রবধূকে নিয়ে স্টেশনে পা দিয়েই অতীতের স্মৃতিতে ডুবে যায়, বিহ্বল চোখে খুঁজে বেড়ায় চারিদিকে।
1: পরের অনুগল্পটি পাঠিয়েছেন সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। অনুগল্পের শিরোনাম স্মৃতিপটে। পকেটের নিশ্চুপ মোবাইলটিকে চালু করতেই ও প্রান্তে, সত্য বলছি, স্কুলের সার্ধশত বার্ষিকী পালন, আয়, খুব মজা হবে। মানুষপটে ভাসে বাঁকুড়া, রায়নগর, ছোট লাইনের ট্রেন, বিডিআর, মাতুলালয়ে পড়াশোনা, কৈয়র স্টেশনে নেমে সহপাঠী কল্পনার বাড়ির সামনে দিয়ে হাঁটা পথে যাতায়াত, পরীক্ষা উত্তীর্ণে স্কুল ছাড়ার দিন কল্পনার শেষ কথা, এ দেখাই শেষ দেখা নয় তো? 40 বছর অতিক্রান্ত, ইলেকট্রিক ট্রেন, স্টেশনে নেমে সাক্ষাৎ, অ্যালজাইমা আক্রান্ত কল্পনা, উদাসীন, স্মৃতিভ্রষ্ট।

0: অন গল্পের আসর, ছেড়ে আসা স্টেশন, জুন মাসের বিষয়, সঙ্গে আপনাদের সুদীপ্ত আর তাপস। এবারে যে গল্প সেটি পাঠিয়েছেন সুমেধা চট্টোপাধ্যায়, কিন্তু তিনি কোত্থেকে পাঠিয়েছেন সেটা লিখেননি। গল্পের নাম দিয়েছেন মিলিয়ে দিও। দূরে মিলিয়ে যাচ্ছিল চেনা স্টেশনটি, ট্রেনের চেন টেনে কেউ থামাল, কামরায় হই হই। তখন দরজার কাছে চেনা অবয়ব উদয় হল। রায় হাঁপাতে হাঁপাতে শুভর সামনের সিটে বসে বললে, ভেবেছিলে এত সহজে পালাবে? শুভ চমকে উঠে বলল, তুমি এই চলন্ত ট্রেনে বুকিং ছাড়া কিভাবে? রায় পকেট থেকে টিকিট বের করে হাসলে, টিকিট আগেই কেটেছিলাম, এবার বলো নতুন গন্তব্য কোথায়? ছেড়ে আসা স্টেশনটি তখন এক রোমাঞ্চকর ও মিলনাত্মক যাত্রার সাক্ষী হয়ে পেছনে রইল।
1: পরের অনুগল্পটি লিখেছেন প্রীতিকণা রায় ঘোষ, ব্রিজি গড়িয়া থেকে। গল্পের শিরোনাম ঠিকানাহীন স্টেশন। প্রায় 20 বছর পর রূপা থামল স্মৃতিমেদুর সেই স্টেশনে। এরকমই এক কোকিল ডাকা দুপুরে রূপাকে চমকে দিয়ে ছেলেটি তার চোখের পরে চোখ রেখে বলেছিল, আবার হবে তো দেখা? রূপা তখন লাজুক লতা, ক্ষণিকের পরিচয়। ছেলেটির চোখের গভীরে দেখেছিল এক শান্ত সাগর, বুকে তার অজস্র ঝিনুক গড়াগড়ি খাচ্ছে। আজও কি সেই নীল পাখিটা গান গায়? সূর্য কি সেই নদীর বুকে আজও আবির ঢালে? ইচ্ছে করে পৌঁছে দিতে সেই না বলা কথাটি, ঠিকানাহীন সেই স্টেশনে। ভালোবাসি, ভালোবাসি।

0: ফিরব বললে ফেরা যায় নাকি? ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। FM গোল্ড।
0: চলে যাচ্ছি পরের অনুগল্পে। লিখেছেন অভিজিৎ পাল চৌধুরী, পূর্বাশা, নাটাগড়, সোদপুর থেকে। ছোড় আয় হম ও গলিয়া, এই হচ্ছে গল্পের শিরোনাম। সদ্য কলেজের গণ্ডি পেরিয়ে বন্ধুদের সাথে অচেনা লালমাটির দেশে ঘুরতে গিয়ে স্থানীয় আদিবাসী যুবতীর সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠতা। 50-এর দোরগোড়ায় পৌঁছনো সুপ্রতিষ্ঠিত শিল্পপতি মিস্টার মুখার্জির আর কি সেসব কথা মনে রাখলে চলে? অফিসের কর্মচারীর দেশগাঁয়ের বছর 26-27-এর একটি মেয়ে এসেছে গৃহ সহায়িকার কাজে। মেয়েটির বাঁ হাতের কবজি জরুলের দিকে চোখ পড়তেই চমকে ওঠেন মুখার্জিবাবু। দ্রুত পায়ে ঘরে এসে ঘড়ি পরে ঢেকে দেন নিজের হাতের জরুলের দাগটা। সময়ের ধুলো সরিয়ে হঠাৎই ভেসে ওঠা স্মৃতিগুলো চাপা দেওয়াই থাক বরং।
2: পরের গল্প পাঠিয়েছেন অজিত কুমার বাগ, ইন্দ্রপুর, পাথর প্রতিমা, দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন থেকে। গল্পের নাম দিয়েছেন ছেড়ে আসা স্টেশন, ছেড়ে আসা সূর্যপুর স্টেশন। ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য সকালবেলা অপেক্ষা করছি সূর্যপুর স্টেশনে। হঠাৎ পেছনে টান, আদুল গায়ে ছোট্ট ছেলেটার, কিরে ভিক্ষে? উত্তর নেই, সমানে টেনেই চলেছে, অগতা পিছু নিলাম। স্টেশনের শেষ প্রান্তে ঝুপড়ির মেঝেতে পড়ে আছে নিথর একজন মহিলা, অনুমান করোনাতে নিষ্প্রাণ ছেলেটার মা। সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলাম না। ইত্যবসরে রেল পুলিশ তুলে নিয়ে গেল ডেড বডি। কাঁদতে কাঁদতে ছেলেটা দৌড়ালো পেছনে, অসহায়ভাবে দাঁড়িয়ে পড়লাম। আজও সূর্যপুর স্টেশন ছেড়ে আসার পথে সেই স্মৃতি পিছু ছাড়ে না।

0: শম্পা মুখার্জি উত্তরপাড়া হুগলি থেকে পাঠিয়েছেন এই অনুগল্প, শিরোনাম অপেক্ষা। মেয়ের পরীক্ষা ছিল হাওড়ায়। মেয়ের পরীক্ষার সময়টুকু কাটানোর জন্য টোটোয় চেপে টিকিয়াপাড়া স্টেশনে পৌঁছলাম। পৌঁছে দেখি চারিদিক গাছপালা, শুনশান জায়গা, লোক চলাচল একেবারেই কম। এর মাঝে স্টেশন, গাছে গাছে পাখিদের কোলাহল, স্টেশন চত্বরে পাখিদের বিচরণ। শান্ত পরিবেশের মাঝে বসলাম। আজকে মনে একটা অদ্ভুত শান্তি। একটা সময় পর ফেরার সময় হল, ট্রেন ছাড়ল, আর একবার দুচোখ ভরে স্টেশনটাকে দেখলাম। ট্রেন এগিয়ে চলল, স্টেশন ছাড়তে হল। আমার মন খারাপ দেখে মেয়ে বলল, এই নিরিবিলি স্টেশনে আবার কখনো আসব? আমি বললাম, ইচ্ছে থাকলেও উপায় নেই।
1: ডক্টর সুদীপ মাল তিশা খসড়াই হুগলি থেকে পাঠিয়েছেন গল্প, নাম দিয়েছেন জীবন নাট্যের স্টেশনে। আবার কবে দেখা হবে জানি না বলে দেবপমের মুখের থেকে চোখ দুটি নামিয়ে নেয় দেবস্মিতা। দেবপম আর দেবস্মিতা মুখোমুখি, অদ্ভুত এক আবেশ, বিষণ্নতা, সমাবর্তন শেষ। গায়ে তখন গাঢ় হলুদ রঙের রোব জলজল করছে। ফটোশুট, আনন্দ, উজ্জ্বল অনুভূতি মুহূর্তেই যেন ফিকে হয়ে যায়। সন্ধ্যা নামে, অন্ধকার গাঢ় হয়, আখির পরে জল। ক্লাসরুম, সেমিনার, ইউনিভার্সিটি, ক্যান্টিন, আড্ডা, কাল থেকে সব অতীত। দেবপম বলে, জীবননাট্যের স্টেশনে বোধ হয় আর কখনো। দেবস্মিতা বলে, ছেড়ে আসা স্টেশনে আবার দেখা হবে পরজন্মে। বন্ধুত্ব, ভালোবাসা কখনো

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি থেকে সর্বোত্তম সুফল নিশ্চিত করার জন্য বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 100 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, আজ এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। বিপর্যয়ে এখনও পর্যন্ত 589 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7টি সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আজ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার বা NCORD-র 10ম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময়মতো আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির

0: দেশদত্তের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
1: ড্রোন আধারিত ড্রপস, সামুদ্রিক মার্গো সে কন্টেনারাইজ কার্গো, ডার্কনেট, ক্রিপ্টো পেমেন্ট, অর্ডার টু ডেলিভারি মডেল, পার্সলো কা উপযোগ, এ সব তরিকো সে ড্রগ কে কারোবার করনে ওয়ালো নে হামারি লড়াই কো অর কঠিন বানায়া। ইসলিয়ে হামারি প্রতিক্রিয়া ভি সামূহিক অর সংগঠিত হোনি চাহিয়ে।

0: লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এক বৈঠকে শ্রী শাহ 2026 থেকে আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক বিনাশ পক্ষের সূচনা করেন, যার অধীনে প্রায় 6,000 কোটি টাকার 2,09,500 কেজি মাদক নষ্ট করা হবে। মাদক পাচারকারীদের কাছে এই উদ্যোগ কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মা ড্রাগমুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএর সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। লন্ডনে আজ 10ম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা এবং স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: ইউকে এগ্রিমেন্ট ইজ আ টেমপ্লেট হুইচ ইজ ভেরি কম্প্রিহেনসিভ। ইটস নট ওনলি অ্যাবাউট ট্যারিফস এন্ড রুলস অফ অরিজিন, ইটস নট ওনলি অ্যাবাউট ট্রেড ইন গুডস এন্ড সার্ভিসেস, ইটস অ্যাবাউট কোলাবোরেশনস ইন টেকনোলজি, ইন এডুকেশন, কালচার, দি আর্টস। ইট ইজ ফোকাসড অন ব্রিংগিং দ্য বেস্ট অফ বোথ কান্ট্রিজ টু ইচ আদার। ইটস আ ফেয়ার, ইকুইটেবল, ভেরি ব্যালেন্সড এগ্রিমেন্ট।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ড্রাগস রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফ এর অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যক্ষেত্রে জনবিশ্বাস আইন কার্যকর করেছে। এর আওতায় ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006 অধীনে থাকা ছোটখাটো অপরাধের বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জনস্বাস্থ্য ও উপভোক্তা সুরক্ষার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বজায় রেখে ব্যবসায়িক কার্যকলাপ সহজতর করাই এই আইনের সংস্কারের লক্ষ্য। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাওয়া যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের সঙ্গে কাজে তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোন রকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
2: ये पार्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहाँ का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ।
0: এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকেও উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল আজ বিকেল 5টা থেকে কাজে যোগ দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলের 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণে করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের 10 দিন পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হোসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া নিয়ে শোক মিছিল বেরিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে আবার পড়ছি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার

0: চালু করেছে স্প্যানিশ ভাষায় আমিস্টাড অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি এমসিসি C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধবন্ধের লক্ষ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়ে সহমত হয়েছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিশ্চিত করেছেন। দুদেশের সামরিক প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কাতারের দোহায় ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এবং ইউএস আর্মিজ সেন্ট্রাল কমান্ডের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স আজ ব্রিটিশ সংবাদ সাইটের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, উভয় পক্ষই ফের সংঘর্ষের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ গ্রহণে সহমত হয়েছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। জার্মানিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে ভারত 7টি সোনা, 8টি রূপ এবং 9টি ব্রোঞ্জ, মোট 24টি মেডেল নিয়ে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে। পুরুষদের FIH প্রো হকি লীগ ম্যাচে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7টি সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর শুনছেন 100.1 FM Gold-এ। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: কোন গল্পের আসর নিয়ে। আবার সংবাদের পর সুদীপ্ত তাপস। আর আপনারা জানেন যে জুন মাস তার বিষয় ছেড়ে আসা স্টেশন। এ বিষয়ে এবার যে গল্পটি পড়ব তার নাম গ্যালোপিং, আর গল্পটি পাঠিয়েছেন রাজা বাগচি সৈকত, রায়পাড়া গুপ্তিপাড়া হুগলি থেকে। গল্পের নাম দিয়েছেন ওই যে গ্যালোপিং। দীপকের মেসেজটা হোয়াটসঅ্যাপে সিন হলেও দর্নিবার উত্তর দেয়নি। সুজাতা পাঁচটা মেসেজ করলেও একটাও দর্নিবারের ফোনে সিন হয়নি। বন্ধুরা মিলে এবার ফোন করে দর্নিবারকে, কিরে আমাদের ত্যাগ করে দিলি? এবারে ফোন ধরে দর্নিবার, বলে চলে গরিব বলে বোনের বিয়েতে ডাকেনি দীপক, স্ট্যাটাসহীন বেকার তাই সুজাতার সম্পর্ক রাখেনি, আর আজ উচ্চ পদে চাকরি পেতেই তোরা বিনয়ের অবতার, প্রাণের বন্ধুত্বে গরলের আস্বাদ চাই না বলেই গ্যালোপিং করতে শিখলাম তোদের কাছে। ফোনটা কেটে যায়।
1: ছেড়ে আসা স্টেশন নিয়ে পরের গল্পটি লিখেছেন প্রশান্ত সাহা আনন্দপল্লী, যাদবপুর, কলকাতা 32 থেকে। গল্পের শিরোনাম শুরু থেকে শেষ। 20 বছরের আলাপ, 19 বছরের ভালোবাসা, 12 বছরের দাম্পত্য জীবন শুরু হয়েছিল এই স্টেশনেই। তীব্র গরমে তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে ট্রেন থেকে নামতেই, মুখে চোখে জল দিয়ে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া। আমি ছিলাম সর্বক্ষণ তোমার ছায়া হয়ে, ভালোবাসা থেকে বিয়ে, তারপর শুরু অশান্তি, একসাথে মানিয়ে নেওয়ার সমস্যা। ডিভোর্স পেপারটা তোমায় দিলাম, ট্রেন ধরে চলে গেলে বুকের ভিতরটা একেবারে খালি, যেখানে শুরু হয়েছিল একসাথে পথ চলা সেই প্ল্যাটফর্মেই শেষ হলো কাহিনীটা।

0: করছি। একটা অজানা স্টেশনে ট্রেন থামল, বাবা নামছেন জল ভরতে। নিয়ে যাবি একবার?
1: গল্পের শিরোনাম সেই স্মৃতি, পাঠিয়েছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট অফিস, গণেশনগর, কাকদ্বীপ, সুন্দরবন থেকে। একটি অনামী স্টেশনে দাঁড়াতেই শোনা গেল ট্রাফিক ব্লকের কারণে ট্রেন ছাড়তে দেরি হবে। ঘর্মাক্ত শরীরে ট্রেন থেকে নেমে একটা বকুল গাছের তলায় বসল অরুণ। একই কারণে পাশে এসে বসল একটি মেয়ে। সরু সরু আঙুল দিয়ে ফোন ঘেঁটে চলেছে সে। তার মাথায় ঝরে পড়ছে বকুল ফুল। তন্ময় হয়ে দেখছিল অরুণ, ভাবছিল মেয়েটির ফোন নাম্বার চাইবে। কিন্তু কিছু বলার আগেই ট্রেন হুইসল বাজাল, মেয়েটাও উঠে গেল ট্রেনে। ছেড়ে আসা সেই স্টেশনের স্মৃতিটুকু আজও ভুলতে পারেনি অরুণ।
0: শিউলি জানা প্রামাণিক, কালীপুর গৌরাঙ্গতলা, বজবজ, কলকাতা, সেখান থেকে পাঠিয়েছেন এবারের গল্প। নাম দিয়েছেন দৃষ্টিভঙ্গি। ঢোলকের তালে কোমর দোলাচ্ছে বছর তিনেকের এক মেয়ে। হাতের অঙ্গভঙ্গি আর কোমরের মাধুনীতে সবার চোখ শিশুটির দিকে, প্রত্যেকের উঁকি ঝুঁকি, তাদের কৌতূহলকে প্রকাশ করছে তীব্রভাবে। একখানা লোহার বেড নিয়ে এই বয়সে মেয়েটা যা কসরত করল তা মনে রাখার মতো। পয়সার ঝনঝনানিতে ফিসফিসানি কানে এলো। এতটুকু মেয়েকে দিয়ে ব্যবসা হচ্ছে, কি মা সত্যি! আমার চোখে ভাসল খানিক আগের প্রত্যেকের কৌতূহলী দৃষ্টি। ট্রেনের হুইসল ফেলিলাম, ট্রেন, স্টেশন, প্ল্যাটফর্ম। মেয়েটা চলল আর একটা কামরার দিকে, চোখ ঝাপসা হলো।

0: মানুষ মানুষের জন্যে।
1: ফিরবো বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।
1: ফেলে আসা স্টেশন, এই নিয়ে গল্প পাঠিয়েছেন বিথি ব্রহ্ম, চাকদহ, নদিয়া থেকে। গল্পের শিরোনাম আমার চোখে জোনাকি। এখানে ট্রেন দাঁড়ায় না, হঠাৎই দাঁড়াল। স্টেশনের নাম জানলা দিয়ে উঁকি মেরে দেখি জোনাকিপুর। বাহ, কিন্তু নিতান্তই অবহেলায় আগাছায় ঢেকে রয়েছে সারা স্টেশন, লোকজনের পায়ের চিহ্নই নেই। পিছনেই দাঁড়িয়ে পলাশ আর কৃষ্ণচূড়া লাল আলো ছড়িয়ে দিচ্ছে, ঠিক আমার মতো। অবহেলা আর বঞ্চনার শিকার আমি, স্নেহ ভালোবাসাহীন কঠোর সংগ্রামী জীবনের ভারে নুয়ে থাকা এক যাত্রী। মুখে দুশ্চিন্তার আঁকিমুকি ঢেকেছে দাড়ির জঙ্গল, আলোকহীন চোখের গভীরে এখনো আশার জোনাকি জ্বলে। যদি যদি একটা যোগ্য কাজ জোটে।
3: পরে গল্পে চলে যাই, পাঠিয়েছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, MAMC টাউনশিপ, দুর্গাপুর। সেখান থেকে গল্পের নাম দিয়েছেন ইনোভেশন। দরিদ্র কৃষক পরিবারের ক্লাস 9-এর ছাত্র অঙ্কুর ভীষণ মেধাবী, বরাবরই স্কুলে ফার্স্ট হয়। বাবার সঙ্গে মাঠে যাওয়ার অভ্যাস সেই ছোটবেলা থেকেই। বর্ষার সময় চাষ শুরু হলে বাবাকে কৃষিকার্যে সাহায্য করত। অনাবৃষ্টিতে খরা আর অতিবৃষ্টিতে বন্যা, ছোট্ট মনে তাঁর ছিল অনেক ভাবনা। শিক্ষকের সাহায্য নিয়ে বৃষ্টির অতিরিক্ত জল সংরক্ষণের একটি মডেল তৈরি করে ফেলল। জেলা বিজ্ঞান মেলায় প্রথম পুরস্কার পেয়েছিল অঙ্কুর। ওই মডেলের সুবাদে দিল্লি IIT থেকে ডাক এসেছিল অঙ্কুরের, সেখানেও বাজিমাত করে সেরা সেরা মডেল নির্বাচিত। গায়ের ছোট্ট স্টেশন থেকে কখন যে অঙ্কুর দেশের শীর্ষ স্পেস স্টেশনে পৌঁছে গেল তা নিজেই বুঝে উঠতে পারেনি।
1: এরপরের অনুগল্পটি পাঠিয়েছেন শর্বরী চক্রবর্তী, শরৎ চ্যাটার্জি রোড, লেকটাউন, কলকাতা থেকে। গল্পের শিরোনাম স্বপ্নের ট্রেন। ছোটবেলা থেকে এই আবির দারুণ ছবি আঁকত। একমাত্র ছেলেকে বাবা মা ভর্তি করেছিলেন আকার স্কুলে। হঠাৎই এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে 15 বছরের আবির আশ্রয় পেল মামার বাড়িতে, নিজের বাড়িতে তালা। পড়াশোনার বাইরে কোনো স্বপ্নের জায়গা নেই মামার বাড়িতে। রং, তুলি, সব হারিয়ে গেল। পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত আবির নিজের বাড়িতে এলো। তালা খুলে ঘরে ঢুকে দেখল ইজেলের ওপর তার আঁকা অসমাপ্ত মায়ের পোর্ট্রেটটা। আবির বুঝল বুকের গভীরে ফেলে আসা স্টেশনে আবার এসে দাঁড়িয়েছে স্বপ্নের ট্রেন।

এবারের গল্প সেও মাকে নিয়ে। গল্পটি পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত ধারসা কাজীপাড়া কাওড়া থেকে। গল্পের নাম দিয়েছেন শেষ ট্রেনটাও। আজকাল প্রায়ই নিজের কাঠ গড়ায় দাঁড়ায় সঞ্জয়। শৈশবে বাবাকে হারিয়ে মাই জীবনের সব, সেসব কঠিন অধ্যায় অতীত। গৃহে নিরন্তর অশান্তি, মা চক্ষুশূল। অগত্যা জনশূন্য বুড়াই স্টেশনে মাকে ফেলে রেখে সঞ্জয়ের সেই যে ফিরে আসা, আর সে মুখও হয়নি। মাকে বোকা বানিয়ে অনাকাঙ্ক্ষিত সুখ, পাশাপাশি অনুতাপও বাড়ল সঞ্জয়ের। আত্মহত্যাতেও স্বস্তির শ্বাস মিলবে না, বুড়াই রেলপথে পা রাখারও সাহস হয়নি আর। সে যে মাতৃ

0: ঘণ্টা, আত্মহত্যাতেও স্বস্তি অসম্ভব। যন্ত্রণাদগ্ধ সঞ্জয় অনুতাপে জর্জরিত। এভাবেই জীবনের শেষ ট্রেনটাও হারাল হঠাৎই।
1: পরের অনুগল্পের শিরোনাম রেডিও স্টেশন, পাঠিয়েছেন শীর্ষেন্দু গায়েন, যাদব ঘোষ রোড, সরসুনা, কলকাতা থেকে। ছোট্ট অপু হাওড়া স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ইডেন গার্ডেনের কাছে আসতেই বাবাকে বলে, বাবা ওটা কি বাবা? বাবা বলেন, ওটা একটা স্টেশন।
2: কিন্তু ট্রেন কোথায়? তুমি আমাকে বোকা বানাচ্ছ তাই না বাবা?
1: না অপু, এখান থেকে দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও ট্রেন যায়। অদৃশ্য সেই ট্রেনের নাম বেতার তরঙ্গ।
2: চলো না বাবা, দেখে আসি।
1: না অপু, ওখানে যেতে গেলে জীবনে কৃতি হতে হবে, নিজেকে প্রতিষ্ঠা করো, দেখবে স্টেশন থেকেই তোমাকে ডেকে নেবে।
3: ছোট্ট অপু স্বপ্ন দেখা শুরু করে।
0: পরের গল্প সুদেষ্ণা দত্ত বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন এই গল্প। গল্পের আলাদা করে কোনো নাম দেননি। পাহাড়ি পথে ঘুম থেকে টয় ট্রেনে চলেছি বাতাসিয়া লুপে। মেঘের চাদর জড়িয়ে কুঝিকঝিক শব্দে চা বাগানের বুক ছিঁড়ে এগিয়ে চলেছে ট্রেন। বাতাসিয়া লুপে মেঘ চন্দন জলে স্নান করাবে বলে তার চাদর থেকে বার করে আনল পাহাড়কে। নাকে এসে লাগলো সেই চন্দন ঘ্রাণ, ঝিকঝিক শব্দ স্পষ্ট থেকে স্পষ্টতর। রাজেশ খান্না বুঝি স্বপ্নের রানী বলে ডেকে উঠলেন, ঠেলা বাড়ল। রাজেশ খান্না নন, মায়ের ঠেলা। ঝিকঝিক শব্দ প্রেশার কুকারের। ঘুমের রাস্তায় পাড়ি দিয়েছিলাম বাল্যে ফেলে আসা ঘুম স্টেশনে।

0: চলে যাচ্ছি পরের অনুগল্পে। পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রামডিহা, জয়পুর, বাঁকুড়া থেকে। শিরোনাম, ফিরে পাওয়ার শান্তি। শ্যামলি দড়ি ছিঁড়ে খোলা মাঠে পালালে রমেশদা চরম দুশ্চিন্তায় পড়ে যান। এই তপ্ত রোদে সারা মাঠে শ্যামলিকে খুঁজে ক্লান্ত হয়ে পড়েন তিনি। এদিকে অনেক দিন পর সবুজ ঘাস খেয়ে শ্যামলি মনের সুখে এক বটগাছের তলায় নিশ্চিন্তে তখন ঘুমোচ্ছিল। অবশেষে রমেশদা সেখানে পৌঁছলেন। তখন সূর্য ঠিক মাথার উপর। প্রচণ্ড গরমে শ্যামলিকে ফিরে পেয়ে রমেশদা হাঁপ ছেড়ে বাঁচলেন। ছেড়ে আসা স্টেশনের চেনা স্বস্তি আর বটগাছের শীতল হাওয়া মিলে মিশে ক্লান্ত রমেশদার প্রাণটা নিমেষেই যেন জুড়িয়ে দিল।
1: পরের গল্প, দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। গল্পের শিরোনামও দিয়েছেন বিষয়ের মতোই, ছেড়ে আসা স্টেশন। অনেকদিন পর কমলেশ বাড়ি ফিরছে ট্রেনে। মা তাকে ফোনে বলেছে তার বাবা অসুস্থ। মায়ের ফোন পেয়েই কমলেশ ট্রেনে উঠে পড়ে। ভোরের ট্রেনের জানলার পাশে বসে ছেড়ে আসা স্টেশনের যাত্রীদের ওঠানামার দৃশ্য দেখতে তার ভালোই লাগছিল। কমলেশ হঠাৎ একটা স্টেশন দেখতে পেল, শুধু সবুজে ঘেরা। স্টেশন প্ল্যাটফর্মটাই ফুলে ফুলে ঢাকা, যেন স্বর্গীয় পরিবেশ। দিনেও মানুষজন খুব একটা নেই। কমলেশের নামতে ইচ্ছে করছিল না একটু ঘুরে দেখার। কমলেশের নামতে ইচ্ছে করছিল একটু ঘুরে দেখার। ছেড়ে আসতে হল বাড়ি ফেরার টানে।
0: এরপরে বনানী বিশ্বাস, অভিষিক্তা দুই, কালিকাপুর, কলকাতা 78 থেকে লিখছেন। অনুগল্পের শিরোনাম, দাও ফিরে সে অরণ্য। ইউনিভার্সিটির বন্ধু সৃঞ্জনের নববধূ রূপে ছায়া সুনিবিড় শান্তির নীড় শালবনির শ্বশুরবাড়িতে শ্রীরূপার আনন্দের কয়েকটা দিন। চাকুরিকালীন কলকাতায় ঘরে বাইরে ব্যস্ততাময় জীবনে প্রতিনিয়ত দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝিতে, তাদের বৈবাহিক সম্পর্কে দূরত্ব। বর্তমানে শ্রীরূপার অফিস শালবনি ছাড়িয়ে। ইদানিং স্টেশনটিতে এলে অজান্তেই মনটা ব্যাকুল হয়ে ওঠে। একটা দীর্ঘশ্বাস পড়ে। সেদিনের দ্বন্দ্বগুলো সময়ের ব্যবধানে অনেকটাই শুদ্ধ। আবার ফিরতে চাইছে মন ট্রেনের কামরায় হঠাৎ দেখা সৃঞ্জনের সঙ্গে। আরে, শ্রীরূপা না, নেমে এসো শালবনিতে। শ্রীরূপার মরুভূমির হৃদয় চাইছে দাও ফিরে সে অরণ্য।

অন্য গল্পের আসর, সঙ্গে সুদীপ্ত আর তাপস, জুন মাস, বিষয় ছেড়ে আসা স্টেশন। এবারের গল্প পাঠিয়েছেন উদিতা ডিঙ্গাল কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। গল্পের নাম দিয়েছেন আলাদা করে কোনো নাম নয়, ওই একই ছেড়ে আসা স্টেশন। হাওড়া থেকে পাঁশকুড়া গ্রামী ট্রেনের কামরায় কিশোরীটি তার মাকে বারবার বলছে, মা একবার দেউলটি স্টেশনে নেমে পড়ো না, রূপনারায়ণের তীরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

0: স্মৃতি বিচরিত জন্মভিটির শরৎকুঠি একটু ঘুরে দেখব। ক্লাসে ম্যাম বলতেন, সময় করে জায়গাটা দেখে আয়। ওই রূপনারায়ণের তীরে বসে শরৎবাবু ইন্দ্রনাথ শ্রীকান্তের মতো চরিত্র নির্মাণ করেছিলেন। তুই থামবি, তোর মামা দাদু মুমূর্ষ, তাকেই আমরা দেখতে যাচ্ছি, ভুলে গেলি? আমি সহযাত্রী, ওদের দুজনের কথা শুনছিলাম। এই মেয়ে, তোমার নাম কি?
1: আমার নাম তিন্নি।
0: তারপর তিন্নির মাকে বললাম, কি আর বলি, আপনাদের এখন দুঃসময়, সময় করে মেয়েকে ওই জায়গাটা একবার দেখিয়ে আনবেন, ভারী সুন্দর জায়গা।
2: পরের অনুগল্পের শিরোনাম ফিরে না আসা পথ, পাঠিয়েছেন জয়শ্রী মাইতি, জয়শ্রী পার্ক, বেহালা থেকে। উচ্চশিক্ষার জন্য মা বাবার থেকে চোখের জলে বিদায় নিয়ে দূর শহরে পাড়ি দিয়েছিল নম্রতা। তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় মা, তোর সাথে অনেক কথা আছে আমার। মায়ের চিঠিতে অস্থির হয়ে ওঠে নম্রতা, উত্তরে জানায়, পরীক্ষাটা শেষ হোক মা, নিশ্চয়ই যাব। পরীক্ষার মাঝেই খবর আসে, দুর্ঘটনায় মা পাড়ি দিয়েছেন অমৃতলোকে। অশ্রুবাড়ি মুছে মায়ের ছবিতে শেষবারের মতো প্রণাম করে নম্রতা, বলে, আর তো কোনোদিন তোমার না বলা মনের কথা শুনতে এই শান্তির পিত্রালয়ে আসা হবে না মা। ফেরাও হয়নি নম্রতার সেই ছায়া তরু ঘেরা সুশীতল মৃত্তিকা নিড়ে।

0: ফিরবো বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আর আজকের অনুগল্পের আসর শুনছেন সুদীপ্ত আর তাপসের সঙ্গে। আমরা যাব সংবাদ বিরতিতে, তারপর ফিরব রাত 11:10।

0: এই গানের হাত ধরে আমরা আবার ফিরে এলাম আজকের অনুগল্পের আসরে, সুদীপ্ত আর তাপস।
1: আমাদের জুন মাসের অনুগল্পের বিষয় ছেড়ে আসা স্টেশন নিয়ে আপনাদের পাঠানো অনুগল্পের এই আসরের মাঝে আমরা শুনে নেব এই মুহূর্তে দুটি মাসের দুজন বিজয়ীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের এফএম এর প্রোগ্রাম এক্সিকিউটিভ পায়েল চট্টোপাধ্যায়।
2: আজ আমরা অনুগল্প বিজয়ীদের নিয়ে নতুন একটা পর্বে চলে এসেছি। এই পর্বটা একটু বিশেষ। কেন বিশেষ? ওই যে, যদি আমার প্রথম কথাটা একটু আপনারা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। বিজয়ীদের এই অনুগল্পের পর্বটাতে দুজন বিজয়ী রয়েছেন। কে কে রয়েছেন আগে একটু আলাপ করে নিই।
3: আমি এসেছি কৃষ্ণনগর নদিয়া থেকে, চন্দনা মুখোপাধ্যায়।
4: আমি এসেছি চন্দননগর থেকে, রুমা মুখোপাধ্যায়।
2: কি মজার কোইন্সিডেন্স দেখুন, চন্দননগর থেকে এসেছেন একজন, আর একজন কৃষ্ণনগর। মোটামুটি দুটোই, দুটো জায়গায় মফস্বল এবং মিষ্টি, তারপরে কৃষ্ণনগরের পুতুল, দুটো জায়গারই নিজস্ব একটা বিশেষত্ব আছে যেটা কলকাতার থেকে অনেকটা আলাদা। আর একটা মজার বিষয় হচ্ছে, চন্দনাদি রয়েছেন আর রুমাদির বাড়ির জায়গার নাম চন্দননগর। মানে চন্দনা, চন্দননগর, কৃষ্ণনগর, মোটামুটি আজকের পর্বটা একেবারে জমজমাট।
3: এবং কোথায় যেন একটা মিল আছে যে আমাদের কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র, এই চন্দননগর এবং কৃষ্ণনগর দুটো জায়গারই জগদ্ধাত্রী পুজো ভীষণভাবে বিখ্যাত, জগৎ বিখ্যাত বলতে গেলে, মানে বলতে গেলে কেন একেবারেই। তো এই দুটো জায়গাতেই আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র দুটো জায়গাতেই জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন করেছিলেন।
2: ঠিক। বাহ, এবার আমরা একটুখানি প্রশ্নে চলে আসি। আমি প্রথমে যাব চন্দনাদির কাছে। চন্দনাদি বোধহয় অক্টোবর 2025-এর বিজয়ী পর্বের,
4: একদম।
2: কিন্তু আপনি এতদিন আসতে পারেননি।
4: আমি একটু অসুস্থ ছিলাম, একটু কেন, আমার একটা বড় অপারেশন হয়েছিল আর কি, সেই কারণে আমাকে ফোন করা হয়েছিল, কিন্তু আমি একটু সময় চেয়ে নিয়েছিলাম আকাশবাণীর কাছ থেকে, তো ওনারা আমাকে সেটা কনসিডার করেছিলেন, আবার আজকে ডেকেছেন, আমি এসেছি।
2: বাহ, এখন আপনি ঠিক আছেন?
4: এখন ঠিক আছি।
2: বেশ, আর রুমাদির কাছে জানতে চাইব। রুমাদি আমাদের মে মাসের অনুগল্পের বিজয়ী। রুমাদি কি লেখালেখি নিয়মিতই করেন?
5: হ্যাঁ, আমি 2016 থেকে, মানে যখন ছেলে মানে উচ্চ শিক্ষার জন্য

0: বাইরে চলে গেল, তখন থেকে আমি নিয়মিত লেখালেখি করি।
1: 2016 সাল থেকে?
0: হ্যাঁ,
1: আমি বিভিন্ন পত্র পত্রিকায় লেখা পাঠান।
0: হ্যাঁ, পত্র পত্রিকায় লেখা পাঠাই, আমার নিজস্ব বইও বেরিয়েছে অনেকগুলি।
1: আচ্ছা, অনুগল্প কি আকাশবাণীর জন্যই প্রথম লিখলেন নাকি আগেও লেখা?
0: না, আমি আগেও লিখেছি।
1: বেশ, আর চন্দনাদির লেখালেখির বিষয়ে একটু বলুন।
2: আমার লেখালেখি বলতে, আমি পেশাগতভাবে এখন মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সঙ্গে জড়িত, রাজ্য স্বাস্থ্য দপ্তরে, সেই জন্য একটু হয়তো সময় সুযোগটা খুব কম থাকে, সবকিছু সামলে লেখালেখিটা সেই অর্থে যতটা পারি আমার শখে কলম ধরা। তো ছোটবেলায় লেখার অভ্যেস ছিল, সেই সূত্র ধরেই এখন আকাশবাণীর সব পত্র সাহিত্যের আসরেই আমি লিখে থাকি, আর বিভিন্ন পত্র পত্রিকাতেও লিখি এবং সেগুলো প্রকাশিতও হয়। নিজস্ব সংকলন এখনো করে উঠতে পারিনি, ইচ্ছে আছে, গল্প লিখি।
1: বেশ, আশা করছি খুব তাড়াতাড়ি আপনি নিজের সংকলন প্রকাশ করতে পারবেন। এবং কর্মসূত্রে কি হয়, নানান অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতাগুলো কি লেখায় ফুটে ওঠে?
2: একদম, কারণ আমি তো একদম মাটির মানুষের সঙ্গে থাকি, সেই জন্য আমার তারাই আমার বারবার করে উঠে আসে আমার লেখার মধ্যে, এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতেই মানে অনেকটা আমি ওখান থেকে রসদ পেয়ে যাই।
1: আর জীবনের অভিজ্ঞতা যতটা সাহিত্যের রসদ দিতে পারে, আমার মনে হয় না কোনো বই ততটা দিতে পারে বলে।
2: একদম একদম ঠিক কথা।
1: রুমাদি পেশাগতভাবে কি কোনো কাজের সঙ্গে যুক্ত?
0: না, আমি গৃহবধূ।
1: বেশ, তার সঙ্গে লেখালেখি চলে?
0: লেখালেখি, আমার গান আছে, আঁকা আছে, আমি নিয়মিত বেলুড় মঠ এবং ঋষরাজে বোস হাউস সেখানে অধ্যাত্মবিদ্যা নিয়ে চর্চা করি, তো এই সব নিয়ে আমার জগৎ।
1: বাহ, এটা একেবারেই একটা নিজের বেছে নেওয়া জগৎ এবং বোধহয় মানসিক শান্তির জায়গা থেকে ভীষণ অন্যরকম।
0: অবশ্যই অবশ্যই।
1: আকাশবাণী কলকাতার FM গোল্ডের অনুগল্পের আসর শোনা হয় রুমাদি?
0: হ্যাঁ, আমি যখন থেকে এটা শোনা শুরু করেছি তখন নিয়মিতই এটা আমি শুনি।
1: বেশ, আর চন্দনাদি তো বোধহয় রেডিওর বহু পুরনো শ্রোতা।
2: একদম একদম, ছোটবেলা থেকে শোনা, তবে অনুগল্পটা আমার 2022 সাল থেকে শোনা এবং লেখা
1: নিয়মিত
2: নিয়মিত। একদম।
1: বেশ, অনুগল্পে কি এই প্রথমবার নির্বাচিত হওয়া?
2: হ্যাঁ, এটা প্রথম নির্বাচিত হওয়া।
1: তাহলে মানে 4 বছর পরে প্রথম নির্বাচন, নিশ্চয়ই অনুভূতিটা বিশেষ?
2: খুব বিশেষ, খুব বিশেষ। এবং সেই সময় মানে আমি নিয়মিত শুনি, কিন্তু একটুখানি বলি এইটা, মানে যখন আমি সেরা হলাম সেই দিনটাই আমি দুর্ভাগ্যবশত শুনতে পাইনি, কারণ তখন আমি খুব অসুস্থ এবং সেদিন আমি কলকাতায় এসেছিলাম ডাক্তার দেখাতে, তারপরে ফিরতে অনেকটা রাত হয়েছিল, সেই দিনকে আমার শোনা হয়নি। কিন্তু আমাদের যে মানে একটা শ্রোতার যে একটা পরিবার আছে, তারা আমাকে মানে সকালবেলা ফোনটা খোলার পর থেকেই আমার একটা অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছিল সেদিন, যে সবাই শুভেচ্ছা বার্তা দেখছি, দিদি সেরা গল্পের জন্য শুভেচ্ছা এরকমভাবে জানাচ্ছে, আর এক দাদা, রেডিও তুতো দাদাই বলবো, উনি আমাকে রেকর্ডিংটা পাঠিয়ে দিলেন অনুগল্পের। মানে সে যে কি অনুভূতি সেটা আমি শেয়ার করতে পারছি না, হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব আনন্দিত হয়েছিলাম মানে ওই সময়, খুব
1: সে সময় আপনি অসুস্থও ছিলেন, সেটা কিন্তু বোধহয় খানিকটা মানে অসুখ সারিয়ে দিয়েছিল।
2: একদম একদম।
1: বেশ, রুমাদি তো বোধহয় এই প্রথমবার আকাশবাণীতে পা রাখলেন, কেমন লাগছে?
0: এটা একটা অসাধারণ অনুভূতি, কারণ আকাশবাণী আমাদের কাছে একটা না মন্দিরের মতন জায়গা, মানে ছোট থেকে আমি একদম ছোটবেলায় শিশু মহলে এসেছিলাম অডিশন দিতে, তো সেই একটা আছে, তো এই ভালো লাগার কোনো মানে ভাষা আমি প্রকাশ করতে পারবো না।
1: বেশ, দুজনকেই অনেক ধন্যবাদ, আপনারা আকাশবাণীতে এলেন এবং আপনাদের অনুভূতি ভাগ করে নিলেন। আশা করব আপনারা আকাশবাণী কলকাতার পাশে থাকবেন, রেডিও শুনবেন, FM গোল্ড শুনবেন, অনুগল্পের আসর শুনবেন এবং অন্যান্য অনুষ্ঠানও শুনবেন। আর কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরের পুতুল, চন্দননগরের মিষ্টি, সব মিলিয়ে আপনারা ভালো থাকুন।
0: চন্দননগরের লাইট থাকবেন,
2: সবাইকে ধন্যবাদ।
1: চন্দননগরের আলোকসজ্জাও একটা বিরাট একটা বিষয়,
0: বিশ্ববিখ্যাত।
2: ধন্যবাদ,
0: ধন্যবাদ,
2: নমস্কার।
3: আজকের অনুগল্পের আসরে এতক্ষণ শুনছিলেন দুমাস অর্থাৎ বিগত দুমাস তাদের বিজয়ীদের সঙ্গে আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ পায়েল চট্টোপাধ্যায়ের কথোপকথন।

0: অনুগল্পের আসর। এবার আপনাদের গল্পের ঝুলি খুলব আমরা, সুদীপ্ত আর তাপস। অনিতা চৌধুরী পাঠিয়েছেন অমূল্য কানন, শ্রীরামপুর হুগলি থেকে তার গল্প। গল্পের নাম দিয়েছেন স্মৃতি বিজড়িত স্টেশন। সেবার উত্তরবঙ্গ যাচ্ছি, হঠাৎ ট্রেন দাঁড়ায়। বাবা বলে, আরে, তারপর জানলা দিয়ে দৃষ্টি ছোঁড়ে শাখা প্রশাখায় ভর ভরন্ত গাছগুলিতে পাখিদের কলকাকলি, তলায় যাযাবরদের আস্তানা, কেউ জিরোচ্ছে, কপোত কপোতেরা মুখোমুখি, এসব আনন্দ দৃশ্যের তন্ময়তায় ট্রেন ছেড়ে দিতে বলে। তখন আমি ওই স্টেশনের স্টেশন মাস্টার। উদ্যোগ নিয়ে কিছু গাছ স্টেশন চত্বরে লাগাই, দু মাসের মাথায় অবসর নিই, সহায়ক ছেলেটির উপর দেখভালের দায়িত্ব দিয়ে আসি। তারপর ট্রেন থেকেই ওগুলির ক্রমবর্ধমান দেখেছি, নামা হয়নি। আজ দেখলাম গাছগুলির অবদানে কতজন কতভাবে উপকৃত।
1: স্টেশন পেরিয়ে নতুন পথ, ভারতী চট্টোপাধ্যায় হেতিয়া জয়পুর বাঁকুড়া থেকে লিখছেন। জামাইষষ্ঠীর ভুরিভোজ আর হৈহুল্লোর শেষে সদ্য বিবাহিত পারমিতা যখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করবে, ঠিক তখনই পোষা কুকুর টমি ছুটে এসে দাঁত দিয়ে তার শাড়ির আঁচল টেনে ধরল। টমির অবুজ চোখের আকুতি পারমিতার চোখে জল এনে দিল। কিন্তু সে তো আর আগের পারমিতা নেই, বাপের বাড়ির সেই স্টেশনকে ছেড়ে সে এখন নতুন জীবনে পা দিয়েছে। এক বুক নস্টালজিয়া আর নতুন সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পারমিতা এগিয়ে চলল সামনের দিকে।

এরপর যে গল্পটা পড়ব সেই গল্পের কোনো শিরোনাম দেওয়া নেই। গল্পটি পাঠিয়েছেন ইতি কথা নাগর চাঁদ, ক্যারব নীলিমা সরকার, স্বরূপগঞ্জ নবদ্বীপ থেকে। এক জঙ্গলাকীর্ণ আম্রকানন বেষ্টিত জমিদারি এস্টেট মহেশগঞ্জ। এই গঞ্জ এস্টেটের গা ঘেঁষে বয়ে চলেছে জলঙ্কি নদী, ভাগীরথীর সঙ্গে মিলিত হতে। মহেশগঞ্জ এস্টেট প্রসাদের রানী তথা নবদ্বীপের প্রথম এমপি ইলা পাল চৌধুরী সাধারণ মানুষের জন্য শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট ন্যারোগেজ রেল লাইন চালু করেন। মহেশগঞ্জ হয় একটি রেল স্টেশন, এখানে প্রাথমিক বিদ্যালয় বসান, তল্লাটি প্রথম ফ্ল্যাশ লাইট বসে। এই মহেশগঞ্জ

0: স্টেটে স্টেশনে আম্রকাননে রাজপ্রাসাদে অপুর সংসার, পথের পাঁচালি সবার উপরে বাংলা চলচ্চিত্রর শুটিং হয়েছিল। স্কুলটি আছে, মাঠের চড়ক মেলাও আছে, নেই আমবাগান, রাজপ্রাসাদ, এখন সেখানে নবদ্বীপ বিডিও অফিস, মহেশগঞ্জ রেল স্টেশন আর নেই, ব্রডগেজ করবে বলে ন্যারোগেজ তুলে ফেলায় লাইনটুকুও অবশিষ্ট নেই, পড়ে আছে অজস্র স্মৃতি নিদর্শন।
1: এবারের গল্পের শিরোনাম আমবাগান। লিখেছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা রানাঘাট নদিয়া থেকে। গ্রামের মেধাবী ছেলে অর্ক কর্মসূত্রে প্রবাসে, নানান ব্যস্ততায় দেশের মাটিতে পা না পড়লেও মনের আয়নায় সারাক্ষণ উঁকি দেয় সবুজে ঘেরা আমবাগান আর পুকুর পাড়ে বন্ধুরা মিলে কত না আড্ডার স্মৃতি। তাই গ্রীষ্মের ছুটিতে বাড়িতে পা রাখতেই বন্ধু বাবাইকে ডেকে বেরিয়ে যায় সেই আমবাগান আর পুকুর পাড়ের দিকে। কিন্তু সেখানে গিয়ে হতবাক সে, না আছে আমবাগান, না আছে পুকুর পাড়, চোখের জলে ভেসে উঠল সেই কংক্রিটের জঙ্গল।
0: পরের গল্প, নাম দূরত্ব, পাঠিয়েছেন ডাক্তার শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ, ঢোলাঘাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। ট্রেনটা আবার সেই ছোট্ট স্টেশন ছুঁয়ে গেল। জানলার ধারে বসে অনির্বাণ নাম ফলকটা পড়ার চেষ্টা করল। এই প্ল্যাটফর্মেই একদিন বাবা বলেছিলেন, যা মানুষ হ। তারপর শহর, চাকরি, সংসার সবই হলো, শুধু ফেরা হলো না। আজ স্টেশনটা বড় নির্জন, বাবা নেই, মা নেই, ট্রেন এগিয়ে যায়। অনির্বাণ ভাবল, স্টেশন নয়, আসলে বড় হয়ে গেছে দূরত্বটাই।

0: চলে যাচ্ছে পরের অনুগল্পে। পাঠিয়েছেন বিশ্বনাথ পাকরাশি শ্রীরামপুর হুগলি থেকে। গল্পের শিরোনাম ফাঁক। জজ ম্যাডাম দুজনকেই আর একবার ভাবতে বললেন। লোকটা চুপ। ফুলটুরানি বলল, ওই নেশাখোরের সঙ্গে আমার সব শেষ। সই করলেন ম্যাডাম। কোথায় গেছিল লোকটা, ফিরে এলো টলায়মান। ফুলটু পুড়ছিল। বাসে উঠতে গাল লেপটে লোকটা উঠল, লাল চোখে গর্জাল,
1: বাস ভাড়া নেই জানিস না।
0: ফুলটুর উল্টো দিকের সিটে বসে লোকটা ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে। জাগালো কন্ডাক্টর। কানসাপটায় বলল,
1: এই ভাড়াটা দে না তো বেঁধে রাখবো সারা রাত।
0: সবাই নেমে গেল। হাউ হাউ কেঁদে উঠল লোকটা। ফুলটুরানির সঙ্গে সত্যি সত্যি ছাড়ান কাটান সারা। সেই ফাঁকটুকুই তাকে পোড়াচ্ছে।
2: এবারের গল্প পাঠিয়েছেন হচ্ছে লক্ষণ দাস ঠাকুর। মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান থেকে। গল্পের নাম দিয়েছেন জীবন স্টেশন। প্রিয়ব্রতবাবু লেকের ধারে প্রান্তিক পার্কে সেদিন জলের দিকে তাকিয়ে একাই বসেছিলেন। অস্তমিত সূর্যের লাল আলোয় জলের মধ্যে দোল খাওয়া গাছের প্রতিবিম্ব ছেড়ে আসা জীবন স্টেশনগুলোর স্মৃতি তাকে উত্তেজিত করে তোলে। লাঠিটা সামনের দিকে উঁচিয়ে বলে ওঠেন, ওই তো শৈশব কৈশোরের স্টেশন ধোঁয়া না ছেড়ে শুধু হুইসেল দিয়ে যৌবন স্টেশনে গিয়ে থামল অনেকক্ষণ। বহু যাত্রী রানাগুনা কুলাকল, তারপর ধীরে ধীরে প্রৌঢ়ত্ব পার হয়ে অন্তিম বার্ধক্য স্টেশনে এসে দাঁড়ালো। এবার আমি গন্তব্যের দিকে হাঁটতে থাকি বলে প্রিয়ব্রতবাবু লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে হঠাৎ প্রতিবিম্বের দিকে এগিয়ে যেতে লাগলেন।
0: এরপরের অনুগল্পটি লিখেছেন নিবেদিতা ঘোষ আন্দুল, ঝোড়হাট, হাওড়া থেকে। গল্পের কোনো শিরোনাম উনি দেননি। ছেড়ে আসা স্টেশনটা আমার বাড়ির খুব কাছেই, সাঁকরাইল থেকে আন্দুল ঢোকার মুখটায়, নতুন ব্রিজের কাছে। ব্রিজটা এখনো চালু হয়নি। একলা ট্রেনটা ব্রিজটার কাছে থেমে গেলেই দরজার সামনে গিয়ে দাঁড়াই, ব্রিজটার কাছে চলে আসি একেবারে। ব্রিজের ঠিক তলাটায় পায়ে চলা সরু একটা মেঠো পথ, দুপাশে কলাপাতা সবুজ ঘন ঘাস, মাঝখানে বকের মতো মাথা উঁচিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে অজস্র ফুল। ইচ্ছে করে ছুটে চলে যাই কিন্তু হয় না। একলা মেয়ের একলা হওয়া হয় না।

0: চলে এসছি আজকের অনুগল্পের আসরের পরের গল্পগুলো নিয়ে। সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহেশ ও হুগলি থেকে পাঠিয়েছেন গল্প। গল্পের নাম দিয়েছেন কামারকুণ্ডু। একসময় ট্রেন পাল্টানোর জন্য কামারকুণ্ডু স্টেশনে বিকেলের দিকে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করতে হতো। তখন রাজধানী এক্সপ্রেস পাস করত। আশ্চর্যের বিষয়ে ট্রেনের গতি কমিয়ে ড্রাইভারের আসন থেকে কিছু কয়েন নিক্ষিপ্ত হতো, আর একজন রমণী সেগুলো কুড়িয়ে নিয়ে রেল বস্তির নিজের ঝুপড়িতে ঢুকে পড়ত। কিংবদন্তি বলে, একদিন ট্রেনটি দীর্ঘ সময় বিশেষ কারণে যখন ওই নির্জলা স্টেশনে আটকে পড়ে, ওই রমণী রেলকর্মীদের পাশের টিউবওয়েলের পানীয় জলে তৃষ্ণা নিবারণ করিয়েছিলেন। আজও কি সেখানে সেই দৃশ্য আর দেখতে পাব?
1: পরের অনুগল্পটি পাঠিয়েছেন ধ্রুবজ্যোতি বাগচি, বারাসাত হাউজিং এস্টেট, নোয়াপাড়া, কলকাতা 125 থেকে। অনুগল্পের শিরোনাম যা হারিয়ে যায়। ল্যাপটপ খুলতেই মেলের ইনবক্সে আপনার গল্প মনোনীত হয়নি। আজকের কাগজে কবিপক্ষের একটি অনুষ্ঠানের সমালোচনা। অনিন্দ মিত্রর গান এখন শ্রোতাদের আবিষ্ট করে না আর। শাগনিকের ছেলের বৌভাতের নেমন্তন্ন খেয়ে ফেরার সময় মিলির মন্তব্য, তুই যেন একটু তাড়াতাড়ি বুড়িয়ে গেলে। সবকিছুর বাইরের দহন জ্বালাকে তীব্র করে। এককালে সেরা দৈনিকের নিয়মিত লেখক, সশ্রদ্ধ গুরুর শিষ্য অনিন্দ মিত্রর গান, সেই গান থেকে মুখ ফিরিয়ে নেওয়া শ্রোতা, প্রেমিকা থেকে গৃহিণী হওয়া মিলির খোঁচায় বিদ্ধ অনিন্দ অনুভব করে স্নিগ্ধ।

0: তরু ছায়ার মায়া জড়ানো স্টেশনটা সে ছেড়ে এসেছে, সেখানে আর কি ফেরা যাবে?
1: গল্প পাঠিয়েছেন শুভাশিস নাথ, চতুর্বি ক্রিমেটোরিয়াম স্ট্রিট, কলকাতা 14 থেকে। আচ্ছা, গল্পের নাম দিয়েছেন জীবনতলা হল্ট। ট্রেন লেট, টেনশন, তাপমাত্রার ঊর্ধ্বগতি, নো স্মোকিং, যাচ্ছে তাই অবস্থা, কি যে করি। হঠাৎ নজর পড়ল সরীসৃপটার দিকে, ট্রেন লাইন দিয়ে হাত করি লম্বা। কাল কি একটা এঁকে বেঁকে চলে গেল, লম্বা কালো কি একটা এঁকে বেঁকে চলে গেল। কি গেল ওইটা? কোনটা? ওই যে সাপের মতো। ওহো, এটাও বুঝতে পারলেন না? আধ ঘন্টা আগে একটা সুপারফাস্ট ট্রেন স্টেশন ছেড়ে গেছে, কিন্তু অতি দ্রুত গতিসম্পন্ন বলে ট্রেনের ছায়াটা ট্রেনটাকে ফলো করতে পারেনি, কোনোদিনই পারে না। ট্রেনের ছায়াটা স্টেশন ছেড়ে এখন গেল।

ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে।

0: পাঠিয়ে দিন 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ড এ।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড, FM গোল্ড।
2: অনুগল্পের আসরে একেবারে শেষ মুহূর্তে আমরা রয়েছি সুদীপ্ত আর তাপস, কারণ এবার সময় হচ্ছে জুন মাসের অনুগল্পের আসরের বিজয়ী, যিনি, তার নাম বলা এবং তার গল্পটা আর একবার ভাগ করে নেওয়া।
3: আমাদের জুন মাসের বিষয় ছিল ছেড়ে আসা স্টেশন, আর ছেড়ে আসা স্টেশন নিয়ে যিনি এ মাসের বিজয়ী হয়েছেন
2: তার নাম বলার আগে তার গল্পটা পড়ে ফেলি।
3: অবশ্যই। ছোটবেলা থেকেই আবির দারুণ ছবি আঁকত। একমাত্র ছেলেকে মা বাবা ভর্তি করেছিলেন আঁকার স্কুলে। হঠাৎই এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে 15 বছরের আবির আশ্রয় পেল মামা বাড়িতে। নিজের বাড়িতে তালা, পড়াশোনার বাইরে কোনো স্বপ্নের জায়গা নেই মামা বাড়িতে। রং তুলি সব হারিয়ে গেল। পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত আবির নিজের বাড়িতে এলো। তালা খুলে ঘরে ঢুকে দেখল ইজেলের ওপর তার আঁকা অসমাপ্ত মায়ের পোর্ট্রেট। আবির বুঝল বুকের গভীরে ফেলে আসা স্টেশনে আবার এসে দাঁড়িয়েছে স্বপ্নের ট্রেন।
2: আর যিনি বিজয়ী, এবার তার নাম এবং তাকে আমাদের অভিনন্দন জানাবার পালা।
3: এই অনুগল্প যিনি লিখেছেন এবং আমাদের জুন মাসের যিনি বিজয়ী, তিনি হলেন শর্বরী চক্রবর্তী। শর্বরী চক্রবর্তী, শরৎ চ্যাটার্জি রোড, লেক টাউন, কলকাতা 89 থেকে পাঠিয়েছেন তার এই অনুগল্প এবং বিজয়ী হয়েছেন আমাদের জুন মাসের অনুগল্পের আসরে।
2: তাহলে আজকের অনুগল্পের আসর এই পর্যন্তই। আবার পরের মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার আপনাদের অপেক্ষায়। আজ এই পর্যন্ত, সঙ্গে ছিলাম সুদীপ্ত আর তাপস।
3: শুভরাত্রি।

এবারের গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন সন্তোষ মুখোপাধ্যায়।

এবারের গানটি গিয়েছেন হৈমন্তী শুক্লা, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ওস্তাদ আলী আকবর খান।

এবারের গানটির কথা দীনেন্দ্র চৌধুরী, সুর প্রশান্ত চৌধুরী, শিল্পী মৃণাল চক্রবর্তী।

এবারের গানটি শুনবেন শিপ্রা বসুর কণ্ঠে, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার অনুপম ঘটক।

0: আশা স্বপনেরও সমাধি।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের পর এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার নচিকেতা ঘোষ।

এবারের গানটির কথা অজয় ভট্টাচার্য, সুর হিমাংশু দত্ত, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আজকে আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শিল্পী লতা মঙ্গেশকর, ছবির নাম একদিন রাত্রে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম দেয়া নেয়া।

হিসাবে রবি ঠাকুর আছেন মাথায় ধন্য আমি সেই গর্বে।

0: గమని దనిత దనిత
1: దనిత
0: మగమరిత మగమరిత గమని దనిత దనిత గ

এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এখন লোকগীতি, শিল্পী স্বপন বসু।
1: গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান।

사연 보지리도 두 번째로 들었어 세븐 FM 레인보이 스튜디오를 거리볼체 쇼마야쿤 보르짜띠 브루하띠 샤스트리오 성기테리 오누스타니 প্রথমে শুনব সেতার বাদন শিল্পী স্নেহেশ নাগ তবলায় সুব্রত গুপ্ত রাগ বিলাস খানি টোরি

সেতারে শুনলেন বিলাস খানি টোরি, শিল্পী ছিলেন স্নেহেশ নাগ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, তবলায় সৌমেন নন্দী, হারমোনিয়ামে পিন্টু রায়, তানপুরায় দেবল মুখার্জি, রাগ জনপুরী।

0: এতক্ষণ খেয়াল শুনলাম জনপুরীর আগে। শিল্পী ছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
0: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো যোগায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 27 জুন শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903652992 এই নাম্বারে। আজ চিরন্তনী শুরু করব একটি দেশাত্মবোধক গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: খুব ছোটবেলার একটা গল্প বা ঘটনা মনে পড়ছে।

এবং সেগুলো খুব নির্ধারিত। তো আমরা যখন অনেক সময় খুবই ছোট, যখন ক্লাস টু থ্রি বা ইত্যাদিতে পড়ি, তখন সাদা কালো ছবির যুগ প্রায়, খুব কমই তখন কালার ছবি আসতো বা কালার ছবি দেখা যেত। তো সেই সময়ের একটা ঘটনা আমার কিন্তু মাঝে মাঝে মনে হয়, ক্ষুদিরাম বসু, বিয়াল্লিশ, সূর্যসেন, এই ধরনের যে দেশাত্মবোধক চলচ্চিত্রগুলো দেখানো হতো, সেগুলো দেখতে দেখতে কখনো কখনো, মানে যখন ইংরেজরা অত্যাচার করছে ভারতীয়দের ওপর, কিংবা তারা সবাই মিলে একসঙ্গে সঙ্গবদ্ধভাবে হয়ে বন্দে মাতরম বন্দে মাতরম উচ্চারণ করছে, তখন ছোট বয়সের আমার মধ্যেও কেমন একটা অদ্ভুত অনুরণন তৈরি হতো। দেহ শক্ত হয়ে যেত, হাতের মুঠো শক্ত হয়ে উঠত। এই অভিজ্ঞতা কম বেশি আমাদের সবাইরই আছে। আসলে এই কথাগুলো কেন উঠল বা কেন বললাম, বন্দে মাতরম এই শব্দবন্ধ একটা জাতির জীবনী শক্তি হিসেবে কাজ করেছে ভারত স্বাধীনতার বহু বছর আগে থেকেই। বন্দে মাতরম এদেশের পরাধীনতা থেকে মুক্তির লড়াইয়ের একটা ধ্বনি হয়ে উঠেছে। কালাপানি পেরিয়ে যখন সেই কুখ্যাত সেলুলার জেল, যেখানে নৃশংস অত্যাচারে সহ্য করতে হয়েছে বিভিন্ন বিপ্লবীদের, তাদের সঞ্জীবনী বটিকার মতো কাজ করেছে এই বন্দে মাতরম মন্ত্র, এই একটি স্তোত্র বা বন্দনা গান, যার আয়ুষ্কাল প্রায় 150 বছর। আমরা গতকাল পেরিয়ে এলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিন। কেউ কেউ মতান্তরে বলে আজকের দিনও জন্ম, যাই হোক, নৈহাটির কাঁঠালপাড়ায় 1838 সালের 26 জুন তার জন্ম হয়েছিল। তাকে নিয়ে আজকের চিরন্তনী, তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের চিরন্তনী। আর বিশেষ করে যখনই বঙ্কিমচন্দ্রের কথা উঠল বা আসে, তখন বন্দে মাতরম অবশ্যম্ভাবীভাবেই চলে আসে। যেমন কিছু কিছু লেখা, মানে শুধু যুগের সঙ্গে মিলিয়ে চলে তাই নয়, সেই রচনার মধ্যে একটা অদ্ভুত গল্প থাকে, মিথ থাকে, বিতর্ক থাকে। যেমন কাজী নজরুল বললেই বিদ্রোহী কবিতার কথা মনে হয়, সেই নিয়েও কত গল্প, কত মিথ, কত বিতর্ক। তেমনি বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বললেও আনন্দমঠ এবং বিশেষ করে বন্দে মাতরম এই শব্দবন্ধ বা এই গানটির কথা উঠে আসে। এই বন্দে মাতরম লেখার কিন্তু একটা প্রেক্ষাপট আছে, একটা অদ্ভুত অন্যরকম গল্প। সেই গল্প এবং তার পাশাপাশি বন্দে মাতরমের কিছু অংশ আজকে আপনাদের কাছে নিবেদন করব। তবে এই মুহূর্তে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে একটি গান।

王冈，从那千里的徒步也流王冈。本地马德拉，本地马德拉，爱国出去马地亚去超出的梦，爱国干的就出去。

0: Schlüsselbund. Eingeschützt wie Magier, die Schauen zu dem Mond.
1: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
2: রাত্রি প্রভাত হইয়াছে, সেই জনহীন কানন এতক্ষণ অন্ধকার শব্দহীন ছিল, এখন আলোকময় পক্ষীকুজন শব্দিত হইয়া আনন্দময় হইল। সে আনন্দময় প্রভাতে, আনন্দময় কাননে, আনন্দ মঠে সত্যানন্দ ঠাকুর হরিণ চর্মে বসিয়া সন্ধ্যানিক করিতেছেন। কাছে বসিয়া জীবানন্দ, এমন সময় ভবানন্দ মহেন্দ্র সিংহকে লইয়া আসিয়া উপস্থিত। ব্রহ্মচারী অগ্রে অগ্রে, মহেন্দ্র পশ্চাৎ পশ্চাৎ দেবালয়ের অভ্যন্তরে প্রবেশ করিল। প্রবেশ করিয়া মহেন্দ্র দেখিল অতি বিস্তৃত, অতি উচ্চ প্রকোষ্ঠ। ঘরের ভেতর কি আছে মহেন্দ্র প্রথমে তাহা দেখিতে পাইল না। দেখতে দেখিতে ক্রমে দেখিতে পাইল এক প্রকাণ্ড চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, কস্তব শোভিত হৃদয়, শঙ্খে সুদর্শন চক্র ঘূর্ণমান স্থাপিত, মধু কৈঠব স্বরূপ দুটি প্রকাণ্ড ছিন্ন মস্ত মূর্তি রুধিরা প্লাবিত বত চিত্রিত হইয়া সম্মুখে রহিয়াছে। ব্রহ্মে লক্ষ্মী আলুলায়িত কুন্তলা, শত দলমালা মৌমিতা ভয়ত্রস্তার ন্যায় দাঁড়াইয়া আছেন। দক্ষিণ সরস্বতী পুস্তক বাদ্যযন্ত্র মূর্তিমান রাগরাগিনী প্রভৃতি পরিবেষ্টিত হইয়া দাঁড়াইয়া আছেন। বিষ্ণুর অঙ্ক পরি এক মোহিনী মূর্তি, লক্ষ্মী সরস্বতীর অধিক সুন্দরী, লক্ষ্মী সরস্বতীর অধিক ঐশ্বর্যান্বিতা, গন্ধর্ব কিন্নর দেব যক্ষ বক্ষ তাকে পূজা করিতেছে। ব্রহ্মচারী অতি গম্ভীর স্বরে মহেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, সকল দেখিতে পাইতেছ? মহেন্দ্র বলিল, পাইতেছি। বিষ্ণুর কোলে কি আছে দেখিয়াছ?
3: দেখিয়াছি। কে উনি?
2: মা।
3: মা? মা কে?
2: আমরা যার সন্তান।
3: কে তিনি?
2: সময় চিনিবে, বলো। বন্দে মাতরম, চলো দেখিবে চলো।
1: তখন ব্রহ্মচারী মহেন্দ্রকে কক্ষান্তরে লইয়া গেলেন। সেখানে মহেন্দ্র দেখিলেন এক অপরূপ সর্বাঙ্গ সম্পন্না সর্বভরণ ভূষিত জগদ্ধাত্রী মূর্তি। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন,
3: ইনি কে?
2: মা যা ছিলেন।
3: সে কি?
2: ইনি কুঞ্জর কেশরী প্রভৃতি বন্য পশু দকল পদতলে দলিত করিয়া বন্য পশুর আবাস স্থানে আপনার পদ্মাসন স্থাপিত করিয়াছিলেন। ইনি সর্বলঙ্কার পরিভূষিতা হাস্যময়ী সুন্দরী ছিলেন। ইনি বালার কোবর নাভা সকল ঐশ্বর্যশালিনী, ইহাকে প্রণাম কর।
1: মহেন্দ্র ভক্তিভরে জগদ্ধাত্রী রূপিণী মাতৃভূমিকে প্রণাম করিলে। ব্রহ্মচারী তাহাকে আর এক অন্ধকার সুরঙ্গ দেখাইয়া বলিলেন, এই পথে আইসো। ব্রহ্মচারী স্বয়ং আগে আগে চলিলেন, মহেন্দ্র সভয়ে পাছু পাছু চলিলেন। ভূগর্ভস্থ এক অন্ধকার প্রকোষ্ঠে

0: কোথা হইতে সামান্য আলো আসিতেছিল, সেই ক্ষীণ আলোকে এক কালী মূর্তি দেখিতে পাইলেন। ব্রহ্মচারী বলিলেন, দেখো মা যা হইয়াছেন। মহেন্দ্র সভয়ে বলিল, কালী?
1: হ্যাঁ কালী, অন্ধকার সমাচ্ছন্না কালিকাময়ী, হৃত সর্বস্রা, এই জন্য নগ্নিকা। আজ দেশে সর্বত্রই শ্মশান, তাই মা কঙ্কাল মালিনী, আপনার শিব আপনার পদতলে দলিতেছেন। হায় মা!
0: ব্রহ্মচারীর চক্ষু দিয়া দর দর করে ধারা পড়িতে লাগিল।
1: বলো বলো, বন্দে মাতরম,
0: বন্দে মাতরম। মহেন্দ্র মহেন্দ্র কালীকে প্রণাম করিয়া বলিলেন। তখন ব্রহ্মচারী বলিলেন, এই পথে আইসো। এই বলিয়া তিনি দ্বিতীয় সুরঙ্গে আরোহণ করিতে লাগিলেন। সহসা তাহাদিগের চক্ষে প্রাত সূর্যের রশ্মি রাশি প্রভাসিত হইল, চারিদিক হইতে মধুকণ্ঠ পক্ষী গৌল গাহিয়া উঠিল। দেখিলেন এক মর্মর প্রস্তর নির্মিত প্রশস্ত মন্দিরের মধ্যে সুবর্ণ নির্মিতা দশভুজা প্রতিমা নবারুণর বিকিরণে জ্যোতির্ময়ী হইয়া হাসিতেছে। ব্রহ্মচারী প্রণাম করিয়া বলিলেন, হে মা যা হইবেন, দশভুজ দশদিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুধ রূপে নানা শক্তি শোভিত, পদতলে শত্রু বিমর্দিত, পদাশ্রিত বীর কেশরী শত্রু নিপীড়নে নিযুক্তা দিগ্ভুজা। বলিতে বলিতে সদানন্দ গত গত কণ্ঠে কাঁদিতে লাগিলেন। দিগ্ভুজা, নানা প্রহরণ ধারিণী, শত্রু বিমর্দিনী, বীরাঙ্গ পৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্য রূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞান দায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকেয়, কার্য সিদ্ধিরূপী গণেশ, এসো এসো আমরা মাকে প্রণাম করি। তখন দুইজনে যুক্ত করে অর্থ মুখে এক কণ্ঠে ডাকিতে লাগিল, সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে, সর্বে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। উভয় ভক্তিভাবে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলে মহেন্দ্র গদগদ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, মার মার এই মূর্তি কবে দেখিতে পাইব? ব্রহ্মচারী বলিলেন, যবে মার সকল সন্তান মাকে মা বলিয়া ডাকিবে, সেই দিন যেদিন উনি প্রশস্ন হবেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আজকের এই চিরন্তনী। আপনারা যারা বার্তা পাঠাবেন তাদের 9903653992 সেই নম্বরে অবশ্যই বার্তাগুলো পড়ব। তবে তার আগে আমরা আনন্দমঠ থেকে শুনলাম কিছু অংশ। বঙ্কিমচন্দ্রের অন্য কোনো লেখা থেকে কখনো কিছু শোনানোর ইচ্ছে রইল, তবে তার আগে একটা গল্প শোনাই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে বন্দে মাতরম। বন্দে মাতরম কবিতাটি কিন্তু আলাদা করে লেখা হয়েছিল, পরবর্তীকালে এটি আনন্দমঠের সঙ্গে যুক্ত হয়। এই কবিতা লেখার একটা প্রেক্ষাপট, একটি ঘটনা আছে। 1873 সাল, ভারত জুড়ে ব্রিটিশ রাজের লৌহ মুষ্টি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। ঔপনিবেশিক কর্মকর্তাদের প্রিয় খেলা ক্রিকেট। বিভিন্ন যেসব সেনানিবেশ, সেনানিবাস যে শহরগুলো, সেখানে একটা সাধারণভাবে দেখা যেত একটি মাঠে ক্রিকেট খেলা চলছে, আমাদের এখন যেরকম দেখা যায়। তখন ভারতীয়রা যে খুব ক্রিকেট খেলতো তা নয়, তবে বিদেশি যারা সেনারা থাকতো তারা নিজেদের মধ্যে এই ক্রিকেটটা খেলত। 15 ডিসেম্বর শীতের সময় সন্ধ্যায় বহরমপুরের ব্যারাক স্কোয়ার, বর্তমানে যেটা স্কোয়ার ফিল্ড, সেখানে একটা ম্যাচ চলছিল। বহরমপুরের সেনানিবাসের কমান্ডিং অফিসার ভীষণ দাম্ভিক কর্নেল ডাফিনের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা খেলায় মগ্ন ছিল। সে সময় অবশ্যই ইংরেজরা বিভিন্নভাবে ভারতীয়দের হ্যাকল করত, অত্যাচার করত। তাদের এই যে ক্ষমতার ভারসাম্যের যে প্রতিফলন সেটা যেহেতু ছিল না। সেই সময় মুর্শিদাবাদ জেলার ডেপুটি কালেক্টর ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি একটা পালকিতে করে বাড়ি ফিরছিলেন। দুর্ভাগ্যবশত শোভাযাত্রাটি একটি পথ দিয়ে যাচ্ছিল, তখন তো নির্দিষ্ট কোনো পথ ছিল না, মাঠের মধ্যে দিয়েই যেতে হতো। সেই মাঠে সেই ক্রিকেট খেলা হচ্ছিল, ক্রিকেট খেলার মাঝখান দিয়ে তাকে যেতে হয়েছিল এবং অনিচ্ছাকৃতভাবেই সেই শান্ত খেলাটিতে বিঘ্ন ঘটেছিল। এই আপাত বিঘ্নে ক্ষুব্ধ হয়ে কর্নেল ডাফিন ঔপনিবেশিক ঔদ্ধত্যের পরিচয় দিয়ে পালকিটিকে থামিয়ে বঙ্কিম চট্টোপাধ্যায়কে টেনে বার করেন এবং জনসমক্ষে চরম অপমান করেন, ঘুষি টুসিও মারেন। এই জঘন্য কর্মকাণ্ডের বেশ কয়েকজন সাক্ষী তখন সেখানে ছিল। প্রিন্সিপাল রবার্ট হ্যান্ড, জর্জ বেনব্রিজ, স্থানীয় রাজ পরিবারের সদস্যদের মতো কিছু বিশিষ্ট ব্যক্তিরা সেখানে ছিল। এটা বঙ্কিমচন্দ্রের খুব খারাপ লাগলো, এই ঘটনাটা খুব স্বাভাবিক, তার তো নিজের কোনো দোষ নেই। তো সেরকম একটা

অবস্থার মধ্যে যখন তিনি পড়েছেন তখন তা তো খারাপ লাগবেই। তো এরকম একটা সময় যখন এই ঘটনাটা ঘটল, তিনি ন্যায় বিচারের জন্যে লড়াই শুরু করলেন। কর্নেল ডাফিনের সেই যে ঘটনাটি ঘটেছিল, সেখানে তখন প্রিন্সিপাল রবার্ট হ্যান্ড ছিলেন, রেভারেন্ড বার্লো ছিলেন, জজ বেনব্রিজ ছিলেন, লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, কিছু ব্রিটিশ অফিসার, স্থানীয় কিছু ব্যক্তি, তারা সবাই দেখেছেন বঙ্কিমবাবু অপমানিত হয়েছেন, তার সুনাম নষ্ট হয়েছে। তিনি পরদিন 1873 সালের 16 ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার ম্যাজিস্ট্রেট মিস্টার উইন্টারের আদালতে কর্নেল ডাফিনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করলেন এবং ম্যাজিস্ট্রেট শীঘ্রই সাক্ষ্য দেওয়ার জন্য সমস্ত প্রত্যক্ষদর্শীদের ডেকে পাঠালেন, কারণ বললেন যে এরা ছিলেন। অদ্ভুত ব্যাপার, অধিকাংশ প্রত্যক্ষদর্শী সংঘর্ষের কথা অস্বীকার করলেও অধ্যক্ষ রবার্ট হ্যান্ড সংঘর্ষের কথা স্বীকার করলেন। রাজা যোগেন্দ্র নারায়ণ রায় আর দুর্গাচরণ ভট্টাচার্য কিন্তু বঙ্কিমবাবুর পক্ষ নিয়েছিলেন। বিচারপতি বেনব্রিজ তার সাক্ষ্যের বিরোধিতা করে বললেন যে তার দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি দেখতে পাননি, কিন্তু সে সময়ের অধিকাংশ মুর্শিদাবাদের সকল আইনি প্রতিনিধি যারা তারা বঙ্কিমচন্দ্রকে সমর্থন করেন। অন্যদিকে কর্নেল ডাফিন তার পক্ষে লড়ার জন্য নদিয়ার কৃষ্ণনগর থেকে একজন আইনজীবীকে নিয়োজিত করেছিলেন। আদালতের পরবর্তী শুনানি হল 12 জানুয়ারি 1874। 12 জানুয়ারি সকালবেলা জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দৃশ্যটি হতবাক করার মতো। প্রকাশ্য আদালতে স্থানীয় ইউরোপীয় সহ প্রায় হাজারখানেক কৌতূহলী দর্শক রায় দানের জন্য অপেক্ষা করেছে, জড়ো হয়েছে। তারা লক্ষ্য করলেন যে বিচারক বেনব্রিজ প্রথমে আদালতে উপস্থিত হলেন এবং ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করলেন, মিস্টার উইন্টারর, আপনি কি অনুগ্রহ করে একবার আপনার চেম্বারে আসবেন, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কয়েক মিনিট পর কর্নেল ডাফিন এবং বঙ্কিমচন্দ্রকে বিচারক বেনব্রিজের কক্ষে তলব করা হল। সেখানে বঙ্কিমবাবুকে মামলাটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, তিনি সেটা প্রত্যাখ্যান করলেন। আবার অনুরোধ করা হল, বঙ্কিমচন্দ্র একটি শর্তে রাজি হলেন, প্রকাশ্য আদালতের সামনে কর্নেল ডাফিনের ক্ষমা চাইতে হবে। কর্নেল ডাফিন তাতে সম্মত হলেন। এইবারে এই যে ঘটনাটি, এই ঘটনাটির পরে কর্নেল ডাফিন যখন ক্ষমা চাওয়ার জন্য হাত জোর করলেন, তখন আদালত কক্ষে উপস্থিত স্থানীয় দেশীয় যুবকরা হাততালি দিয়ে হাসতে আরম্ভ করল এবং হো হো করে চিৎকার শুরু করল। এই ঘটনাটি 15 জানুয়ারি 1874 সালের অমৃতবাজার পত্রিকার একটা প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছিল। এরপরে যখন এই সব ঘটনা ঘটল, তখন কিন্তু কর্নেল ডাফিন সহ অন্যান্য যারা ইউরোপীয়, তারা ক্ষিপ্ত হয়ে গেল। তারা গোপনে বঙ্কিমচন্দ্রকে হত্যা করার ষড়যন্ত্র করল। ইতিমধ্যে রাজা যোগেন্দ্র নারায়ণ রায় খবর পেলেন, তিনি বঙ্কিমচন্দ্রকে লালগোলাতে আমন্ত্রণ জানালেন। এবং এই ঘটনাটা যেহেতু বঙ্কিমচন্দ্রের মনে একটা খুব মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল, তিনি আদালতের তার নিজের যে কাজকর্ম এবং সেখান থেকে তিনি একটি ছুটি নিলেন, নিয়ে রাজার আমন্ত্রণ গ্রহণ করে ওই জানুয়ারি মাসেই তিনি লালগোলার উদ্দেশ্যে গেলেন। এরপরে তিনি বহরমপুর ত্যাগ করেছিলেন। লালগোলায় বেশ কয়েকটি মন্দির ছিল, সেই মন্দিরের কাছে একটা অতিথিশালায় তিনি থাকতেন। জগদ্ধাত্রী, দুর্গা, কালী, এই যে তিনটি রূপের দর্শন লাভ করেছিলেন, তিনি বরাবরই আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু হতাশা দূর হচ্ছিল না। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে কি করা যায় তিনি ভাবতে আরম্ভ করলেন। অবশেষে 1874 সালের 31 জানুয়ারি মাঘী পূর্ণিমার রাতে লালগোলায় বঙ্কিমচন্দ্র এই 13 অক্ষরের বাক্য, পরবর্তীকালে যেটা বিপ্লবীদের কাছে মন্ত্র হয়ে ওঠে, বন্দে মাতরম উচ্চারণ করলেন এবং তারপর তিনি